0: da kan vi.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণ ইসলাম। তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা গতকাল থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে সারাদেশে একযোগে ভূমি সেবা মেলা উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এসে উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার 38 জনের মধ্যে ভূমি অধিগ্রহণের প্রায় 3 কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন। এর আগে মেলা উপলক্ষে মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক মর্মান্ধ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী সহ শ্রেণী পেশার জনগণ অংশ নেন। তিন দিনব্যাপী ভূমি সেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং, এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদের সার্বিক সহায়তা প্রদান, ই নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। এছাড়া অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ বিষয়ে অবহিতকরণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানির মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান ও ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান এবং একই সাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হচ্ছে। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমির ও উপসহকারী কৃষি কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষ অমৃতাক্ষরে অনুষ্ঠিত হয়। সভায় জেলার 31টি পশু হাটে ইসিসি ক্যামেরা স্থাপন, জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা ও চামড়া ছাড়ানো বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, প্রেস ক্লাবের সভাপতি, বিসিকের উপমহাব্যবস্থাপক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, 49 বিজিবি সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সভায় সভাপতিত্ব করেন। সভায় আসন্ন ঈদ ও পশুর হাটে সার্বিক সুরক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়। ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ শীর্ষক দিনব্যাপী এক ওয়ার্কশপ গতকাল খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে 201 নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় বৈজ্ঞানিক গবেষণার মৌলিক ধারণা, একাডেমিক লেখালেখির কৌশল, গবেষণা নৈতিকতা, তথ্যসূত্র ও রেফারেন্সের ব্যবস্থাপনা, গবেষণা প্রকাশনার বিভিন্ন দিক এবং হাতে কলমে গবেষণা ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। ওয়ার্কশপে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা গতকাল মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি নির্ভর প্রদর্শনী ঘুরে দেখেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। শিশুশ্রম, বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা গঠনে এক অবহিতকরণ সভা গতকাল খুলনার পাইকগাছ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুনকুড়ি স্পোর্টসের খুলনা অঞ্চলের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় গতকাল বালক বিভাগে বাগেরহাট জেলা 1-0 গোলে ঝিনাইদহ জেলাকে এবং বালিকা বিভাগে নড়াইল জেলা 2-0 গোলে মাগুরা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে গতকাল 4টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে যশোর জেলা 5-3 গোলে ঝিনাইদহ জেলাকে, সাতক্ষীরা জেলা 2-0 গোলে ঝিনাইদহ জেলাকে এবং বালিকা বিভাগে ঝিনাইদহ জেলা টাইব্রেকারে 4-2 গোলে যশোর জেলাকে ও সাতক্ষীরা জেলা 5-0 গোলে মেহেরপুর জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণার সাথে আছি লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছে নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এরিজা আক্তার। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। রূপারানী সাহার কণ্ঠে শুনবেন প্রথম গানটি

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সর্বশেষ গানটি শুনবেন অশোক কুমার দীর সাজানো কথামালায় সালাউদ্দিন খানের কণ্ঠে।

0: আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উপলক্ষে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান। পরিচালনা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
2: দুর্যোগ পরিস্থিতি বা জরুরি অবস্থায়, বিশেষত অগ্নি দুর্ঘটনায় বেসামরিক জনসাধারণের জানমাল রক্ষার জন্য সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে ছুটে আসে ফায়ার সার্ভিসের লাল গাড়ি। একদল দুঃসাহসী মানুষ তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাদি গ্রহণ করে, পরিস্থিতি অনুযায়ী উদ্ধার অভিযান চালায়, অগ্নি নির্বাপন করে, ক্ষয়ক্ষতি কমিয়ে নাগরিক জীবনে স্বস্তি আনে। পূর্ব প্রস্তুতি বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেও জীবন ও সম্পদ সুরক্ষিত রাখে সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে খুলনা বেতারের বিশেষ আলোচনার আয়োজনে আমরা আরও কথা শুনব। বেতার স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব মাসুদ সর্দার এবং একই দপ্তরের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ আজিজুর রহমান। স্টুডিওতে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা শুরু করি জনাব মাসুদ সর্দারের কথা দিয়ে। ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স মূলত কি কাজ করে?
3: ধন্যবাদ সঞ্চালক মহোদয়। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে গতি সেবা ত্যাগ। গতি সেবা ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের প্রতিটি কর্মী জনসেবায় নিয়োজিত। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের কার্যক্রমের ভিতরে আছে অগ্নি নির্বাপন করা, আটকে পড়া লোকদের উদ্ধার করা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করা। এছাড়া রয়েছে প্রশিক্ষণ প্রদান করা।
2: প্রতি বছর আপনারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করেন, তো এই বছরেও একটি সপ্তাহ উদযাপিত হচ্ছে। এই দিবসটির এবার প্রতিপাদ্য কি বা এর মূল বার্তাটা কি?
3: ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 কেন্দ্রীয়ভাবে 19 মে এবং বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে 20 মে হতে 22 মে পর্যন্ত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত হবে। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন।
2: অগ্নিযোদ্ধাদের যে পণ, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন?
3: আপনারা জানেন যে বিভিন্ন সময়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা এই সেবা দিতে যে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে থাকে। যে চিটাগাং বিএম কন্টেইনারে ফায়ার সার্ভিসের 15 জন কর্মী তাদের জীবন দিয়েছিল, তারা অগ্নিবীর হিসেবে খেতাব প্রাপ্ত হয়েছে।
2: নিজেদের জীবনকে তুচ্ছ করে উদ্ধার অভিযানে আপনারা আত্মনিবেদন করেন। আচ্ছা, এরপরে আমরা জনাব

0: আজিজুর রহমানের কাছে আসব যে কোথায় কোথায় আপনারা কাজ করেন।
1: ধন্যবাদ। আসলে বাংলাদেশ ফায়ার সার্ভিস বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে অগ্রসর হচ্ছেন ডে বাই ডে। তো এটাই বলতে চাই যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের দেশব্যাপী সকল জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় ফায়ার স্টেশন সমূহ, শিল্প কারখানা, বিমানবন্দর, সমুদ্র বন্দর, আবাসিক এলাকা এবং বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঘটনাস্থলে কাজ করে থাকে। এর পাশাপাশি আমাদের মূল কাজসমূহ হল স্থলে, জলে এবং আকাশে।
0: জীবন রক্ষার জন্য আপনারা তাৎক্ষণিক কি পদক্ষেপ নেন?
1: জীবন রক্ষার জন্য আমাদের মূলত টার্গেট থাকে যে একজন ভিকটিমকে যত দ্রুত আমরা সুস্থ করতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য থাকে। তো সেই ক্ষেত্রে আমরা তাকে ফাইন্ড আউট করি যে তার ব্লিডিং, শ্বাস প্রশ্বাস এগুলো যত দ্রুত ব্যাকআপ দেওয়া যায়, আমাদের হাতের কাছে যেগুলো জিনিস পাই সেগুলো দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত আমরা হসপিটালে প্রেরণ করি। এটার মধ্যে আমাদের প্রথম উদ্দেশ্য থাকে যদি শ্বাস প্রশ্বাস কোথাও আটকে যায় বা বন্ধ থাকে তাহলে তা আমরা দ্রুত তাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি, এবং ব্লিডিং হলে একটা মানুষের শরীরে 5-6 লিটার ব্লাড বা রক্ত থাকে, এটার ম্যাক্সিমাম যদি বের হয়ে যায় মানুষকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দ্রুত ব্লিডিংটা বন্ধ করার জন্য আমাদের 4টা স্টেপ আছে, আমরা সেই স্টেপগুলো প্রয়োগ করে থাকি।
0: এরপর আমরা মাসুদ সর্দারের কাছে আসব যে জনগণকে বার্তা দেওয়ার জন্য আপনারা কিভাবে কাজ করছেন, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করছেন বা তাদেরকে কিভাবে সচেতন করছেন।
2: আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আসলে আমরা যদি সচেতন না থাকি তাহলে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য জনগণের প্রতি আমাদের বার্তা, আমরা চলার পথে যেন সর্বদা সচেতন থাকি, সতর্ক থাকি। দৈনন্দিন জীবনযাপনের জন্য আমরা রান্না করার জন্য চুলা ব্যবহার করি, আগুন ব্যবহারে সতর্ক থাকতে হবে, রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলতে হবে, গ্যাসের চুলা থাকলে গ্যাসের লাইন বন্ধ রাখতে হবে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জাতীয় সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা, আহতদের সংখ্যা কমিয়ে আনা, নিহতের সংখ্যা কমিয়ে আনা।
0: আচ্ছা, এই উদ্দেশ্যকে নিয়ে আপনারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করছেন এবং আমাদের এই বেতার অনুষ্ঠানটাও নিশ্চয়ই সেই বার্তাটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আমরা জানতে চাইব যে দৈনন্দিন জনজীবনে অনেক কিছুই এখন যন্ত্রপাতি ব্যবহার করি, রান্না করি, লিফটে চড়ি, বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করি, এই সমস্ত ক্ষেত্রে রেস্কিউ ইউনিটের সদস্য হিসাবে আপনারা কি বার্তা দিতে চান? মিস্টার আজিজ,
1: আমাদের সবচেয়ে বড় যে অগ্নিকাণ্ডগুলো ঘটে এর ম্যাক্সিমামই হচ্ছে আমাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটে থাকে। তো আমাদের বার্তা থাকবে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এটাই যে অগ্নি দুর্ঘটনায় বেশিরভাগ সংঘটিত বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে হয়। এজন্য আমরা অবশ্যই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ আইন 2018 এবং বিদ্যুৎ বিধিমালা 2020 এটা মেনে চলার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের যে ত্রুটিমুক্ত বৈদ্যুতিক সরঞ্জাম আছে এগুলো আমরা সঠিকভাবে জাস্টিফাই করব এবং এগুলো আমরা মাঝে মাঝে চেকিং করব এবং এগুলো যত দ্রুত সম্ভব আমরা ফিটিংসগুলো চেঞ্জ করার চেষ্টা করব। এর পাশাপাশি যদি কখনো বিদ্যুতের আগুন লাগে সেই ক্ষেত্রে আমরা মেন সুইচ অফ করার চেষ্টা করব এবং শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের অধিক আমরা সতর্ক থাকব, এগুলোর বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং বিদ্যুৎ লাইনে আশেপাশে যে গাছ লাগানো থাকে এই গাছের লাইন থেকে আমাদের বিদ্যুৎ লাইনের তাদের দূরত্ব বজায় রাখতে হবে, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে, এগুলোই আর কি বার্তা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
0: আমি জানতে চাচ্ছি যে শিল্প কারখানার জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করব?
2: শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ থেকে শুরু করে চালু পর্যন্ত সরকারি আইনগুলো ফলো করতে হয়, বিশেষ করে বিএনপিসি 2020 অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত, শিল্প আইনও আছে। এক্ষেত্রে বাংলাদেশের বিটা কর্তৃক একটা কমিটি গঠন করা আছে, এই কমিটির সদস্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের সদস্য আছে, বিটা কর্তৃক পরিদর্শন করে বিভিন্ন শিল্প ভবনের যে সেফটিগুলো এগুলো পর্যবেক্ষণ করা হয়, কোনো ত্রুটি থাকলে পরামর্শ দেওয়া হয়, এই পরামর্শগুলো বাস্তবায়নের যথাযথভাবে হচ্ছে এবং চলমান আছে কার্যক্রম। এই বিটা কর্তৃক যে পরিদর্শন আছে, পরিদর্শন পূর্ণাঙ্গ হলে এবং সেফটি বাস্তবায়ন পূর্ণাঙ্গ হলে শিল্প প্রতিষ্ঠানের দুর্ঘটনা অনেক কমে যাবে।
0: আমরা তো দেখি যে এখন আমাদের শহুরে জীবনে বহুতল ভবন তৈরি হচ্ছে, তো এই বহুতল ভবন আমাদের দৈনন্দিন জীবনে যেমন স্বাচ্ছন্দ্য এনেছে তেমনি নানান দুর্যোগ বিপত্তিও ডেকে আনে। এই দিকে আপনাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পরামর্শ বা সতর্কতা বা আপনাদের তৎপরতা কি সেটা আমরা শুনতে চাচ্ছি।
2: বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আসলে বিএনপিসি 2020 এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 এটা যথাযথভাবে পালন করা উচিত। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে বহুতল ভবন নির্মাণের পূর্বেই একটি ছাড়পত্র গ্রহণ করতে হয়। বহুতল ভবন নির্মাণ শেষে ভবন ব্যবহার উপযোগী কিনা সেক্ষেত্রেও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে একটা ছাড়পত্র নিতে হয়। তা আমরা প্রতিটা বহুতল ভবন আমরা পরিদর্শন করি, কোনো সেফটির ঘাটতি থাকলে আমরা পরামর্শ প্রদান করে থাকি। শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ কোনো বহুতল ভবন করেন অবশ্যই গভর্নমেন্ট আইন ফলো করে করবেন, কারণ একটা ভবন নির্মাণ হয়ে গেলে পরবর্তীতে তার সেফটি রক্ষা কঠিন হয়। শুরুতে সেফটি রক্ষা করা প্রয়োজন।
0: সাম্প্রতিককালে আমাদের দেশে অহরহই বজ্রপাত হচ্ছে। বজ্রপাত মাঠে কাজ করা মানুষের জীবন যেমন কেড়ে নিচ্ছে, তেমনি জনজীবনে অনেক ক্ষয়ক্ষতিও সৃষ্টি করছে। তো এই দিকটা থেকে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি, প্রাণ রক্ষা করতে পারি? জনাব হাজিদুর রহমান।
1: ধন্যবাদ স্যার। আসলে বজ্রপাত এবং ভূমিকম্প এটার কোনো পূর্বাভাস নাই। তো আমরা বজ্রপাত যখন ঘটে তখন আমাদের মূল এ থাকবে যে আমরা আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। এটাই আমাদের মূল স্লোগান থাকবে, যে আমরা শান্ত অবস্থায় আমরা যেখানে অবস্থান করব, উঁচু জায়গা থেকে আমরা দ্রুত নিচু জায়গায় বসে অথবা শুয়ে পড়ব। এর পাশাপাশি আমরা যদি বিল্ডিংয়ে থাকি তো আমরা ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে এই ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা যদি জলে থাকি তো যত দ্রুত পারি আমরা উপকূলে চলে আসার চেষ্টা করব। এবং মাঠে যদি আমাদের কোনো খোলা জায়গা অবস্থান থাকে তো আমাদের উঁচু গাছ বা বিদ্যুতের যে পোল আছে এটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এবং আমাদের কাছাকাছি যদি উচ্চ বিল্ডিং থাকে বিল্ডিং থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা যদি ঘরেও থাকি অবস্থান করি তাহলে আমাদের যে লোহার গ্রিলগুলো আছে গ্রিলগুলো থেকে আমরা দূরে অবস্থান করব।
0: এই যে বজ্রপাত নিয়ে আমরা শুনলাম, ভূমিকম্প আমাদের দেশে আগের চাইতে অনেক বেড়ে গেছে, ঘন ঘন হচ্ছে। যদিও খুব বড় মাত্রার সাম্প্রতিককালে হয়নি, তবে ভূমিকম্পের প্রকোপ আগের চাইতে বেশি। তো এই দিকটাও আমরা শ্রোতাদেরকে সতর্কীকরণের জন্য বার্তা দিতে চাচ্ছি, কি বলবেন?
1: আমি আগেই বলেছি যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস নাই। তো আমাদের দেশে রিসেন্টলি কয়েকটা ছোট ভূমিকম্প দেখতে পেয়েছি। আসলে ভূমিকম্প এর জন্য দায়ী আমরা মানবসৃষ্ট দায়ী আছি, প্রাকৃতিক কারণেও আছে। তো এটা আসলে আমাদের এই ভূমিকম্পটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। তো ভূমিকম্পের সময় আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমাদের পূর্বের প্রস্তুতি, ভূমিকম্পের সময় একটা প্রস্তুতি থাকে এবং পরবর্তীতে একটা প্রস্তুতি থাকে। তো পূর্বের প্রস্তুতির মধ্যে আমাদের এটা রাখতে হবে যে আমাদের ব্যাটারি চালিত টর্চ লাইট, তারপর আমাদের শুকনো খাবার, কিছু ওষুধ, জরুরি যে আমাদের টর্চ লাইটের ব্যবহার, বাসি,

0: টর্চ লাইটের ব্যবহার, বাঁশি, এই জাতীয়, বা আমাদের কোথাও আমাদের ব্লাড সংগ্রহ করতে পারবো, আমাদের কোনভাবে আমরা রাস্তা ফাইন্ড আউট করে জরুরি মুহূর্তে আমাদের অ্যাম্বুলেন্সগুলো নিয়ে যেতে পারবো, অ্যাম্বুলেন্সের জরুরি নাম্বার সমূহ, এগুলো আমাদের সংগ্রহ করে রাখতে হবে। এবং যখন ভূমিকম্প ঘটবে সেই মুহূর্তে আমাদের আতঙ্কিত না হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এখন যদি আমরা নিচু বা নিচে থাকি, নিচু ভবনে থাকি, আমরা দ্রুত বের হতে পারবো। উঁচু ভবনে থাকলে তখন আমরা বের হতে আমাদের সমস্যা হবে, আমরা টেবিলের নিচে অথবা আমাদের একটা বালিশ বা হেলমেট এগুলো ব্যবহার করে আমরা বিল্ডিংয়ে অবস্থান করব। যদি তাও না হয় আমাদের হাতটা মাথার ওপর রেখে আমরা বিল্ডিংয়ে অবস্থান করব, এবং আমরা বিল্ডিংয়ে ভীম বা পিলার আছে ওর পাশে অবস্থান করব অথবা বিল্ডিংয়ের কোনায় আমরা অবস্থান করব কর্নারে। আচ্ছা, এরপরেও যখন বের হব তখন আমরা লিফট ব্যবহার করব না, লিফট বন্ধ হয়ে গেলে আমাদের সমস্যার সৃষ্টি হবে। আমরা সবসময় সিঁড়ি ব্যবহার করব, এবং যখন ভূমিকম্পে বের হয়ে আসি আমরা কোনো কিছুর প্রতি লোভ করব না, যে একটা মূল্যবান সম্পদ ভিতরে রেখে আসছি আমরা আবার পুনরায় সেখানে অবস্থান করার জন্য যাচ্ছি এটা নিয়ে আসার জন্য, তো আমাদের আফটার শট হতে পারে, পুনরায় একটা ঝাঁকুনি যেটা বলে, এটা যে কোনো সময় হতে পারে, 2 মিনিট 5 মিনিট যে কোনো সময়। তো আমরা এই লোভটা কখনোই করব না। এর পরবর্তী কার্যক্রম আমাদের যখন ভূমিকম্প শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা যারা আহত আছে, ভিকটিম আছে, তাদেরকে আমরা দ্রুত উদ্ধার করার চেষ্টা করব। তবে আমাদের মেসেজ থাকবে এটাই, যদি কোনো বিল্ডিংয়ে আটকা পড়া কোনো ভিকটিম থাকে তো তার কাছে যদি মোবাইল থাকে, বারবার এদিক ওদিক মোবাইল করে তার মোবাইলের চার্জ যেন না নষ্ট করে, তার কাছে যদি পানি থাকে পানিটা অল্প অল্প করে সে খাবে যাতে পানিটা খুব দ্রুত শেষ করে না ফেলে, কারণ আমাদের উদ্ধার করতে লং টাইম সময় লেগে যেতে পারে। পানি যদি দ্রুতই শেষ হয়ে যায় তাহলে আসলে তার জন্য সমস্যা ফেস হবে। এর পাশাপাশি আমাদের রাস্তাঘাট যেগুলো গাছ বা বিল্ডিং ভবন ধ্বস হবে সেগুলো আমরা পরিষ্কার করব দ্রুতই, এবং আমাদের যাদের ব্লাড বা রক্তের বা ওষুধের প্রয়োজন হবে দ্রুতই সেগুলো দেওয়ার ব্যবস্থা করব।
1: শ্রোতা বন্ধুদের স্মরণ করে দিই, আপনারা রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খুলনা বেতারের বিশেষ আয়োজনে। কথা বলছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব মোহাম্মদ মাসুদ সর্দার এবং জনাব মোহাম্মদ আজিজুর রহমান। আমরা আবার প্রশ্নোত্তরে ফিরে যাই, কারিগরি বা প্রযুক্তি সক্ষমতা কতটা তৈরি হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের?
2: আসলে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের কার্যক্রমও বাড়ছে, দেশে উন্নয়নের সাথে সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেই হিসেবে ফায়ার সার্ভিসেরও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমাদের বিভিন্ন ধরনের বিদেশ থেকে আমদানিকৃত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, গাড়ি পাম্প আছে, এগুলো প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি যে কোনো দুর্যোগ দুর্ঘটনায়। আর আমাদের কারিগরি অন্যান্য যে বিষয়গুলো, আমাদের নিজস্ব যে বিভাগীয় ওয়ার্কশপ আছে তার মাধ্যমে আমাদের গাড়ি পাম্পগুলো মেরামত করা সম্ভব হয়। এছাড়াও যোগাযোগের জন্য আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন আছে, আমাদের প্রতিটি ফায়ার স্টেশনে ওয়্যারলেস টাওয়ার আছে, যাতে দুর্যোগ মুহূর্তে আমরা টেলিফোন ব্যবহার না করতে পারলেও ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে পারি।
1: ফায়ার সার্ভিস তো একটা সমন্বিত কর্মতৎপরতা চালায়, অন্যান্য এজেন্সিগুলোর সহযোগিতা তারা নিয়ে কাজ করে, আপনাদের স্বেচ্ছাসেবী সহায়তা কখন দরকার হয় আপনারা এই কথাটাকে যদি একটু বুঝিয়ে বলেন?
2: আসলে আমাদের বাংলাদেশে বড় ধরনের দুর্যোগ খুব একটা দেখা যায় না, তবে ছোটখাটো দুর্যোগ প্রতিনিয়ত আছে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ছোট ছোট ভূমিকম্পের পূর্বাভাস, ছোট ছোট ভূমিকম্প একসময় বড় ধরনের ভূমিকম্পের এগুলো পূর্বাভাস। এক্ষেত্রে আমাদের সারা দেশব্যাপী ভলেন্টিয়ার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের কর্মীগণ প্রশিক্ষণ দিয়ে ভলেন্টিয়ার তৈরি করছে। আর দুর্ঘটনার ক্ষেত্রে, ছোটখাটো দুর্ঘটনার ক্ষেত্রে আসলে ভলেন্টিয়ার খুব বেশি প্রয়োজন না হলেও এলাকা ভিত্তিক এই ভলেন্টিয়াররা আমরা যখন দুর্ঘটনা অগ্নি নিপবনে যাই তখন এই ভলেন্টিয়াররা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আমাদের কর্মে সহযোগিতা করে থাকে। এছাড়া বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলাতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা আছে, আমরা জরুরি বাহিনীগুলোর যে টেলিফোন নাম্বারগুলো এগুলো আমাদের একটা নিয়ন্ত্রণ কক্ষ আছে, সেখানে সংরক্ষিত আছে, এখান থেকে পুলিশ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় প্রশাসনের নাম্বার সংরক্ষণে থাকে, জরুরি মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারি।
1: ফায়ার সার্ভিসের নিজস্ব কর্মী বাহিনীর বাইরেও আমরা স্বেচ্ছাসেবীরা নিজ ইচ্ছায় ছুটে যাই জীবন রক্ষার জন্যে, আমরা নিজেরাও আমাদের অন্তর থেকে জানমালের প্রতি এক ধরনের দরদ অনুভব করেই সেখানে উদ্ধার তৎপরতায় এগিয়ে যাই। আচ্ছা, এই যে অন্যান্য

0: সেগুলোর সাথে এক ধরনের সমন্বয় করা দরকার হয়। সেই সমন্বয়টাকে আপনারা কিভাবে সরকারি দপ্তরের মাধ্যমে বাস্তবে রূপায়ণ করেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সড়ক, তারপরে স্বাস্থ্য দপ্তর, এই দিকটাকে সামলে নিয়েই আপনাদের কাজ সম্পন্ন করতে হয়, এই দিকটা একটু বলবেন।
1: ইতিমধ্যে একটু বলছি, আমি জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। যখন কোনো দুর্যোগের পূর্বাভাস হয়, তাৎক্ষণিকভাবে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিটি মিটিং ডাকেন, জেলা পর্যায়ে জেলা কমিটি মিটিং ডাকেন জেলা প্রশাসকের নেতৃত্বে, এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মিটিং হয়। দুর্যোগের পূর্বাভাস হলে মিটিংয়ের সিদ্ধান্ত হয় কার কী কর্মকাণ্ড। সেখানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ওই কমিটির সদস্য হিসেবে আমরাও সেখানে অংশগ্রহণ করে থাকি, এবং সরকারি নির্দেশনা মোতাবেক আমরা অন্যান্য বাহিনীর সাথে একযোগে কাজ করে থাকি।
0: আপনারা দুজন অনেকদিনের পরীক্ষিত কর্মী, রুদ্ধশ্বাস উদ্ধার অভিজ্ঞতা আপনাদের জীবনে থেকে থাকলে আমরা শ্রোতাদের সেটা ভাগ করে দেওয়ার জন্য অনুরোধ করব।
1: আমি সুন্দরবনে, চাকরি জীবনে সুন্দরবনের গহীনে গভীর রাত পর্যন্ত আগুন নিভিয়েছি, যেখানে আপনারা জানেন যে ডাঙ্গায় বাঘ, নদীতে কুমির, এই ভয়াবহ অবস্থার ভিতরে আমাদের কাজ করতে হয়েছে। এবং আমি সুন্দরবনের হাড়বাড়িয়া পয়েন্টে, যেখানে একটা জাহাজ ডুবি হয়েছিল, সেখানে উদ্ধার অভিযানে যেয়ে দেখি আমাদের ডুবুরি সেখানে নামানো হয়েছে, কিন্তু পরবর্তীতে জানতে পারি যে সুন্দরবনের ভিতরে সবথেকে বেশি বাঘ ওই অঞ্চলে এবং বেশি কুমির ওই হাড়বাড়িয়া পয়েন্টে। এই যে ঝুঁকি নিয়ে আমাদের কর্মীরা কাজ করে, সেখানে লাশ তুলতে হয়, এটা সত্যি মানে অভাবনীয়। এবং খুলনা থেকে আমি গেছিলাম রানা প্লাজা উদ্ধার অভিযানে, নয়তলা ভবন ধসে পড়ছিল, সে দৃশ্য মানে নিজ চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভয়াবহ অবস্থা। আমাদের প্রতিনিয়ত কর্মকাণ্ডে বিভিন্ন ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হতে হয় আমাদের, তা আমরা এটা মেনে নিয়েছি, কারণ জনসেবাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।
0: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপলক্ষে এই আলোচনায় আমরা অনেক তথ্য যেমন

0: নিয়ে আসতে চাচ্ছি।
1: আসলে আমরা কোনো কিছুকে সীমাবদ্ধ মনে করি না, যেখানে জনসেবাই আমাদের মেন উদ্দেশ্য। কোনো এক সময় ছিল ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট ছিল না, তারপরেও আমরা জনগণের সহযোগিতা নিয়ে আমরা সেবা দিয়েছি। এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি হয়েছে। এখন আমরা মনে করি আমাদের যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট আছে, এ দিয়ে জনগণের সহযোগিতায় আমরা যে কোনো দুর্যোগ, বড় ধরনের দুর্যোগ ঘটুক না কেন, বাংলাদেশে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। বাংলাদেশের মানুষ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে আছে। আমরা যেখানে যাই স্থানীয় জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করে আমাদেরকে। আমরা স্থানীয় জনগণের সহযোগিতা পাই, আমাদের নিজস্ব মনোবল আছে জনসেবা দেওয়ার জন্য। এই কারণে আমরা আশা করি যে বড় ধরনের দুর্যোগ দুর্ঘটনা আমরা সঠিকভাবে কাজ করতে পারব।
0: ধন্যবাদ দুজন আলোচককে, আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন, আলোচনা সমৃদ্ধ করেছেন। শ্রোতা বন্ধু, আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, দুর্যোগ দুর্ঘটনা এড়ানো যায় না, পূর্ব সতর্কতা অবলম্বন করা যায়। শুধু বিপর্যস্ত অবস্থায় আমরা শান্ত থাকব, সম্মিলিত প্রয়াসে বিপদকে মোকাবেলা করব। ফায়ার সার্ভিস যেমন কাজ করে, তাদের একটি চাকরি জীবন আছে, ব্যক্তি জীবন আছে, এবং তাদের আন্তরিকতায় তারা জীবনকে তুচ্ছ করে অন্যের জীবনকে রক্ষার জন্য তারা ঝাঁপিয়ে পড়েন। তেমনি আমরাও আমাদের জনজীবনকে বিপদমুক্ত রাখতে, স্বস্তি ফিরে পেতে, আমরাও সবসময় শান্ত ধীরস্থিরভাবে পরিস্থিতিকে মোকাবেলা করব। আমরা স্কুল কলেজে শিক্ষার্থীদের যেমন বার্তা দেব, তেমনি ফায়ার সার্ভিসের উদ্ধার যন্ত্রপাতি ব্যবহারে প্রাথমিক ধারণা রাখব। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, তারা যে ব্যবহারিক কৌশলগুলো আমাদেরকে দেখাবেন, সেই কৌশলগুলোকে আমরা অনেকটা খেয়ালে রাখব। এবং আমরা বৈদ্যুতিক ব্যবহারে, রান্নার গ্যাস ব্যবহারে, লিফটে চড়তে, গাড়িতে উঠতে, শিল্প কারখানায় আমরা সবসময় সতর্কতা অবলম্বন করব। কিছু সহজ প্রস্তুতি আমাদের জীবন রক্ষা করতে পারে, দুর্ঘটনা কমিয়ে নিরাপদ করতে পারে। সময় ফুরিয়ে এসেছে, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, তাই শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই, আর সেই সাথে রইল শুভকামনা।
2: এতক্ষণ শুনলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। পরিচালনা করলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান।

0: দেশের গানটি শুনলেন রুনা লালার কণ্ঠে। গানটির গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানীর বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধার বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদেরকে গ্রামীণ জনপদের প্রহরায় নিয়োজিত অভিভাবক হিসেবে বর্ণনা করেন এবং জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আনসার ভিডিপির সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে। সারা দেশে চলছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন। এছাড়াও মেলার প্রাঙ্গণে ই নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিষদের সুযোগ আছে। আগামীকাল থেকে পবিত্র ঈদুল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল 31 মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত 17 মে থেকে এইসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বিআরটিসি। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে আজ বেইজিংয়ে এক শীর্ষ বৈঠক করবেন। পুতিন ও শি জিনপিং এর এই বৈঠকে রাশিয়া থেকে মঙ্গোলিয়ার ভেতর দিয়ে চীনে গ্যাস সরবরাহের জন্য পাওয়ার অফ সাইবেরিয়া 2 নামে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে। উভয় দেশের নেতা তাদের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে যুদ্ধ বন্ধে 2 থেকে 3 দিনের মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে হবে, অন্যথায় দেশটি নতুন করে হামলার সম্মুখীন হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ওয়াশিংটন যদি আবারও যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে তেহরান আরও মার্কিন বিমান ধ্বংস করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেস কয়েক বিলিয়ন ডলার মূল্যের বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট নেওয়া দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316। আজ সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল ৯:০৫ আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয়শ্রোতা, আমরা প্রায়শই একটা কথা বলে থাকি যে সাবধানের কোনো মান নেই। সত্যি তাই, আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের জীবন বেঁচে যায়, পাশাপাশি অনেকের জীবন কিন্তু রক্ষা পায়। প্রায় দেখা যাচ্ছে যে অগ্নি দুর্ঘটনা ঘটছে, যেটি আমাদের কখনোই কাম্য নয়। আর এখন চলছেও সেই অগ্নিশব্দা, অর্থাৎ বর্তমানে আজকে যেমন চলছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026, আমরা এই সময়টাই শুধু নয়, আমরা পুরোটা বছর জুড়ে আমরা যদি আগুন থেকে সাবধান থাকার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের পরিবারসহ যারা আশেপাশে আছেন, প্রতিবেশী কিংবা অফিস আদালতে যারা আছেন, তাদের সবাইকে কিন্তু আমরা রক্ষা করতে পারি। ভাবছেন যে আমি একা কি সবকিছু করতে পারি? অবশ্যই আপনার ছোট্ট একটি সাবধানতা কিন্তু সবাইকে বাঁচাতে পারে। আপনি যদি লক্ষ্য করেন যে কোনো বৈদ্যুতিক সুইচে একটি সমস্যা হচ্ছে, আপনি কর্তৃপক্ষকে জানাতে পারেন, আর নিজের ঘরে তো অবশ্যই ঠিক করতে পারেন। আর ছোট্ট ছেলে মেয়েকে আগুন নিয়ে যেমন খেলতে দেওয়া যাবে না, ঠিক তেমনি যেখানে কোন ধরনের অগ্নি সংযোগ হতে পারে এমন যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে পারেন। আর মহিলারা তো আরো বড় ভূমিকা পালন করতে পারেন, যেমন ধরুন রান্নার শেষে গ্যাসের চুলা কিংবা রান্না করার পর কাঠ একটু গরম হওয়ার জন্য যদি চুলার উপরে রাখি, জ্বলন্ত চুলার উপর, কখন যে আগুন লেগে যাবে টেরই পাবেন না। রাতে ঘুমানোর সময় আমরা যদি দেখা গেল যে গ্লোব জ্বালিয়ে রেখেছি, অজান্তেই ধরে যেতে পারে আগুন, হতে পারে অনেক বড় দুর্ঘটনা। তো যাই হোক, এত বড় দুর্ঘটনা পরে আমরা চাই না আমাদের জীবনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আসুক। প্রিয় শ্রোতা, সবাই থাকুন সুস্থ, থাকুন নিরাপদ। শিবপ্রত্যাশাই এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: ফাহমিতা নাহিন ইন্দ্রিলা,
0: আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার। তো বন্ধুরা, কথা নয়, আমরা মূল আয়োজনে ফেরাবো। যোগ আমাদের দুটো তিনটে পর্ব রয়েছে আপনাদের জন্য, রয়েছে সরাসরি ফোনে কথা বলা, মনটা ভালো, চিঠি আছে, হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, চিঠি থাকলে মনটা সত্যি ভালো লেগে যায়। সব ভাষায় যেন চিঠিতেই আমরা খুঁজে পাই। চিঠি লিখেছেন আমাদের কাছে জুবায়ের আল ফাহাদ, ধামাইল বেতার শ্রোতা ক্লাব, ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে। তো বন্ধুরা, শুধু জুবায়ের ভাই নয়, অন্যান্য বন্ধুরা যদি আমাদেরকে লিখতে চান তাহলে লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আমরা বন্ধুর অনুরোধে কথা বলার আগে আমাদের ফোন নম্বর নাম্বারটা জানিয়ে দিই,
1: 0197412190। যারা এখন নম্বরটির সাথে পরিচিত নন তারা আবারও পরিচিত হয়ে নিন এবং সংযোগ নেওয়ার চেষ্টা করতে থাকুন। আমরা কিন্তু গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যুক্ত হব ফোন পর্বে।
0: সত্যি তাই, জুবায়ের আল ফাহাদ ভাই, আপনার সাথে আরো রয়েছেন আবদুল্লাহ, রুবেল এবং এখলাস, সবাই মিলে শুনতে চেয়েছেন অচল পয়সা। টাকা পয়সা যদি অচল হয় খুব কষ্ট লাগে, কিন্তু জীবন চলে না। হ্যাঁ, যাই হোক, অচল পয়সা ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু রুনা লায়লা এবং আগুনের কণ্ঠে। তো চলুন আপনার গানটি দিয়ে শুরু করি আমাদের আজকের রূপালী।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান শুনছেন। এবার আপনাদের শোনাবো সত্যের মৃত্যু নেই। সত্যি তাই, এই ছায়াছবি থেকে আব্দুল মান্নান রানার কণ্ঠে এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা পারভিন ট্যাঙ্ক রোড খুলনা থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974-1219-70 এই নম্বরটিতে রয়েছি আপনাদের জন্য অপেক্ষায়। প্রথম বন্ধু কে রয়েছেন? হ্যাঁ কাশেম ভাই বলুন। হ্যাঁ, সুন্দরী একটি কথা বলেছেন, সুখের ঠিকানা যদি পাওয়া যায় তাহলে ঠিকানাটা আমরাও যদি পেয়ে যাব। সে সুখের ঠিকানা বলতে গেলে বাংলাদেশ বেতার খুলনা কিন্তু কম না। সুখের ঠিকানা পেয়ে গেলে আমাদের কিছু জানাবেন। হ্যাঁ, পরবর্তী বন্ধু কি আছেন দেখি, তিনি সুখের ঠিকানা পেয়েছেন কিনা।
2: হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম,
2: শুভ সকাল। জি বলুন,
1: কি গান শুনতে চান? আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকবেন, নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করবো আপনার পছন্দের গানটি। পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কিছু বোঝা যায়নি, আরেকবার বলুন।
2: মিন্টু,
1: মোহাম্মদ মিন্টু, কোথা থেকে? ফরিদগঞ্জ চাঁদপুর। আচ্ছা বলুন। শিমুল পারুল ছবির গান, ওখানে কি কি বাবা, আর একবার বল, বাবা পিঠারে। আচ্ছা যাই হোক, আমরা শিমুল পারুল ছবির যে কোনো একটি গান আপনাকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনার গানে কথাটা বুঝতে পারিনি এই জন্য। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো, হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: কাজী পাড়া যশোর, ছবিটার নাম জানে কি বলেন?
2: নারী
1: মনে জীবনে বসন্ত এটি। আচ্ছা ঠিক আছে, জীবনে বসন্ত প্রত্যেকের মানুষেরই আসে, তো আপনার জীবনেও আসুক এটি আমরা প্রত্যাশা করেছি। আর যাই হোক বন্ধুরা, আমাদেরকে শুনতে শুনতে কিন্তু একদম রাস্তা পার হবে না, কেননা রাস্তা পারাপারের সময় একটু সামান্যতম অসতর্কতার জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনার জন্য শুধু আপনি একা নন, আপনার পুরো পরিবার এটার মোকাবেলা করতে হবে সারা জীবন ধরে, তাই না? আচ্ছা কে রয়েছেন এবারে?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
1: রুবেল ভাই।
2: জি ভাই বলুন।
1: আচ্ছা, এক পলক না দেখলে তোমায়, ঠিক আছে। এবারে কে আছেন দেখি, সে বন্ধু কি বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জাবুসা থেকে ময়না, হ্যাঁ বলুন। আচ্ছা কোন গানটি সেটা কি জানা আছে? ঠিক আছে, মোল্লাবাড়ির বউ ছবির গান শুনতে চেয়েছেন আরো একজন বন্ধু,
2: হ্যাঁ
1: আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। হ্যালো, সালাম আলাইকুম।
2: হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে?
1: পাটকেল ঘাটা সাতক্ষীরা না?
2: কে বলছেন?
1: মোহাম্মদ
2: আশরাফুল।
1: বলুন। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমরা চাই না আপনাদেরকে কাঁদাতে, তুমি আর একবার আসিয়া যাও মোরে কাঁদাইয়া, অনেক জনপ্রিয় একটি গান। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগমান শিবগঞ্জ। তুমি স্বপ্ন তুমি প্রেম, আচ্ছা ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দের গান শুনতে পাবেন। এবারে কে আছেন?
2: হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জি
1: সত্য নাকি শর্ত?
2: শর্ত,
1: আচ্ছা শর্ত,
2: ঠিক আছে,
1: দুটো ছবি আছে তো, আকাশকে প্রশ্ন করো, তাই তো? ঠিক আছে, আপনাকে আর করলাম না, আমরা আকাশকেই প্রশ্ন করব। তো এবারে কে আছেন আকাশ ছাড়া?
2: আদাব।
1: সুনীল। ডাকে পাখি, ঠিক আছে, খুলো আঁকি, অনেক জনপ্রিয় একটি গান। হ্যাঁ, আমরা সব শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে। এবারে কে আছেন?
2: হ্যালো, শুভ সকাল।
1: পলাশ কুমার সরকার। হ্যাঁ,
2: কাঞ্চনগর ডুমুরিয়া। জি বলুন।
1: সোনালী প্রান্তরে, তারপরে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও সুন্দর একটি গান। ধন্যবাদ, অনেক অনেক দিন পরে একটু একটু পরিবর্তন হলো গানটা না, ধন্যবাদ। আমরা আর কথা নেই, গানের কাছে ফিরে যাই।
2: শোনাবো এবারে রুবেল, আপনি খালিশপুর খুলনা থেকে অনুরোধ করেছিলেন চাচ্চু ছায়াছবি থেকে গান শুনবার জন্য, এন্ড্রু কিশোর ও করণ চাপার কণ্ঠে। চলুন আপনার পছন্দের গানই শুনে আসি।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে মাস্টার সামুরাই ছবির গান কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়। এই চমৎকার গানটি শুনতেছে সুফল বিশ্বাস। আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী এন্ড্র কিশোর এবং রুনা লায়লা।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: প্রিয় শ্রোতা, শুনছেন রূপালী দি আপনাদের পছন্দ করা গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদের জন্য রয়েছে
2: মাস্টার সামুরাই।
1: না, এই গানটি কিন্তু আমরা ইতিমধ্যে শুনিয়ে ফেলেছি যে কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়। এবার কিন্তু ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে আমার মতো সুখী আর কেউ নাও থাকতে পারে।
2: বাবা কেন চাকর বাণিজ্য থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে শোনাবো এবারের গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন চৌগাছা যশোর থেকে বকুল। আপনি নিশ্চয়ই সাথে আছেন, শুনতে থাকুন।

প্রিয় শ্রোতা, শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, রয়েছে একটি ঘোষণা। শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এ মেলা শুরু হবে 22 মে 2026 তারিখে এবং চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত, প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। সবাইকে আমন্ত্রণ রইল। আরও একটি ঘোষণা রয়েছে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের জন্য। আজ সকাল 10:00 বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই আজকের দিনেই বেলা 2:00 দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান দুটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রেডিও করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আবার ফিরছি গানের কাছে। শোনাবে এবার স্বামী স্ত্রীর যুদ্ধ ছবির গান বুলবুল আহমেদ। আপনি গাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন শিল্পী কুমার বিশ্বজিৎ, কনক চাপা এবং বেবি নাজনীন।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের রূপালী আয়োজন।
1: হ্যাঁ, রূপালীর আয়োজন থেকে ফিরে যাবার আগে আমি আর একটা গান শোনাতে চাই শ্রোতাদের, তোমার কোনো আপত্তি আছে? কষাই ছবির একটা গান আছে কিন্তু বন্ধু, তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না, তুমি তো তার আগে বিদায় নিতে যাচ্ছ। আচ্ছা, আমরা এই গানটি শুনে আসি, তারপরে না হয় রূপালীর আয়োজন থেকে আমরা বিদায় নিব। শুনবো রুনা লায়লার কণ্ঠে গান, আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদা থেকে।

0: এবার কিন্তু বিদায় নিতে হবে না,
1: আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি।
2: তবে যাবার আগে একটু ছোট্ট কথা বলি, বন্ধু তিন দিন বাড়িতে যাওয়ার আগে একটু ফোন করে নিয়ে কনফার্ম হয়ে নিলে হয় বন্ধু বাড়ি আছে তো, তাহলে কিন্তু আর ফিরে আসতে হবে না। হ্যাঁ, আমরা ফিরে আসতে চাই না কিন্তু ফিরে যেতে চাই এই মুহূর্তে রূপালি থেকে, তাই তো?
1: একদমই তাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী আয়োজনে আবারও আপনাদের সাথে কথা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখনকার মতো। শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর জেলা সফর করবেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রেডিও করে শোনানো হবে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব মূল আয়োজনে।

0: ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেশের বিশাল মানব সম্পদকে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে দারিদ্র বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পেছনে কিন্তু অবদান রাখছে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এখনো কিন্তু এগিয়ে গেছেন। সেই এখানে যে বাহিনীটি রয়েছে বুত্থান সহায়তা প্রদর্শনী বাহিনীর সর্বশেষ যে স্লোগানটা আমরা শুনছিলাম, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছেন তিনজন আনসার ভিডিপি সদস্য একটি বেদির উপরে পতাকা উত্তোলন করে। আনসারের যে পতাকাটি রয়েছে সবুজের উপরে লাল সূর্য এবং তার পাশে আমাদের জাতীয় পতাকা এবং তার পাশে আনসার ভিডিপিতে পতাকা, সেগুলো উত্তোলন করে সেখানে চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে তিনি তাঁদের সাথে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং তাঁর পক্ষ থেকে আনসার ভিডিপি ও এই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য যারা নিরলসভাবে দেশের জন্য কাজ করছেন তাদের উদ্দেশ্যে তিনি তাঁর সম্মান প্রদর্শন করছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, 46তম জাতীয় সমাবেশের এই মহেন্দ্রখনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফিপুর একাডেমিতে উপস্থিতি কেবল আনসার বাহিনীর সদস্যদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে না, বরং দেশের সার্বিক নিরাপত্তা সমৃদ্ধির যাত্রা এই বাহিনীর অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানের কুশল বিনিময় করে তিনি ফিরে যাচ্ছেন এবং ডান দিকে আরেকটি দল দাঁড়িয়ে আছে এখানের প্যারেড গ্রাউন্ডে। সেই প্যারেড গ্রাউন্ডের যে সদস্যরা দাঁড়িয়ে আছেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করার জন্য এগিয়ে যাচ্ছেন। যেটা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি, বর্তমান সরকার এই সরকার গঠন করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যে অনুষ্ঠানে যাচ্ছেন সেখানেই কিন্তু মিশে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের সদস্যদের সাথে। যেখানে যখন যাচ্ছেন সেখানেই তিনি প্রতিটি যাকে যে ব্যক্তিকে তিনি সামনে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানের তার কাছ থেকে তিনি সরাসরি প্রশ্ন করছেন, কিংবা উঁচু কিংবা নিচু কোন সদস্যকে তিনি ভেদাভেদ করছেন না, তার অবস্থান জানতে চাচ্ছেন, তার কর্মপ্রেরণার উৎস কি তা জানতে চাচ্ছেন। এখনো ঠিক তাই দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেই প্রতিটি সদস্যের কাছে, এখানে বিভিন্ন গ্রুপ, আপনাদের যদি আমি একটু বলি যে বুত্থান মহড়া প্রদর্শনী এখানে করা হয়, সেখানে প্রথমে শারীরিক কসরত দেখানো হয় এবং একটি দল শারীরিক কসরত দেখায়, দ্বিতীয় দলটি কিন্তু পারস্পরিক যুদ্ধ যেভাবে তারা করে সেই যুদ্ধের যে কলাকৌশল সেগুলো উপস্থাপন করে, আরেকটি দলের সাথে থাকে যে শারীরিক সেই যুদ্ধ কৌশলের সাথে আগুন সহ যে আগুনের যে মশাল সহ কিংবা আগুনের কুণ্ডলি সহ যে যুদ্ধ থাকে সেই ধরনের মহড়াও তারা প্রদর্শন করে, এবং আরেকটি দল যারা কিনা আগুনের যে রিং, আগুন জ্বলছে এবং একটি অনেকগুলো রিং, 10টি রিং এখানে উপস্থাপন করা হয়েছিল, যেগুলো চারদিকে আগুন জ্বলছিল তার মধ্য দিয়ে তারা তাদের প্রশিক্ষিত শরীরকে, দেহাবয়বকে সেখানে কৌশলীভাবে সেটার ভিতর দিয়ে নিয়ে গিয়ে তারা নিক্ষেপ করে তাদের সেই চমৎকার কলা কৌশল সমৃদ্ধ সেই প্রদর্শনীও কিন্তু তারা উপস্থাপন করেছে, এবং সর্বশেষে তারা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানের মধ্য দিয়ে তারা বাংলাদেশ সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রতিটি মানুষের প্রতি তারা শ্রদ্ধা সম্মান জানিয়েছেন এবং শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা, তারা তাদের এই বুত্থান মহড়া প্রদর্শনীর মধ্য দিয়ে কিন্তু আজ এটি তাদের কলাকৌশলের মধ্যে তারা এভাবেই উপস্থাপন করেছেন। যে শ্রোতা বন্ধু যদি একটু বলি, এখানে প্রচণ্ড গরম কিন্তু আজ পড়েছে, প্রচণ্ড খরার প্রচণ্ড রোদের মধ্যে তারা সেই ভোর থেকে এখানে মহড়ায় সংশ্লিষ্ট, এবং শুধুমাত্র আমরা এখানে আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করতে এসেছি বলতে পারছি তা নয়, আমরা এসে তাদের এখানে প্রতিটি সদস্যের যে তাদের যে মহড়া দেখছিলাম, তাদের যে প্রস্তুতি দেখছিলাম, সেটি থেকে বুঝতে পারছিলাম প্রতিটি দিন তারা কিভাবে প্রস্তুত হয়, কিভাবে তারা তাদের শরীরকে এবং মনোযোগকে মনোনিবেশ করে রাখেন, যে তারা শুধুমাত্র আজকের এই প্যারেডটি নয়, এমনিভাবে সম্মান জানিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য সেই নদী থেকে শুরু করে সীমান্ত পর্যায়ে প্রতিটি জায়গাতে, শুধুমাত্র গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রামের জন্য নয়, বাংলাদেশের প্রতি পাড়া মহল্লা এবং সীমান্ত প্রতিটি জায়গাতে তারা যেভাবে সেনা সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীর সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে, সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আবারও দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে কৌশল বিনিময় শেষ করে তিনি তিন বাহিনীর প্রধানদের সাথে করে তিনি চলে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন তিনি তার জন্য যে নির্ধারিত গাড়িটি রয়েছে সেই গাড়িতে তিনি যাচ্ছেন, উঠছেন এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরাও বিদায় নিব আজকের এই অনুষ্ঠান থেকে। এতক্ষণ আপনাদের সাথে ধারা বর্ণনায় ছিলাম আমি ফাতিমা আফরোজ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন আমিন ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় ছিলেন তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক হিসেবে ছিলেন এবিএম মাহবুবুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই 46তম জাতীয় সমাবেশ আনসার ভিডিও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই সমাবেশ সফল হোক এই আহ্বান এবং প্রত্যাশা জানিয়ে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
1: এতক্ষণ শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রে মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রে FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত অনুষ্ঠানে।
2: প্রিয় শ্রোতা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গাজীপুর জেলা সফর করলেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে এতক্ষণ সরাসরি রিলে করে শোনানো হল। বাংলাদেশ

সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশের গানটি শুনলেন। প্রেসটোতেই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম কথা বন্ধু হয়ে ফাহমিদা নাহিন অঞ্জুয়েলা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ রাকিবুল হাসান। বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলো হার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

আক্তার এবং মোহাম্মদ রাকিবুল হাসান। বেলা 11:59 মিনিটে আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১:৫৯। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় এই মুহূর্তের সাথে আছি লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং ফাহমিদা নাহিন ওয়েলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় এলিজা আক্তার, মোহাম্মদ রাকিবুল হাসান। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছে শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগামী দিনে প্রযুক্তি নির্ভর একটি মানবিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে এই বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূল পর্যায়ে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে নগর জীবনের নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার সদস্যরা বলিষ্ঠ ভূমিকা রাখছে। তারেক রহমান বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার বাহিনীর কাঠামো শক্তিশালী করতে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে আনসার বাহিনী জননিরাপত্তা বিধানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করে। এর আগে প্রধানমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি এরপর প্যারেড গ্রাউন্ড মঞ্চে আকর্ষণীয় বুত্থান মহড়া পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ঈদ উল আজহার পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে বলেন, টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে। সারা দেশে চলছে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মেলার এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩১ মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানীর বেইজিংয়ে বৈঠক করছেন। তাদের মধ্যেকার বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358। এ নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর জেলা সফর করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধি সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে বেলা 2টায়। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে বেলা 1টা বেজে 5 মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4টে 5 মিনিটে। সন্ধ্যে 6টা 10 মিনিটে রয়েছে চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান, 5 মিশারি গান বিকেল 3:30। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
2: একজনের এক এক সমস্যা।

0: একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এ মেলা শুরু হবে 22 মে 2026 তারিখে এবং তা চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। সবাইকে আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। খুলনায় আজ থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026। এবছর সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। খুলনায় এ উপলক্ষে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস 3 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার এতে স্বাগত বক্তৃতা করেন। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জোড়াগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জামাদি প্রদর্শন এবং ব্যবহার, জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী, প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা এবং সমাপনী অনুষ্ঠান। এদিকে এ উপলক্ষে মাগুরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ এতে প্রধান অতিথি ছিলেন। ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ফায়ার সার্ভিসের জেলা স্টেশন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 পালিত হচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হচ্ছে। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। খুলনায় দিবসটি পালন উপলক্ষে খালিশপুর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। BSTI এর উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলার শিল্প ও বণিক সমিতির ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিল্প উদ্যোক্তা সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর আয়োজন করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া বলেছেন, PSC-তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে PSC-তে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্য ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতিশীল ও আধুনিক কমিশন গঠনে চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সচিব বলেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষায় শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে ফলাফল মূল্যায়ন করা হচ্ছে, যাতে করে প্রকৃত মেধাবীরা তাদের মেধার মূল্যায়নের সুযোগ পান। ইতোমধ্যে BCS পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 নির্ধারণ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা গতকাল নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাবের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইন্স লাউঞ্জ 2-তে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসী নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। এদিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান সভায় সভাপতিত্ব করেন। এ সভায় পেশাদারিত্ব, দায়িত্ব পালনের দক্ষতা এবং কাজের মান বিবেচনায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ 12 জন পুলিশ সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় মোল্লাপাড়া ক্রিকেট একাদশ 80 রানে মিতালী সংঘকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন কাজী মাঝারুল আনোয়ারের সাজানো কথায় এবং ফেরদৌসী রহমানের কণ্ঠে।

0: গাজী মাজহারুল আনোয়ারের সাজানো কথায় ফেরদৌসী রহমানের কণ্ঠে আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা প্রিয়শ্রোতা, আমাদের আয়োজনে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা গাঙ্গুলী।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনীষা গাঙ্গুলির কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ তোফাজ্জিল হোসেনের কণ্ঠে আধুনিক গান শুনবার জন্য। প্রথম গানটির গীতিকার রেজাউল করিম।

প্রিয় শ্রোতা, শুনছেন মোহাম্মদ তোফাজুল হোসেনের কণ্ঠে আধুনিক গান। এবারে গানটির কথা লিখেছেন আব্দুর রশিদ। মাফ করবেন, দুখানি আধুনিক গান শুনলেন মোহাম্মদ তোফাজুল হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনে এখন রয়েছে পল্লী গান, শিল্পী মোহাম্মদ হাসিয়ারা খাতুন হাসি। প্রথম গানে কথা লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

দুখানে পল্লী গান শুনলেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এ মেলা শুরু হবে 22শে মে 2026 তারিখে এবং চলবে 24শে মে 2026 পর্যন্ত সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। সবাইকে আমন্ত্রণ জানানো হলো। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে রয়েছে আরও একটি ঘোষণা। আজ বেলা 2:00 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণা দুটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।

Alla pakishani ham chulin. Tumra kokhono nekir moddhe purnota hasil korte parbe na. Jotokkhon porjonto tumra tomader nij priyo jinish hote kichu kharoch na korbe. যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: শহরে গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে যে যেখান থেকে আমাদের এই আয়োজনের সাথে আছেন সবাইকে জানাই একরাশ প্রীতিও শুভেচ্ছা। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজন শ্রোতাদের অনুরোধে সাজানো। সব শ্রোতাদের নিয়ে আমরা শোনাব আপনাদের প্রিয় গান এবং যুক্ত হব ফোন ইনে শুনব আপনাদের নতুন গানের অনুরোধ। সাথে আছে এই মুহূর্তে হেরা ইয়াকুতি,
1: ইশরাত জাহান
0: এবং আমাদের এই আয়োজনের সাথে আরও যারা যুক্ত আছেন, অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ মামুন, প্রকৌশল সহযোগিতা এই মুহূর্তের সাথে রয়েছেন এলিজা আক্তার। তো আর এবং চলে যাব সেই প্রতীক্ষিত সময়, শুরুর গানটিতে কে রয়েছেন?
1: হ্যাঁ বন্ধুরা, আমরা মনে হয় ফোন নম্বরটি বলে দেয়নি, আগে গিয়ে ফোন নম্বরটি বলতে হতো। আমরা গান তো শোনাবই, গানের ফাঁকে ফাঁকে কথা বলবো শ্রোতাদের সঙ্গে, মাধ্যম হচ্ছে ফোন। নম্বরটি 01974121970। তো বন্ধুরা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে দিয়েছি নম্বরটা, অবশ্যই প্রস্তুত হন আমাদের সঙ্গে কথা বলবার জন্য। শুনবো আপনাদের পছন্দের গানের কথা বা কোথা থেকে ফোন করছেন, কি নাম আপনার। হ্যাঁ, এবারে আসামি এই ছায়াছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর যিনি পছন্দ করেছেন রায়ন মহল খুলনা থেকে মকরন্দ।

এবারে শুনব কনক চাপা ও খালিদ হাসান মিলের কণ্ঠে মহামিলন ছায়াছবি থেকে গান। শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনু বিশ্বাস রায়ের মল খুলনা থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা আর অপেক্ষায় থাকতে পারছি না, শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। 01974121970 নম্বরে দেখি আবার কে আছেন। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: ছায়াছবি দেখে মনির খানের কণ্ঠে গানের কথা আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি, খবর অবশ্যই শোনাবেন।
1: হ্যাঁ বন্ধু, ছাতেই থাকুন, শোনাবো অবশ্যই। শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
3: আমার খুলনা থেকে অভিষেক বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আমার গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব খুশি হয়েছি যে আপনি আপনার গান শুনতে পেয়েছেন। আচ্ছা বলুন।
3: গান শুনতে দরাপতি সাহেবের কণ্ঠে প্রেমের ফলে তোমার বুকের তলে।
1: সাহেবের নামটা একটু বলুন তো।
3: দরাপতি
4: দলপতি। আচ্ছা ধন্যবাদ, সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন।
1: হ্যালো,
5: নমস্কার।
1: হ্যাঁ আদাব, কে বলছেন? হ্যাঁ বিজন গোমস্তা, বলুন দাদা। লুটতরাজ,
5: তুমি নাই কিছু নাই এই গানটি।
1: হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, সাথেই থাকবেন। হ্যালো, হ্যাঁ জি ভালো আছি জি। অনেক দাস জি বলুন। জি বন্ধু, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন। তবে আপনার হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেমন আছেন বলুন, অনুরোধ করুন।
6: আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপু?
1: জি ভালো আছি ঈশ্বর আপু, আমি দুজনেই ভালো আছি।
6: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল শাহেক, সাতরাজার বলমারি ফরিদপুর থেকে।
1: জি
6: একটু অসুস্থ আছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
6: জি ডাক্তার কখন ভাইকে শুভেচ্ছা আর সাইকুল মোল্লাকে।
1: আচ্ছা
6: আমাকে গান শোনাবেন হচ্ছে হীরাচুনি পান্না।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: হ্যাঁ
1: ভালো আছে আপু, ভালো আছে। জি দুজনেই
4: ভালো আছে। জি
6: আমি এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া যশোর সদর থেকে।
1: জি
4: যশোর সদর থেকে। জি
6: চিনতে পেরেছেন আমারে?
1: হ্যাঁ পেরেছি, আপনার হিসাব সবসময় থাকে না। হ্যাঁ
6: আশরাফুজ্জামান কাজীপাড়া যশোর সদর থেকে।
1: জি
6: জি শুনতে চাই মেজর কোলে রোড এই ছবি থেকে বিনা চান মন্ত্রী রবি চৌধুরী, তারপর আকিবের কণ্ঠে
1: চলে যাব গানে। হ্যালো,
7: ওয়ালাইকুম
1: আসসালাম, কে বলছেন?
7: আপুরা ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলুন। জি মেহেদি হাসান বলুন। হ্যাঁ এটা কিন্তু বিজন গোমস্তা না,
7: এটা হচ্ছে অলিক অনিক দাস, ইনি অনুরোধ করেছেন, হ্যাঁ শোনাবো, সাথেই থাকবেন আপনি। আচ্ছা আমরা এখন চলে যাব গানে। তুমি আমার চাঁদ আমি তোমার চাঁদের আলো, হ্যাঁ এমনই গানটি শুনবেন এন্ড্রু কিশোর ও রুনালার কণ্ঠে, এন্ড্রু কিশোর ও রিজিয়া প্রবীণের কণ্ঠে। ছায়াছবি চাঁদের আলো শুনতে অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

এবারে শুনব রোহিত রায়ের অনুরোধে নন্দন প্রতাপ খুলনার বন্ধু বিদের মেজস্না ছায়াছবি থেকে সেই পরিচিত গানটি বিদের মেজস্না আমায় কথা দিয়েছে শিল্পী অ্যান্ড্রু কিশোর অরুণা লায়লা।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: প্রিয় শ্রোতা, হাম ও রুবেলা সম্পর্কে তথ্যটি শুনলেন, অবশ্যই সেই নিয়ম আমাদেরকে মানতে হবে। আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব তুমি আমার চির সাথী। হ্যাঁ বন্ধুরা, এমনই কথামালার অনুভূতির গান এবারে শোনাব। কাশেম মালার প্রেম ছায়াছবি থেকে নেওয়া হয়েছে, বেবি নাজনীন ও এম এ খালেকের কণ্ঠে শুনবেন। আসলে চির সাথী যদি কোনো মানুষের জীবনে জোটে, কিন্তু তখন কিন্তু তার সুখের কোনো শেষ থাকে না। তো সবার জীবনে চির সাথী জুটাই দিক, তবে আমি চাইব আমার একমাত্র প্রভু বা একমাত্র ভরসা আল্লাহ।
2: শুনতেছি, অনুরোধ করেছেন সাইফুল মোল্লা বাঘের থেকে।
1: শুনুন আপনার পছন্দ।

পাংশা রাজবাড়ির বন্ধু খোকনচন্দ্রের অনুরোধে শুনব এবারের গানটি। ছায়াছবি স্বামী কেন আসামি, শিল্পী উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি।

এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া যশোরের বন্ধুর অনুরোধে শুনব এবারে গানটি। আশা করি বন্ধু আপনি সাথে আছেন। আপনি শুনতে চেয়েছিলেন জিদ্দি ছায়াছবি থেকে রুনায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি।

0: প্রিয় শ্রোতা, এগানটির সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান,
1: আমি হেরা ইয়াকুতি।
0: শুভ দুপুর।

0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা সফরকালীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে
1: অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ থেকে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গাজীপুরের

টঙ্গীর 27 এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশ বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, দেশে প্রাকৃতিক মানুষ সৃষ্ট এবং আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবেলা এবং প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু হচ্ছে আজ। দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে দক্ষ জনবল তৈরি এবং বিভিন্ন স্থানের দুর্যোগ নিয়ে গবেষণা এবং দুর্যোগ মোকাবেলা এবং প্রয়োজনীয় কার্যকর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। আজ কিছুক্ষণের মধ্যেই এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হবেন। ভবিষ্যতে এই প্রশিক্ষণ কেন্দ্রকে দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 8.20 একর জমির উপর এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্রের প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবেলায় বিভিন্ন মুখে আন্তর্জাতিক মানের গবেষণার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে বিভিন্ন রকম দুর্যোগে মানুষের প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি মোকাবেলা করায় কার্যকর পন্থা অবলম্বন করা সম্ভব হয়। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বের শীর্ষ 9টি দুর্যোগ কবলিত দেশের মধ্যে অন্যতম। প্রাথমিক পর্যায়ে নির্মাণ কাজের জন্য সরকার 47 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং এটি নির্মাণের ফলে যেটি হবে সেটি হচ্ছে ভূমিকম্প, বজ্রপাত, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এবং আবহাওয়াজনিত দুর্যোগ প্রতিরোধ মোকাবেলায় এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টির পাশাপাশি দুর্যোগ সম্পর্কিত আন্তর্জাতিক মানের গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পৃথিবীতে দুর্যোগ মোকাবেলায় জাপানের যে বিস্তীর্ণ এবং যুগোপযোগী অভিজ্ঞতা রয়েছে, এই জাপান সহ বিশ্বের বিভিন্ন দুর্যোগ কবলিত দেশগুলোর অভিজ্ঞতা এখানে কার্যকরভাবে গ্রহণ করা হবে এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করা হবে। এখানে নিয়মিতভাবে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন ব্যবস্থা থাকবে এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্য এবং স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে এই ইনস্টিটিউটে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের নিজস্ব মালিকানাধীন এই 20 একর জায়গার উপর নির্মিতব্য এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নতুন করে কোন জমি অধিগ্রহণ করা হয়নি এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় যে দুর্যোগ প্রবণ দেশের মধ্যে, যেটি আগেই বলেছি, ঝড় বন্যা জলোচ্ছ্বাস ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং এদেশের মানুষের নিত্যসঙ্গী হল। এছাড়া সাম্প্রতিককালে বজ্রপাতের কারণে দেশে দিন দিন প্রাণহানির সংখ্যা বাড়ছে, পাশাপাশি ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দেশে। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন এলাকায় বেশ কটি মৃদু ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এছাড়া অগ্নিকাণ্ড, ভবন ধস, ভূমিধ্বসের মতো অপ্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে এবং এই সামগ্রিক দুর্যোগ মোকাবেলায় একটি কার্যকরী, টেকসই এবং আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থাপনা গড়ে তুলবার লক্ষ্যেই কিন্তু আজকে এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকে 1978 সালের 18 ডিসেম্বর তৎকালীন শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান প্রশাসনের যে বিকেন্দ্রকরণের অংশ নিয়েছিলেন সেই ফলে কিন্তু গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সে ঐতিহাসিক মহকুমা ভবনের উদ্বোধন করেছিলেন। সেই কারণে শহীদ জিয়ার প্রতি এই অঞ্চলের মানুষের অন্যরকম এক ভালোবাসা বরাবরই প্রতিফলিত হয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং এখানে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে প্রথমেই যে অভ্যর্থনা ফটকটি রয়েছে সেখানে প্রবেশ করে ভিত্তিপ্রস্তর স্থাপন অর্থাৎ ফলক উন্মোচন করবেন এবং দোয়ায় অংশ নেওয়ার পরপরে তিনি কিছুটা পথ হেঁটে এসে এখানে একটি পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, সেখানে একটি বৃক্ষরোপণ করবেন এবং একই সঙ্গে
মৎস্যপোনা অবমুক্ত করবেন এবং এর পরপরই কিন্তু যেই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু প্রচণ্ড গরম বা তাপপ্রবাহ বয়ে যাওয়ার ফলেও কিন্তু হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এক নজরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবার জন্য এবং তার কথা শুনবার জন্য। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের কার্যক্রম অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আমরা অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারে। কিছুক্ষণ আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, ফলক উন্মোচন করলেন ভিত্তিপ্রস্তর স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা অনুষ্ঠানটিতে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, ফলক উন্মোচন করলেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবারে এখানে দোয়া পরিচালনা করা হবে।
1: জাতীয় দুর্যোগ

0: ইনস্টিটিউট বাস্তবায়নের ফলে তার সকল ব্যবস্থাপনা উপভোগ করে আমরা সকলে যেন দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা ও যোগ্যতা আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা আজকের সকল দেশপ্রেমী উপস্থিতিদেরকে দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্য কবুল করুন এবং দেশের উন্নতির জন্য সকল মতভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলা এক হয়ে চলার সকলকে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ও বারবার সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ওনার ছোট ছেলে জনাব আরাফাত রহমান কুতুবাই সহ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ আলা মাকাম আপনি দান করুন আল্লাহ। আর আল্লাহ তাআলা কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিকুল রহমান সাহেবকে আল্লাহ তাআলা স্বাস্থ্যগত সুস্থতা সাথেই সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশের খেদমত করার তৌফিক আপনি দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন برحمتك يا أرحم الراحمين।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মোনাজাত পরিচালনা করা হল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বা নির্মিতব্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করলেন। এবং আমরা যেমনটি আপনাদের জানিয়ে রাখছিলাম যে তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে, এখানে একটি জলাশয় রয়েছে এই কম্পাউন্ডের এলাকায়, সে জলাশয়ে তিনি মৎস্যপোনা অবমুক্ত করবেন এবং বৃক্ষরোপণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সে প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি সহ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি লাঘব করা, দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান এবং পুনরুদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি অধিকতর দক্ষতার বৃদ্ধির উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2000 ইতিমধ্যে প্রণীত হয়েছে। শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেমনটি বলছিলাম যে আপনাদেরকে এখানে একটি মৎস্যপোনা অবমুক্ত করবেন তিনি, তিনি এখানে বৃক্ষরোপণও করবেন মৎস্যপোনা উন্মুক্ত করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে এই অনুষ্ঠানের চারপাশে কিন্তু অনুষ্ঠান স্থলে কিন্তু হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি এখানে জলাশয়ে মৎস্যপোনা অবমুক্ত করছেন। তার সঙ্গে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন, তার সঙ্গে রয়েছেন গাজীপুরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি মৎস্যপোনা অবমুক্ত তিনি করলেন এবং এই মৎস্যপোনা অবমুক্ত করার মধ্য দিয়ে তার যে অঙ্গীকার মাছের চাষ বৃদ্ধি এবং দেশের মানুষের পুষ্টি চাহিদা বৃদ্ধিকরণে তার যে অঙ্গীকার ছিল সেটির কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তিনি মৎস্যপোনা অবমুক্ত করলেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু নিজে খাবার সরবরাহ করছেন এই মুহূর্তে, মৎস্যপোনাগুলোকে নিজে বালতি দিয়ে নিয়ে নিজে হাতে খাবার সরবরাহ করছেন। আসলে এটি মাছও যেমন ছাড়ছেন, মাছ ছাড়ছেন এবং খাবারও কিন্তু দিচ্ছেন, এটিও আমরা দেখতে পেলাম। নিজ হাতে অনেকক্ষণ যাবৎ তিনি মৎস্যপোনা অবমুক্ত করলেন। এবারে তিনি ধীরে ধীরে এগিয়ে আসবেন এই সুধীর সমাবেশে, যেখানে অনেকক্ষণ ধরে কিন্তু হাজার মানুষ অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এবারে তিনি বৃক্ষরোপণ করবেন। আমরা যেটি বলেছিলাম আপনাদেরকে তিনি বৃক্ষরোপণ করবেন, শ্রোতা বন্ধুরা জানেন আপনারা একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়বার জন্য তিনি ইতিমধ্যে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন এবং সারা দেশেই কিন্তু 25 কোটি বৃক্ষ রোপণের যে লক্ষ্যমাত্রা 5 বছরে নির্ধারণ করেছেন সেটির কার্যক্রমও কিন্তু তিনি শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণের যে প্রত্যাশা তিনি রেখেছিলেন সেটি তিনি বাস্তবায়ন করছেন। তিনি নিজ হাতে গাছটি রোপণ করলেন এবং কোদাল দিয়ে গাছের নিচে মাটি তিনি দিচ্ছেন। এটি গাছ তিনি লাগালেন আমরা দেখতে পেলাম, যেটি আমরা আগেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম, একটি উন্নত জীবনমান সম্পন্ন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী যে ওয়াদাগুলো করেছিলেন তার মধ্যে কিন্তু মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে এই ফলাফলগুলো জনগণ দেখতে শুরু করেছে। তিনি একদিকে যেমন দারিদ্র বিমোচন এবং স্বাবলম্বী অর্জনে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, কৃষক কার্ড বিতরণ করছেন, শুরু করেছেন নতুন করে স্পোর্টস শুরু করেছেন। তিনি জনবান্ধব কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আসলে তার যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলো বাস্তবায়ন করছেন শুধুমাত্র একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে রোপিত গাছের চারাটিকে পানি দিচ্ছেন, নিজ হাতে এবং নিজের হাতটি নিজেও কিন্তু নিজ পানি দিয়ে ধুয়ে নিলেন। আমরা দেখতে পাচ্ছি এবারে ধীরে ধীরে ধীরে এবারে অনুষ্ঠান স্থলের দিকে এগিয়ে আসছেন, যেখানে আজকে আনুষ্ঠানিকভাবে তিনি কিছুক্ষণ আগে যেখানে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন এখানে একটি সুধী সমাবেশ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের বাইরে কিন্তু হাজারো মানুষ অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজরে দেখবার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি এবারে যেখানে মৎস্য পুনঃমুক্ত করেছেন সেখানে তিনি রয়েছেন, তিনি দেখছেন এই অঞ্চলটি সম্পর্কে ধারণা নিচ্ছেন। যে কথাটি আমরা আপনাদেরকে বলছিলাম বর্তমানে বাংলাদেশে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে ধরনের কার্যক্রম সেটিকে আসলে এই মুহূর্তে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশিক্ষণের যে কার্যক্রম রয়েছে, এই প্রশিক্ষণের ভবনটির যে নকশা রয়েছে কার্যক্রম যে সেটি সম্পর্কে ব্রিফিং করছেন এখানকার কর্মকর্তারা। এখানে ব্রিফিং করছেন যেমনটি আমরা আপনাদের বলেছি, এখানে দশতলা বিশিষ্ট একটি প্রশাসনিক কাম একাডেমিক ভবনের প্রথম পর্যায়ে তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ হবে এবং ছতলা বিশিষ্ট একটি হোস্টেল বিল্ডিং এর তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ হবে এবং প্রথম ধাপের যে কার্যক্রম সেটি সম্পর্কে বলছি, সীমানা প্রাচীর নির্মাণ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে প্রশাসনিক কাম একাডেমিক ভবনের চতুর্থ তলা থেকে দশম তলা পর্যন্ত নির্মাণ, হোস্টেল বিল্ডিং এর চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ, সাইট ডেভেলপমেন্ট, খেলার মাঠ তৈরি, ডরমেটরি নির্মাণ, ইনস্টিটিউট প্রধানের বাসভবন নির্মাণ এবং বিভিন্ন ইকুইপমেন্ট স্থাপন। এই প্রকল্পের যে উদ্দেশ্য অর্থাৎ যেই কারণে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে সে তার যে উদ্দেশ্য রয়েছে সেটির বর্ণনা করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেইভাবেই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এখানে গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে দক্ষ জনবল তৈরি করা হবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগ বিষয়ে গবেষণা এবং সমীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে, জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে, প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে বিশ্বায়িত ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তোলা হবে। এবং আমরা যে কথাগুলো বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে মূলত টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা, নির্বাচনী ইশতেহার 2026-এর পানি সম্পদ পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রতিশ্রুতি পূরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের যেই 29 নম্বর দফা রয়েছে 31 দফার সেখান তার বাস্তবায়নে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রকল্পের যে এতক্ষণ আমরা যে বর্ণনাটি দিলাম সেটি ব্রিফ করা হচ্ছে। নকশা, এই যে নির্মাণ শৈলী, নকশা এবং কার্যক্রম সম্পর্কে ব্রিফ করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে আসলে দীর্ঘদিন যে কথা আমরা বারবার বলছি, বাংলাদেশ আপনি ইতিমধ্যেই শুনেছেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, কিছু রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কিছু রয়েছে মানব সৃষ্ট দুর্যোগ, এছাড়া সাম্প্রতিককালে যে ভূমিকম্প, সাম্প্রতিককালে ভূমিকম্প, বজ্রপাত সহ যেসব দুর্যোগগুলো আমাদেরকে বেশি আক্রান্ত হচ্ছি আমরা নানাবিধ কারণে, এবং সারা বিশ্বব্যাপী যেটি আতঙ্ক সৃষ্টি করেছে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে প্রভাব রয়েছে সেগুলোকে কিভাবে মোকাবেলা করে একটি টেকসই উন্নয়ন, স্থিতিশীল জীবনমান সম্পন্ন জীবনযাপন করা যায়, সেটি কিন্তু আসলে এই গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্প মাধ্যমে তুলে ধরা হবে এবং কাজ করা হবে। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যেমন বিশ্বের যারা দুর্যোগ প্রবণ এলাকা রয়েছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে, পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় যারা সাফল্য অর্জন করেছেন, দক্ষতা দেখিয়েছেন তাদেরকেও কাজে লাগানো হবে, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে, এবং দেশি বিদেশি এখানে প্রযুক্তিবিদ, দক্ষ ব্যবস্থাপক যারা রয়েছেন দুর্যোগ মোকাবেলায় তাদেরকে এনে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছিলেন, তাদের উনত্রিশ দফারই কিন্তু এই 31 দফার 29 দফায় কিন্তু রয়েছে পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে তার চিন্তাধারা, রাষ্ট্র সংস্কারের চিন্তাধারা, সেটিরও কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। দেশে যে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট এবং আবহজনিত দুর্যোগ মোকাবেলা এবং প্রতিবন্ধে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের লক্ষ্যে কিন্তু এই ইনস্টিটিউটের নির্মাণ করা হচ্ছে, এবং এটিকে আশা করা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি প্রধান এবং উদাহরণ সৃষ্টিকারী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপ দেবার কথা রয়েছে। আমরা এখানে এসে যেটি দেখেছি, চমৎকার একটি জায়গায় প্রায় 8.20 একর জায়গার উপরে, 20 একর জায়গার উপরে কিন্তু এটি তৈরি করা হচ্ছে, এবং এখানে সকল ধরনের ব্যবস্থাপনা থাকবে, সেই কথাগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে ব্রিফ করা হচ্ছে। এরপরে কিন্তু তিনি এই সুধীর সমাবেশে আসবেন, এবং সুধীর সমাবেশে যেটি আমরা বলছিলাম, প্রচণ্ড গাজীপুরে এই মুহূর্তে প্রচণ্ড রৌদ্র এবং তাপদাহ রয়েছে, এবং এই তাপদাহ যেটি রয়েছে সেটি উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজরে দেখবার জন্য এখানে নানা শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হয়েছেন। তাদের কথা আমরা বন্ধুরা যেটি বলছিলাম, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা বিরতি নিচ্ছেন, এই বিরতির ফাঁকেই কিন্তু তিনি এই ব্রিফিং এ অংশ নিচ্ছেন। আসলে এটি আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি সেটি অনেক অনেক অনেক দূরে, আমরা এখানে সেখান থেকে যা বুঝতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে ব্রিফ করা হচ্ছে। এই ব্রিফের পরে কিন্তু তিনি অনুষ্ঠান চলে আসবেন, এবং অনুষ্ঠানটি আমরা তখন আপনাদেরকে কন্টিনিউ করব, সরাসরি সম্প্রচার করব। যে কথাটা আসলে আমরা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবে আমরা অনেক কাল থেকেই দেখেছি, কিন্তু একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 1991 সালে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল, তার থেকে যে তার পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্যোগ ব্যবস্থাপনায় যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটি কিন্তু চলছে। আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে পৌঁছলে সুধু সমাবেশের কার্যক্রম শুরু হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্প এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া করার পর এবং মৎস্য অবমুক্ত করার পর এই প্রকল্পটি সম্পর্কে তাকে ব্রিফ করা হয়েছে। তারপর কিন্তু তিনি এই সুধীর সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন এবং সুধীর সমাবেশে আমরা আশা করছি, তাকে দেখতে পাচ্ছি আমরা যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো তিনি এখানে উপস্থিত হবেন। সবাই অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিলেন, এখানে হাজারো মানুষ তাকে দেখবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হচ্ছেন শ্রোতা বন্ধুরা, এবং তিনি মঞ্চে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই মাত্র অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হলেন এবং তিনি মঞ্চে আরোহণ করলেন। তিনি সবাইকে সালাম বিনিময় করলেন, শুভেচ্ছা জানালেন। আমরা অনুষ্ঠানটি এখন মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: শুভ অপরাহ্ন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দুর্যোগ সহনশীল এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ আমরা সমবেত হয়েছি গাজীপুরের এই পুণ্যভূমিতে। দুর্যোগ ঝুঁকির আশে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা লগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক, প্রোগ্রামার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,
2: এবং আমি সঞ্জিদা ইয়াসমিন, উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ এক ঐতিহাসিক দিন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর লক্ষ্য পূরণে আজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। আরও উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন গাজীপুরের সংসদ সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ।
1: বাংলাদেশ
2: আমাদের আমন্ত্রিত সুধি ও অতিথিবৃন্দ ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আপনাদের উপস্থিতিতে আজকের এই আয়োজন সার্থক হয়ে উঠেছে।
1: বাংলাদেশ প্রাকৃতিক বৈচিত্র্যের এক লীলাভূমি, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এদেশ বারবার আক্রান্ত হচ্ছে ঘূর্ণিঝড়, বজ্রপাত, বন্যা, অনাবৃষ্টি, খরা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে। এছাড়া মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, কেমিক্যাল বিস্ফোরণ ইত্যাদি উল্লেখযোগ্য।
2: আর এই দুর্যোগ মোকাবিলায় সাফল্যের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার জন্য আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
1: সুধীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে জানাই উষ্ণ অভ্যর্থনা।
2: মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ঢালা অভিনন্দন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে।
1: সম্মানিত সুধীবৃন্দ, আমরা এখন মূল অনুষ্ঠানে পদার্পণ করছি। শুরুতেই জাতীয় সংগীত। সম্মানিত উপস্থিতি, জাতীয় সংগীত চলাকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

0: ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে থাকছে পবিত্র গ্রন্থ থেকে পাঠ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন, খতিব কালেক্টরেট জামে মসজিদ, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের তেলাওয়াত সূরা রুম 41 নম্বর আয়াত, পঞ্চম রুকুন।

0: صدق الله العظيم.
1: অর্থ বিচারিত শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু মেহরবান আল্লাহর নামে শুরু করছি। মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোন কোন কর্মের শাস্তি মহান আল্লাহ রব্বুল আলমিন আসাদন করান যাতে তারা ফিরে আসে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ধন্যবাদ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন পঞ্চ তীর্থ পণ্ডিত ও পুরোহিত শ্রী সুদীপ্ত চক্রবর্তী জয়, শ্রী শ্রী মাধব মন্দির, রাজবাড়ী, গাজীপুর।
3: নমস্কার ও আদাব। আমি পবিত্র শ্রীমদ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ থেকে ১৩ ও ১৪ নং শ্লোক পাঠ করছি। ওম হরি অং তৎস, ওম নম ভগবতে বাসুদেবায় নম, ওম নম রাধা কৃষ্ণ শ্রী শ্রী গুরুবে নম। অদিষ্টা সর্বভূতানাম মৈত্রকারণ এব চ নির্মামনিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতত্তাধীর নিশ্চয় মর্যাপিতং মনর্বুদ্ধির্যো যো মদ্ভক্ত সচমে প্রিয়। অনুবাদ। শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে বললেন, যিনি কাউকে হিংসা করেন না, যিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন ও দয়াবান, যিনি সবাইকে সমান চোখে দেখেন, যিনি অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, দৃঢ় বিশ্বাসী, যাহার মন বুদ্ধি আমাতে অর্পিত, যাহাকে কোনো কিছু মনপীড়া দিতে পারে না, যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না এবং নিজে উদ্বিগ্ন হন না, যিনি নিষ্কামভাবে কর্ম করেন, এই প্রকার ভক্তই আমার প্রিয়। পৃথিবীর সকলের মঙ্গল হোক, সকলেই সুখী হোক, নিরোগ হোক, প্রশান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ভুলুকে দুলুকে জলে স্থলে অন্তরিক্ষে যে শান্তি, ভগবত কৃপায় সে শান্তি আমাদের সকলের হোক। ওম শান্তি। ধন্যবাদ সবাইকে।
4: ধন্যবাদ। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করতে আসছেন ঈশিতা রোজারিও।
5: করিন্থীয়দের কাছে পলের প্রথম ধর্মপত্র ১৩ অধ্যায় ৩ থেকে ৮ পদ। আমি যদি আমার সমস্ত কিছুই দীনদরিদ্রের মধ্যে বিলিয়ে দিই, এমনকি আমার নিজের দেহ আগুনেও সঁপে দিই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্যত হয় না, রুক্ষও হয় না, সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়, পরের অপরাধ সে কখনো ধরেই না, অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই, আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ।
2: ধন্যবাদ। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন তুষিতা বড়ুয়া, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
6: নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদাস্সা। সর্বপ্রথমে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি আমার শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করছি। এবারে বিশ্ব মৈত্রী সূত্র তথা কারণিয়া মেত্ত সূত্রং থেকে ছোট্ট একটি অংশ পাঠ করছি। না পারো পারাং নিকুয়ামাইয়া সাধু আমিছিয়া। তথাগত বুদ্ধ বলেছেন পরস্পরকে বঞ্চনা করবে না। এবং কাল ও বাক্যের দ্বারা কখনো কাউকে অবজ্ঞা, অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সেই সাথে বুদ্ধ আরো বলেছেন, সবসময় মনে মৈত্রী পোষণ করবে এবং রাগ এবং হিংসার বশবর্তী হয়ে কখনো কারো মনে কষ্ট দিবে না। সাবে সত্তা সুখিতা ভাবান্তুতে, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। ভাবাতু সাব্বা মঙ্গলং, জয়াতু বুদ্ধ শাসনং।
4: ধন্যবাদ উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান খানকে।
0: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় জনাব এম ইকবাল হোসেন এমপি। মঞ্চে যারা আমাদের সামনে বসে আছেন আমন্ত্রিত বিভিন্ন সরকারি বেসরকারি সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, মন্ত্রী পরিষদ বিভাগের সদস্যবৃন্দ, গাজীপুর জেলার মাননীয়

0: সদস্যবৃন্দ, সরকারের আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও ডেভেলপমেন্ট পার্টনার, সবাইকে আমি জানাই সালাম এবং স্বাগত। আজকে আমাদের একটি মাইন্দ্রক্ষণ, এই মাইন্দ্রক্ষণে আজকে আমাদের এই প্রশিক্ষণ এবং গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এটার অনেক তাৎপর্য রয়েছে, কারণ এটার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্থাপনের গুরুত্ব তাৎপর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয় অবহিত, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমরা দুর্যোগপ্রবণ দেশ হিসেবে সামনের কাতারে রয়েছি, তেমনি দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও বাংলাদেশ একটি অনন্ত দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবেও পরিচিত। আমরা যদি লক্ষ্য করি জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, পাশাপাশি আমাদের যে অপরিকল্পিত নগরায়ন, আমাদের প্রকৃতির সাথে মানুষের যে আমরা অপরিকল্পিত হস্তক্ষেপ করছি, আমরা নদী শাসন করছি ইত্যাদি নানা কারণে আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে দুর্যোগের বিপদাপন্নতা কয়েকগুণ আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা জরুরি মানবিক সহায়তা করব, পুনরুদ্ধার পুনর্বাসনের কর্মসূচি আমরা পরিচালনা করছি, যেটি দক্ষতার সাথে পরিচালনা করা আমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা শুনেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 আমরা একটি ধারা বাস্তবায়নের অংশ হিসেবে এই ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এইখানে অলরেডি আমাদের এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে, আমি এই বিষয়ে কথা বলব না। এই ফোরামে আমি একটু সুযোগ গ্রহণ করতে চাই কয়েকটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর আমাদের বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর আপনি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সহ আমাদেরকে তলব দেন এবং আমাদের মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে এবং আমরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারি এই ব্যাপারে আপনি একটা ধারণা লাভের উদ্যোগ গ্রহণ করেন। সেটি ছিল 1 মার্চ। আমরা যখন আমাদের মন্ত্রণালয়ের সক্ষমতা আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনি আমাদের কিছু নির্দেশনা প্রদান করেন তাৎক্ষণিকভাবে। সেটির অন্যতম একটি ছিল 1,00,000 স্বেচ্ছাসেবক নিয়োগ। আমরা জানি যে আমাদের যদি দুর্যোগ হয় সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার, তারা প্রথম রেসপন্ড করবে এবং তারা হচ্ছে সেই এলাকা সম্পর্কে তার যথেষ্ট নলেজ থাকবে, তার একটা প্রশিক্ষণ থাকবে এবং প্রথম ধাক্কাটা সে সামাল দিবে, এরপরে যাদের ভূমিকা পালন করার কথা তারা পালন করবে। আমরা আপনার নির্দেশনা পাওয়ার পর আমরা আমাদের ফায়ার সার্ভিস ডিভিশন, আনসার, ভিডিপি, রেড ক্রিসেন্ট তাদের সাথে যোগাযোগ করি এবং 1,42,000-এর উপরে আমরা তালিকা সংগ্রহ করি। কিন্তু আপনি যে নির্দেশনা প্রদান করেন যে আমরা চাই না যে 18 বছরের নিচে কোনো বাচ্চারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হোক, সেই প্রেক্ষিতে আপনি আমাদের নির্দেশনা প্রদান করেন যে 18+ যারা রয়েছে এবং যাদের মিনিমাম ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে তারাও বিপদাপন্ন হতে পারে, তাদের মোবাইল নাম্বার, তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আপনি কিছু ইনস্ট্রাকশন দেন। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের অলরেডি আমাদের ডেটাবেজের কাজ আমরা শুরু করেছি। গতকালকে স্যার আপনার কাছে আমরা যখন যাই, আপনার প্রথম প্রশ্নই আমার কাছে ছিল যে ভলেন্টিয়ারের কি অবস্থা। স্যার, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা 2 মাসের মধ্যে এটি কমপ্লিট করব, ইনশাল্লাহ আমরা সেই সময়ের মধ্যেই এটি সম্পন্ন করতে সক্ষম হব। পাশাপাশি আপনার আরেকটি নির্দেশনা ছিল স্যার যে আমাদের ঢাকায় যদি, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যদি ভূমিকম্প সংঘটিত হয় তাহলে লোকজন কোথায় আশ্রয় গ্রহণ করবে। এই নির্দেশনার পর আমরা স্যার সিটি কর্পোরেশন 2টি ঢাকার যেখানে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা প্রায় 450-এর ঊর্ধ্বে আমরা বিভিন্ন ফাঁকা জায়গা মাঠ আমরা চিহ্নিত করেছি এবং এটি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডিক্লারেশনের জন্য স্যার এই প্রস্তাবনা আমরা অলরেডি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্যার আমরা প্রেরণ করেছি। আমরা আশাবাদী যে খুব দ্রুত এটা অফিসিয়ালি ডিক্লারেশন হবে এবং আমাদের যে ভলেন্টিয়ার হবে প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সেই ভলেন্টিয়ারদেরকে আমরা ওই জায়গাগুলোতেই প্রশিক্ষণের আয়োজন করব। এই ব্যাপারে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছেন তারা অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আমাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে এবং আমাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। স্যার আপনার আরেকটি নির্দেশনা ছিল যে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো ভূমিকম্প হলে তারা যে এটা মোকাবেলা করবে তাদের সক্ষমতা কি, তাদের কি কি সরঞ্জাম রয়েছে সেটি তালিকা প্রণয়ন করার কথা। আমরা আর্ম ফোর্স ডিভিশন, আনসার ভিডিপি, অন্যান্য যারা ফৌজি বাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট, রেড ক্রিসেন্ট সবার সাথে যোগাযোগ করে সরকারি তরফে স্যার আমরা তালিকা অলরেডি প্রস্তুত করেছি। বেসরকারি যে প্রতিষ্ঠান এনজিও যারা রয়েছে তাদের তালিকাও আমরা অলরেডি অনেকটা সংগ্রহ করেছি, বাকিটাও অল্প সময়ের মধ্যে সংগ্রহ করে আমরা এই তালিকা কমপ্লিট করতে সক্ষম হব। স্যার আপনার আরেকটি নির্দেশনা ছিল যে আমাদের ভূমিকম্প মোকাবেলার জন্য প্রচার প্রচারণা, এই ব্যাপারেও স্যার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন কার্যক্রম, আমরা বিভিন্ন রকম টেলিভিশনের প্রচার বিজ্ঞাপনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। স্যার আপনি আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কারিকুলামে কিভাবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায়, আমরা স্যার কারিকুলাম পর্যালোচনা করেছি, আমরা যেটা লক্ষ্য করেছি যে কারিকুলামে আমাদের দুর্যোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত কিন্তু পরীক্ষার সময় এখানে প্রশ্ন করা হয় না স্যার, যে কারণে বাচ্চারা এই ব্যাপারে পড়ার ব্যাপারে আগ্রহী নয়। আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা স্যার কথা বলছি যাতে স্কুলগুলোতে স্যার এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমাদের যে কারিকুলামের দুর্যোগ ব্যবস্থাপনার যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটি যেন যথেষ্ট গুরুত্বের সাথে পড়ানো হয় এবং সেখানে আমরা স্যার সিমুলেশন, ডেমনস্ট্রেশন, ড্রিল করার উদ্যোগ আমরা গ্রহণ করব। এবং স্যার আমরা ওখানে প্রত্যেকটা শিক্ষক যারা স্কুলের শারীরিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশিক্ষণের আয়োজন করব বলে আমি আপনাকে অবহিত করছি স্যার। স্যার আমাদের আরেকটি রিকোয়েস্ট আপনার প্রতি ছিল, আপনি আমাদের মৌখিকভাবে সম্মত হয়েছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স পাশাপাশি আমাদের আবহাওয়া অধিদপ্তর, এই দুটি অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস এটি আমাদের মন্ত্রণালয়ের অধীনে হওয়া উচিত। আমরা এই বিষয়ে স্যার আমাদের চিঠি রেডি করেছি, আমরা অবিলম্বে স্যার এটা ক্যাবিনেট ডিভিশনে আগামী সপ্তাহের মধ্যে আমরা প্রেরণ করব। আমরা আশা করি যে এটার ব্যাপারেও স্যার আমরা দ্রুত একটা সিদ্ধান্ত লাভ করতে সক্ষম হব। স্যার আপনার স্যার আরো কয়েকটা নির্দেশনার পাশাপাশি আপনাকে আমরা কয়েকটা প্রস্তাবনা দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার, এই ব্যাপারে স্যার আমরা অলরেডি এক একরের উপরে তেজগাঁয় আমাদের একটি জায়গা আছে, সেই জায়গায় স্যার আমরা চায়নার সহায়তায়, চায়না আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা এখানে সহযোগিতা আমাদেরকে করবে, তাদের সহযোগিতা আমরা ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার যেখান থেকে পুরো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে এই ব্যাপারে স্যার ইআরডি ত্রিপক্ষীয় একটা সভা করবে। আমরা অলরেডি ইআরডি কে পত্র প্রেরণ করেছি, আমরা আশা করি অবিলম্বে এই সভাটি অনুষ্ঠিত হলে আমরা এই বিষয়ে কার্যক্রম নিতে সক্ষম হব। স্যার আপনাকে আমরা আরেকটি প্রস্তাবনা দিয়েছিলাম স্যার যে দুর্যোগ যদি হয় তাহলে আমরা ইনসিডেন্ট কমান্ড সিস্টেম যেটা সারা বিশ্বে প্রচলিত সেটি আমরা বাংলাদেশেও প্রচলন করতে চাই। উদাহরণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশের ঢাকা শহরে যদি কোথাও অগ্নিকাণ্ড হয় বা কোনো ভূমি ধ্বস হয় বা দালান ভেঙে পড়ে তাহলে তাৎক্ষণিকভাবে সেই ইনসিডেন্ট কমান্ডের সাথে যারা যারা যে সমস্ত ডিপার্টমেন্ট জড়িত তারা সেখানে হ্রাস করবে এবং যে প্রতিষ্ঠান আগে সেখানে হ্রাস করবে সে হবে অস্থায়ী ইনসিডেন্ট কমান্ডার। এরপরে যদি এটা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হয় মেয়র মহোদয় হবেন সেটার প্রধান, যদি বিভাগ পর্যায়ে হয় বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক, উপজেলায় ইউনো সাহেব এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে আমরা ইনসিডেন্ট কমান্ডার হিসেবে বিবেচনা করতে পারি স্যার। এক্ষেত্রে স্যার আমরা বলতে চাই যে এই ইনসিডেন্ট কমান্ড সিস্টেমের মধ্যে ইনসিডেন্ট কমান্ডারের আওতায় স্যার নিরাপত্তা কর্মকর্তা থাকবে, যেখানে লিয়াজো কর্মকর্তা থাকবেন, তথ্য কর্মকর্তা থাকবে এবং অন্যান্য সহযোগী সংস্থা তারা থাকবে স্যার। নিরাপত্তা কর্মকর্তা কেন থাকবে স্যার, আমরা জানি যে একটা ঘটনা ঘটার পর যেমন আমরা যে আমাদের স্কুলে যে দুর্ঘটনাটা ঘটল প্লেন ক্র্যাশ করল সেখানে আমরা দেখি যে দুর্ঘটনায় মানুষ সহযোগিতার পরিবর্তে ক্যামেরা নিয়ে এসে ছবি তোলায় বেশি ব্যস্ত হয়ে পড়ে এবং এই সমস্ত উৎসাহী জনগণের কারণে অপারেশন পরিচালনা করা খুব বিপজ্জনক হয়ে যায়। আমাদের এই নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছেন তাদের নেতৃত্বে এটা এনশিওর করবে। আমাদের যে লিয়াজো কর্মকর্তা রয়েছেন তিনি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে লিয়াজো করবেন এবং যার যে ভূমিকা সে ব্যাপারে তিনি লিয়াজো করে সেটা এনশিওর করবেন। আমরা লাস্ট যেটা বলতে চাই যে আমরা ইন্টিগ্রেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এটা ইন্ট্রোডিউস করতে চাই। আমাদের আরেকটি মাইলস্টোন হচ্ছে আজকের যে অনুষ্ঠানটি, আমাদের গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, এটির মাধ্যমে আমাদের একটি মাইলস্টোন স্থাপন হল। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনের যে দিনগুলো আছে বাকি মাইলস্টোনগুলো আমরা সেখানে স্থাপন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অনন্য উচ্চতায় যেতে চাই। আমরা জানি যে আমরা যদি সমন্বিত কমান্ড সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি তাহলে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা অনেকটাই গড়ে উঠবে, আমরা দুর্যোগ সহনশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব, দুর্যোগ ব্যবস্থাপনা আমরা সুশাসন আনতে সক্ষম হব, পাশাপাশি আমরা সম্মিলিত প্রয়াসে দক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে সক্ষম হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
1: কৃতজ্ঞতা সচিব মহোদয় আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্য

0: একসময় প্রাকৃতিক দুর্যোগ মানেই ছিল হাজার হাজার প্রাণীর অবসান আর অপূরণীয় সম্পদের ক্ষতি। অদক্ষতা আর পরিকল্পনার অভাবে এক একটি দুর্যোগ কেড়ে নিত সাধারণ মানুষের স্বপ্ন। সেই ক্ষত কাটিয়ে ওঠা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আর্ম ফোর্সেস ডিভিশন AFDকে উদ্ধার সরঞ্জামাদি দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ভূমিধ্বস সহ মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বের বুকে এক অদম্য ও দক্ষ দেশ। সরকারের দূরদর্শিতা, আন্তরিকতা এবং সঠিক সময়ে বিচক্ষণ পদক্ষেপের ফলে প্রাণহানি কমেছে উল্লেখযোগ্য হারে। বনভূমি হ্রাস ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ সত্ত্বেও দুর্যোগ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে আসার গতি আজ অভাবনীয়। মানুষের জানমালের নিরাপত্তায় উপকূলীয় এলাকাসহ সারা দেশে গড়ে তোলা হয়েছে অসংখ্য ফ্ল্যাট শেল্টার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ জনপদে নির্মিত হয়েছে টেকসই রাস্তাঘাট, সেতু ও কালভার্ট প্রকল্পের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা করা হয়েছে সহজতর, যাতে মানুষ দ্রুততম সময়ে আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারে।
1: কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বরের স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।
0: তথ্য প্রযুক্তির উৎকর্ষে CPP এখন আরও আধুনিক। আধুনিক ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে সতর্ক বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। এর ফলে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। কেবল দুর্যোগ মোকাবেলায় নয়, দুর্যোগের আগেই ঝুঁকি কমিয়ে আনাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসনে কাজ করছে RRC। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো যেন শরণার্থীরা সঠিকভাবে পায় তা নিশ্চিত করছে এই দপ্তর। সারাদেশে ত্রাণ ব্যবস্থাপনার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও ত্রাণ গুদাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয় সাইক্লোন শেল্টার, ফ্ল্যাট শেল্টার এবং দুর্যোগ সহনীয় অবকাঠামো। আর্থসামাজিক উন্নয়নে খাল খনন কর্মসূচি এক মাইল ফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা সেই ধারা বজায় রেখে বর্তমান সরকার খাল খনন ও সংস্কার অব্যাহত রেখেছে। এর ফলে বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে, জলাবদ্ধতা দূর হচ্ছে এবং কৃষিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। এটি কেবল দুর্যোগ ব্যবস্থাপনায় নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানও উন্নত করছে। দুর্যোগ ব্যবস্থাপনার অভাবনীয় সাফল্য এসেছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই। খালেদা জিয়ার সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করতে শুরু করে। 1991 মহাপ্রলয়ের পর পরবর্তী দুর্যোগগুলোতে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার কৃতিত্ব ছিল তার সরকারের দক্ষ ব্যবস্থাপনার। তৎকালীন সময়ে তার গৃহীত নীতিগুলোই আজকের আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনার মজবুত ভিত গড়ে দিয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দেশবাসীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এই অধিদপ্তরের মাধ্যমে। কাবিখা টিআর কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুস্থ ও অসহায় গ্রামীণ জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ রোল মডেল হতে চলেছে। তারই ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হতে যাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষিত জনবল এবং আধুনিক গবেষণার মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করছে দুর্যোগ ঝুঁকি হ্রাসের এক নতুন যুগে।

এই বিশেষ সাহিত্য প্রতিষ্ঠানটি হবে ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে রেখা মাইল ফলক। দুর্যোগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই দুর্যোগকে জয় করার সাহস ও সক্ষমতা আজ বাংলাদেশের মানুষের হাতের মুঠোয়। সরকারের নিরন্তর প্রচেষ্টায় নিরাপদ ও দুর্যোগ সহনশীল এক উন্নত বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে।

0: ধন্যবাদ উপস্থিত শ্রোতৃবৃন্দ। আমরা এতক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি দেখলাম। এবারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করবেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি, মঞ্চে উপবিষ্ট সচিব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সামনে উপবিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা সহ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীগণ, উপস্থিত গাজীপুরের বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য একটি অবিস্মরণীয় দিন। আমাদের যে স্বপ্ন ছিল যে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র তৈরি করার, মাননীয় প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তার যাত্রা শুরু হল। আমাদের এই স্বপ্ন পূরণের অগ্রভাগে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অধিদপ্তরের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণকে, কারণ ওনারা দায়িত্বভার গ্রহণের পরই মন্ত্রণালয়ে আমাদেরকে একাধিকবার নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত আমরা এটির কাজ শুরু করতে পারি। সচিব মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার পূর্বে সভাপতি সচিব মহোদয় মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি খুব সংক্ষেপে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার সেগুলি বাস্তবায়নে আমার অধিদপ্তর কি কাজ করবে, কি কাজ করছে সেটি তুলে ধরতে চাচ্ছি। নির্বাচনী ইশতেহার মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম অগ্রাধিকার হল খাল খনন পুনর্খনন কর্মসূচি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন খাল বগুড়া এবং চাঁদপুরে উদ্বোধন করেছেন। আমরা আশা করছি আগামী পাঁচ বছরে 7,000 কিলোমিটার খাল পুনর্খনন কাজে আমরা অংশ নিতে পারব। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল বন্যা কবলিত এলাকাগুলিতে উঁচু রাস্তা, আশ্রয়কেন্দ্র, কালভার্ট এগুলি তৈরি করতে হবে। অধিদপ্তর থেকে সারা বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, গ্রামীণ অবকাঠামো সংস্কারের মাধ্যমে মাটির রাস্তা তৈরি, নির্মাণ, সংস্কার করা হয়ে থাকে। আমাদের 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত ব্রিজ কালভার্ট আমরা তৈরি করি এবং গ্রামীণ এলাকার রাস্তাঘাটকে এইচবিবিকরণ করে থাকি। দেশের সকল উপজেলায় গেলে মাননীয় প্রধানমন্ত্রী এই দৃশ্য দেখা যাবে এবং এগুলির ব্যাপক চাহিদা রয়েছে। আমরা 3 ধরনের দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করি, বন্যা আশ্রয়কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ আশ্রয়কেন্দ্র। যে কোনো দুর্যোগে জনগণ সেখানে আশ্রয় নেয়, সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য প্রশস্ত ওয়াশরুম থাকে, তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা করা হয়, মহিলারা সেখানে আশ্রয় নিলে রান্না করতে পারবেন, সোলারের ব্যবস্থা থাকে। শুধু মানুষ নয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন যে সমস্ত বন্যা আশ্রয়কেন্দ্র, দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করছি সেখানে গরু ছাগল সহ আশ্রয় গ্রহণের ব্যবস্থা রয়েছে। নির্বাচনী ইশতেহারে আরেকটি বিষয় বলা হয়েছিল বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় যন্ত্রপাতি সংগ্রহের। আমাদের একটি প্রকল্প রয়েছে যেখানে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য আমরা যন্ত্রপাতি সংগ্রহ করছি। ইতিমধ্যে আমরা সশস্ত্র বাহিনী বিভাগকে 100 অধিক প্রকারের ভারী ও হালকা যন্ত্রপাতি প্রদান করেছি। আমরা ফায়ার সার্ভিসকে দিয়েছি যে সমস্ত ল্যাডার দিয়ে 21 তলা পর্যন্ত বিল্ডিংয়ে অগ্নি নিরাপণ করা সম্ভব হবে। আমরা আমাদের সাইক্লোন প্রিপেয়ারনেস সেন্টার এরকম বহু প্রতিষ্ঠানে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। যেহেতু ভূমিকম্পের স্বেচ্ছাসেবক সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা এমন একটি প্রতিষ্ঠানে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যেটি মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃত। আমার উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তারা রয়েছেন সেখানে, তাদেরকে প্রতিবছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সংস্কার, যে কোনো উৎসবের সময় জিয়ার চাল দেওয়া, যে কোনো দুর্যোগের সময় জিয়ার ক্যাশ, জিয়ার ক্যাল, বিজিএফ প্রদান, এসব কাজের সাথে যেমন থাকতে হয়, সেরকম বিভিন্ন ধরনের স্থাপনা, ব্রিজ কালভার্ট, এইচবিবি রাস্তা, দুর্যোগ আশ্রয় কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, এগুলি নির্মাণের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, উপজেলা পর্যায়ে আমার বেশিরভাগ উপজেলায় জনবল মাত্র দুইজন আর কোনোটায় তিনজন। এই স্বল্প জনবল দিয়ে এত কাজ করা এবং এর সাথে সাথে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্মাণ কাজের সাথে জড়িত থাকেন, তাদের জন্য মাঝে মাঝে দুরূহ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, এই শুভক্ষণে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার অধিদপ্তরের জনবলের বিষয়ে আমরা যে প্রস্তাব প্রেরণ করব সে বিষয়ে যেন আমরা সদয় নির্দেশনা পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা হল সবার আগে বাংলাদেশ। অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে পারি আমার সকল সহকর্মী বাংলাদেশের জনগণকে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। পরিশেষে আমি আবারও এই শুভক্ষণে আপনার উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সহ আপামর গাজীপুরবাসী, তাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় একদিন এখানে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার চালু হবে, হোস্টেল, আরো আবাসিক ভবন তৈরি হবে। আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। আল্লাহ হাফেজ।
2: ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য।

0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই পর্যায়ে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন গাজীপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম 18 ডিসেম্বর 1978 সালে গাজীপুর মহকুমার সদর দপ্তর উদ্বোধনের স্মৃতি স্মারক স্বরূপ শুভেচ্ছা স্মারক, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করলেন। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়। এখন বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু সাহেব, মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে গাজীপুর জেলার এমপিবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে এবং বিভিন্ন অন্য বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, আগত মেহমানবৃন্দ, মিডিয়ার ব্যক্তিত্ববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বেশি কথা বলতে যাচ্ছি না, কথা অনেক বলা হয়ে গেছে। এই বিল্ডিংটা আমাদের মন্ত্রণালয়ের একটি সিগনেচার আইটেম। আমরা চাচ্ছি এবং আশা করছি এই বিল্ডিং একটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের কাজ করবে তা না, সারা বাংলাদেশের বিভিন্ন উন্নত মানের ট্রেনিং এবং গবেষণা প্রদান করতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করছি। এবং আপনারা দোয়া করবেন অচিরেই যেন আমরা এই বিল্ডিংটা সম্পন্ন করে এখানে শুধু বাংলাদেশ না, বিদেশের লোকজন এসে এদেরকে আমাদেরকে ট্রেনিং দিবে। কোনো একটা বিষয়ে উন্নতি করতে হলে ট্রেনিং একটা অবিচ্ছন্দ অঙ্গ, যেটা আমাদের দেশের সুযোগ সুবিধাটা নাই, সেই সুযোগ সুবিধাটা করার জন্যই আমাদের এই বিল্ডিংটা গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই বিল্ডিংটা সম্পন্ন করতে পারব, এবং সেই সাথে আশা করছি আমাদের প্রধানমন্ত্রী যিনি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি সেটার ফলকও উন্মোচন করবেন। ধন্যবাদ, এই বলে আমি আর সময় নিচ্ছি না, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই, সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আজকের এই শুভক্ষণে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই দুর্যোগ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত প্রতিমন্ত্রী মহোদয়, সচিব, মহাপরিচালক, উপস্থিত আমার প্রিয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন, সচিব বলেছেন যে পৃথিবীর মধ্যে যে দুর্যোগ প্রবণ দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম। স্থান হচ্ছে নটি দেশকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে শস্যে শ্যামল, সবকিছুতে ভরপুর, কিন্তু মাঝে মাঝে দুর্যোগের কারণে যে ক্ষতির কারণ হয়ে দেখা দেয় সেটা আমাদের জাতীয় অর্থনীতিকে মারাত্মকভাবে চাপ সৃষ্টি করে ফেলে। সে কারণে আমাদের মন্ত্রণালয় হচ্ছে মানবিক মন্ত্রণালয়। আমরা তিন স্তরে কাজ করে থাকি। দুর্যোগ পূর্বকালীন আমরা সতর্কবাণী জানিয়ে দেই, দুর্যোগ চলাকালীন আমরা উদ্ধার কাজ পরিচালনা করি, দুর্যোগ শেষ হয়ে গেলে পুনর্বাসনের কাজগুলো করে থাকি আমরা। তো বাংলাদেশে বিনা নোটিশে দুর্যোগ হয়, ভূমিকম্পের ব্যাপারে সচিব সাহেব অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। তিনটা স্তরে যখন আমরা কাজ করতে যাই তখন আমরা যেটা লক্ষ্য করে দেখি, সচেতনতার অভাবেই এই দুর্যোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি শিশু এবং মহিলারা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী, হতদরিদ্র যারা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যাদের সক্ষমতা আছে তারা দুর্যোগকে অনেকটা নিজের শক্তি বলে মোকাবেলা করতে পারে। সেই জনগোষ্ঠীগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলে বসবাস করে। কোস্টাল এরিয়া এক ধরনের দুর্যোগ ঘটে। বাংলাদেশের এমন কোন মাস নেই শরৎ ঋতুর দেশে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয় না। কখনো ঘূর্ণিঝড়, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো বজ্রপাত, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো মানুষ সৃষ্ট অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াই। সে কারণে কখন কোথায় কি ঘটবে এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এবার আপনারা জানেন হাওড় অঞ্চলে আকস্মিক বন্যা এবং পানির কারণে বিস্তীর্ণ 7টি জেলার প্রচুর ফসল হানি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি, আগামী 3 মাস তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান এবং খাদ্য সহায়তা দান দিব। এটি একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকারের প্রথম দায়িত্ব, জনগণের বিপদে পাশে দাঁড়ানোর জন্য। সে কাজটি আমরা করে থাকি। এবছর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, গরিব মানুষের ঘর তছনছ হয়ে গেছে, আগে এত শিলাবৃষ্টি হত না, সেখানে আমরা তাদের পাশে দাঁড়াই। বজ্রপথে প্রচুর লোক প্রাণহানি হচ্ছে, এটি আমরা চেষ্টা করতেছি আগামী দিনে বিশেষ করে হাওড় অঞ্চলগুলো আর উত্তরাঞ্চলে বজ্রপাত বেশি সংঘটিত হচ্ছে, আমরা এমন কিছু সেখানে স্থাপন করতে চাচ্ছি বজ্র নিরোধক, যাতে করে বজ্রপাত হয়ে গেলে যাতে প্রাণহানি কম ঘটে। এই যে বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন দুর্যোগের গতি প্রকৃতি ধারা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে প্রশিক্ষণ দেবে, সেই প্রশিক্ষণের জায়গা হল এটি। প্রশিক্ষণও দিবে এখানে, গবেষণা করবে এখানে। শুধু কি বাংলাদেশের লোক গবেষণা করবে তা না, এটা বহির্বিশ্বের অনেক খ্যাতিনামা যারা খ্যাতনামা ব্যক্তি আছে তারাও এখানে গবেষণা করবেন যে বাংলাদেশের এই দুর্যোগ সংঘটিত হলে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ কারণে এই প্রতিষ্ঠানটা ছিল সবচেয়ে আমাদের জন্য জরুরি। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভিত্তি স্থাপন করেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য একটা অবকাঠামো কেন উনি ভিত্তি দিতে আসলেন। এটি অবকাঠামোর দিক থেকে হয়তো সামান্য হতে পারে, কিন্তু এটার ব্যক্তি কিন্তু বিশাল। আমরা চাই একে মাঠ পর্যায়ে হতদরিদ্র ব্যক্তিটাকে প্রশিক্ষিত করে তুলতে। ভূমিকম্প হলে কি করা দরকার, বন্যা হলে কি করবে, ঘূর্ণিঝড় হলে কি করবে, এইভাবে আমরা কাজটা করতে চাই। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্বাচনী ইস্তাহারে খাল কাটার কর্মসূচি অব্যাহত রয়েছে। খাল আমরা কেন কাটছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন খাদ্যে ঘাটতি ছিল বাংলাদেশ, অথচ উনি খাল কাটা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ করেন নাই, খাদ্য উদ্বৃত্ত হয়েছিল, বিদেশে রপ্তানি হয়েছিল খাদ্য। আমরা চাই এই কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে আরও বেশি স্বয়ংনির্ভর করার জন্য। তাহলে খাল কি করবে এখানে? খাল যেমন বর্ষাকালে পানি দ্রুতগতিতে নিষ্কাশন করে দেবে যাতে ফসল না হানি হয়, পাশাপাশি শুকনা মৌসুমে পানি ধরে রাখবে। আপনারা জানেন সারফেস ওয়াটারের সংকট হচ্ছে, এখন ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে পানি এখন অনেক নিচে চলে গেছে, প্রকৃতিতে হুমকি স্বরূপ। তাহলে দুই কাজ হচ্ছে, পাশাপাশি আমরা খালের পাশে গাছ লাগিয়ে দিব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি তাল গাছ রোপণ করেছেন। তাল গাছে কেন আমরা উৎসাহিত করি? এটা কিন্তু ওই বজ্র নিরোধক গাছ আর কি, এটা আপনারা বাড়ির আশেপাশে লাগালে আপনারাও নিরাপদ থাকতে পারবেন। আর এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, তাহলে মাছ গাছ সব মিলে মাছে ভাতে বাঙালি আমরা হতে চাই খাল কাটা আন্দোলনের মধ্য দিয়ে। সে কারণে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, নিজে হাতে কোদাল দিয়ে খাল উদ্বোধন করছেন। সেজন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে অনেক কৃতজ্ঞ অনাকুতি। এই একটি কর্মসূচি গোটা গ্রাম বাংলার মানুষকে সংগঠিত করেছে, তারা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা মনে করি ওনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ, আলোকিত বাংলাদেশে যে জয়যাত্রা শুরু হয়েছে, আমরা সবাই তাকে সহযোগিতা করব এই প্রত্যাশা নিয়ে। আমি আবারও এই কর্মকাণ্ডের জন্য বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, যারা আমাদেরকে সহযোগিতা, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ যার দিক নির্দেশনায় বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় আসেন। সবার আগে বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে 18 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, যার দূরদর্শী পরিকল্পনায় আজ এই ইনস্টিটিউটের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।
1: সুধীবৃন্দ, যার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ হবে এক অন্যতম দৃষ্টান্ত, সেই দূরদর্শী স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
4: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট। অনুষ্ঠানটি অবশ্যই একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, এই কিছুটা ভিন্ন, নর্মালি আমরা যেরকম অনুষ্ঠান করে থাকি তার থেকে কিছুটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রণালয়ের সচিব, সামনে উপস্থিত মন্ত্রিপরিষদ জাতীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত গাজীপুর জেলা সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ প্রশাসনের, এবং উপস্থিত গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু গরম বোধহয় বেশ পড়েছে, তাই না? গরমে তো সবারই কষ্ট হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম আমার পরিষ্কার মনে আছে গরম নিয়ে, মানে স্কুলে যখন পড়তাম, স্কুলে বলতেও ক্লাস 3-4-5 যখন পড়তাম, খুব সম্ভবত এত আমরা গরম নিয়ে কমপ্লেন করতাম না, এত গরম পড়ত না। আবার একইভাবে প্রায় অনেক বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে, বাট এর মধ্যে প্রায় যখন দেশে শীতের সময় কথা হতো, প্রায় দেখতাম আমাদের পরিচিত লোকজন, অলমোস্ট এখানে অনেকেই দলীয় লোকজন যারা আছেন আপনাদের সাথে প্রায় আমার জুমে মিটিং হতো, দেখতাম যে খুব যে গরম কাপড় সবাই পড়ে আছে তা না, অনেকেই শুনতাম শীত পড়েই নাই, ডিসেম্বর জানুয়ারি মাসেও বলতো শীত পড়ে নাই, অর্থ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ থেকে বলতো যে মাঝে মাঝে একটু শীত পড়েছে, অর্থাৎ শীতও তেমন পড়ে না। পরিষ্কার আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমি যখন স্কুলে ছিলাম তখন 26 মার্চের যে স্কুলে প্রোগ্রাম হতো, স্বাভাবিক আপনারা নিশ্চয়ই অনেকেই করেছেন, 26 মার্চ আছে স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমার পরিষ্কার মনে আছে 26 মার্চের প্রোগ্রামে যখন রিহার্সাল দিতাম স্কুলে, সেই সময় কিন্তু সোয়েটার পরে থাকতাম, শীত থাকত। মানে আমার বয়সী যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম এখানে মনে আছে এরকম বিষয়টি। এখন এই যে দুটো ঘটনা বললাম, গরম এবং শীত, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে এখানে বসেছি, অর্থাৎ আমাদের ক্লাইমেট, কিন্তু আবহাওয়া, যেটাই বলি ক্লাইমেট বলি আবহাওয়া বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে আসলাম, এই অনুষ্ঠানে যোগ দিতে আসলাম, আসার পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে আরো দুটো কাজ করেছি, একটি হচ্ছে গাছের, একটি তাল গাছের চারা রোপণ করেছি, এবং একই সাথে একটি পুকুরে মাছ ছেড়েছি, পুকুরটা আপনারাও দেখেছেন। আর একই সাথে আরেকটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে যে যেই এখানে স্থাপনা তৈরি হবে সেই স্থাপনা কেমন ভাবে হবে, কি হবে, এখানে আর্কিটেক্ট সাহেব আছেন, উনিও বোঝালেন, এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই বিল্ডিংটাকে ওনারা ডিজাইন করছেন। এখন এই যেই জায়গাটা করছি আপনারা, এই যেই জায়গাটা আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমি আসার সময় দেখলাম একটা জায়গায় বালির উপরে একটা ডিঙি নৌকার মতন বেশ বড় একটা নৌকা পড়ে আছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন একটা টার্নিং এর ওখানে। আচ্ছা, ওটা দেখে আমার ধারণা হলো, আমি ধারণা করতে পারি এবং এলাকাটাকে ধারণা হলো, খুব সম্ভবত 20-25 বছর আগে এখানে মাটি ছিল না, এখানে পানি ছিল এই জায়গায়। এই যে এখানে আমাদের গাজীপুরের মেয়র সাহেব এখানে, উনিও মাথা নাড়ছেন যে এখানে পানি ছিল, মনে হয় ছোটবেলায় ওনারা এখানে সাঁতার টাতার কেটেছেন। এই যে রনিও বলছে এখানে নদী ছিল এখানে। তার মানে চিন্তা করুন, আপনারা চিন্তা করুন, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে পানি ছিল, এইখানে এর আশেপাশে যে জায়গায় মাটি ছিল নিশ্চয়ই অনেক গাছপালা ছিল, আজকে নিশ্চয় অনেক গাছপালা নেই, স্বাভাবিক। অনেক বাড়িঘর হয়েছে, যে জায়গাতে মাটিও ছিল বাড়িঘর করতে হলে গাছপালা কাটতেই হবে। আমরা এখানে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে খুব সম্ভব একটা ছোট সিন দেখেছে, যেটা বোধ হয় খুব সম্ভব কক্সবাজারের রোহিঙ্গারা যেখানে থাকে খুব সম্ভব সেই জায়গাটা দেখিয়েছে ভিডিওতে। আমার দেখে যতটুকু, আমি যাইনি বা দেখে যতটুকু মনে হলো অন্যান্য ছবি দেখে, রোহিঙ্গারা যেখানে আছে প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা আছে ওখানে, 1.3 মিলিয়নের মতন, মানে প্রায় 13 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আছে এত বড় এরিয়াতে। যতটুকু আমার মনে আছে, আমি লাস্ট গিয়েছিলাম খুব সম্ভব কক্সবাজার টেকনাফের দিকে, আমি গিয়েছিলাম 2005-06 দিকে গিয়েছিলাম। তার আগে যখন গিয়েছিলাম তখন আমি দেখছিলাম যেই জায়গাগুলো গাছে ভরা ছিল সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করা হয়েছে, অর্থাৎ হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন সকালে পত্রিকায় দেখলাম যে কক্সবাজার থেকে বিচের পাশ দিয়ে একদম উখিয়া পর্যন্ত একটা রাস্তা করা হচ্ছে, একটা বিচ রোড করা হচ্ছে, এবং যে কোনো কারণেই হোক রোডের ডিজাইনের কারণে প্রায় 3,000 গাছ কেটে ফেলতে হবে। তো দেখার পরে আমি, তারপরে এইটার দায়িত্বে যেই মন্ত্রী আছেন ওনাকে আমি ফোন করে নিউজটা আমি ওনাকে পাঠালাম, পাঠিয়ে আমি বললাম যে ওদের সাথে কথা বলেন, ডিজাইন থেকে একটু চেঞ্জ করা যদি সম্ভব হয় ভালো হয়, এই গাছ কাটা যাবে না, কি করবে না করবে সেটা তারা ডিসাইড করুক, ইঞ্জিনিয়াররা তারা ডিসাইড করুক, কিন্তু এই গাছ কাটা যাবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দুর্যোগ আসবে, প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা যেটাই যেভাবে বলি আসবে, আমরা সেটাকে কিন্তু বন্ধ করতে পারবো না, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এই যে আমি কয়েকটা কথা বললাম, এখানে অনেক বেশ কয়েকটি কথা আছে, অর্থাৎ আজকে কেন এই জায়গাটা যেখানে পানি ছিল এখানে মাটি ভরতে হলো, এখানে অফিস আদালত হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের জনসংখ্যা বাড়ছে। এই জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে তাদের বাসস্থানের প্রয়োজন, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সবকিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও কমছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা ঠিক একইভাবে একটি জনবহুল দেশ, কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলে কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির মূল যে লক্ষ্য বা বিষয়টি সেটি হচ্ছে আমার ধারণা দুটি। এক, এখানে যেটা শুনেছি আমি, যেটা জানি যে এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেইটি সম্পর্কে রিসার্চ করা, কিভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব, অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব, যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো, তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? আমি কিছুদিন আগে ভূমিকম্পের বিষয়, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে প্রাণহানি ঘটতে পারে, কিছু ইঞ্জুরি হয়েছে, ছোটখাটো হয়তো হয়েছে, কিন্তু ম্যাসিভ আকারে কিছু নেই, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া। এই যে ভূমিকম্প হচ্ছে এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এখানে আমার পরিষ্কার মনে আছে ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাবার জন্য, এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে, তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন, আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। দুই তিন দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এর কোথাও কোনো হিসাব নেই, কিছু নাই, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়ে দিই, মিনিমাম 20 বছর আরো লাগবে সেই যে শূন্য স্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরো বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরো আমাদেরকে বাড়াতে হবে, কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদ হয়ে জনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করার, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যে পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনো দেখা যায় না, তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনো যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষায় বলুন, শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেই জন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যে সমস্যাগুলো আছে নোনতার কারণে, পানি নোনতা পানির পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো, যখন বাড়তি পানি বর্ষার মৌসুমে যে পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরো যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে, আমাদের ব্রহ্মপুত্র যে তিস্তা নদী যেটি আছে, আপনার পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দৃশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে, ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। এখন উপস্থিতিবৃন্দ, যেই কথাটা আমি বলেছি, দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি, আমরা যেটা করতে পারি আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব, কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না, আসুন দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটি হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। কারণ আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। কিন্তু সম্পদ যদি নষ্ট হয়ে যায় আমাদের অবহেলার কারণে, আমাদের অজ্ঞতার কারণে যদি সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে মানসিক কষ্টই বাড়বে, মানসিক দুর্ভোগের শিকার হবে। আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান বক্তব্য ও এই বিশেষায়িত প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। প্রশিক্ষিত জনবল এবং আধুনিক গবেষণার মাধ্যমে আমরা দুর্যোগের ঝুঁকি হ্রাসে এক নতুন যুগে প্রবেশ করলাম। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে
3: প্রিয় সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথির নির্দেশে আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করার আগেই আবারও সবাইকে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে সবার কাজ এখানে শেষ করালো। ধন্যবাদ সবাইকে।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং সুধী সমাবেশ বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হল, যেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যাই, এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শাকিল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে গাজীপুরের টঙ্গীর 27 থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
6: এতক্ষণ গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
7: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা সফরকালীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করলেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্র্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
8: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান মালায় এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই মুন্সী ওয়াদুদের রচনায় দেশের গান শোনাব নার্গিস পারভিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শুনবেন পল্লী গীতি। গীতিকার মোহাম্মদ আব্দুর রহমান আসাদি, শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রিয় শ্রোতা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রবীন্দ্রসঙ্গীত শোনাব শেলী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুল সঙ্গীতের পর এবারে আধুনিক গান শোনাব, ফিরোজ খান নুনের রচনায়, লিসফা লাইলার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। পাঁচ মাসের এই গান বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার শফিপুরে আনসার ডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, পেশাদারিত্ব, সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। তারেক রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে তারেক রহমান একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৎস্য শিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ও সচিব সাইদুর রহমান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে পুকুরের মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় একটি বৃক্ষরোপণও করেন তিনি। পরে তিনি এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। 27 চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় 8 একর জমির ওপর এই ইনস্টিটিউটটি নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবনও থাকবে। এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। আগামীকাল থেকে ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলের কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358। এ নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এ জয়ের ফলে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এল। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তারেক রহমান খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা আবার ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
2: সকলে একসাথে চলে এসেছি।
1: হ্যাঁ, ময়না বাবু।
3: গরম তো।
1: মনা ভাই, ময়না বাবু, তুমি যে চাকচিক্য শাড়ি পরছো, ব্যাপারটা কি?
0: চাকচিক্য না,
2: সামনে ঈদ আসছে না?
1: এই দেশময় কি পাইছে গিফটটা তুমি কি বলো?
2: গিফট
1: মানে গিফট, উপহার, উপহার পাইছে
0: সব জায়গা থেকে। গিফটের উপহার, তাই?
1: গিফটের উপকার না বা উপহার, উপহার দিয়েছে, তা তো ভালো কথা। আমাদের গুরুপদাও চলে আসছে, আর আমাদের ভিতরে আরেকজন অতিথি আছে, আর আমরা শুনবো কি তার কাছ থেকে শুনবো। কৃষি বাজার গ্রীষ্মকালীন ফলমূল প্রতিক্রিয়াকরণ প্রক্রিয়া আলোচনা, প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া আলোচনা, আলোচনা করবেন জনাব আব্দুল সালাম তরফদার, সহকারী পরিচালক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কৃষি বিপণন অধিদপ্তর খুলনা। তা সালাম ভাই, কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি।
1: শ্রোতা বন্ধুরা, এই সম্পর্কে আপনারা
4: অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো,
1: প্রশ্ন করবেন। আমি ফোন নম্বরটা বলে দিই,
2: 0190-7472-1970-7-0।
1: আমি আবার বলছি
0: 0190-7472-1970-7-0।
1: গ্রীষ্মকালীন এই যে ফলমূল,
0: গরমের
1: কি বুঝায় বলো দি?
0: গরমের সময়
1: এই সময় তো পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, তাই না? হ্যাঁ, সালাম ভাই আমরা শুনি তাহলে।
4: গ্রীষ্মকালীন মানে হচ্ছে যদিও গরম, কিন্তু মধুমাসের আহ্বান, মিষ্ট ফল, চারিদিকে ফলের সমারোহ। এখন আমাদের কিন্তু ওই আল্লাহ ফাকের একটা আছে, মানে সিস্টেম আছে, আমরা যেটা মনে করি, দেখবেন যে যেখানে যে ঋতুতে যে ফল প্রয়োজন সেই ফলটাই কিন্তু আমরা পেয়ে থাকি। এই ফলে আমাদের রোগ প্রতিরোধ করবে, মানে শরীরের ক্ষয় বৃদ্ধি করবে, পূরণ করবে, যা কিছু করবে না করবে সবকিছু কিন্তু গ্রীষ্মকালীন ফলমূলে। এখন এই গ্রীষ্মকালীন ফলমূল আমাদের খাওয়া দরকার, মানে পুষ্টিবিজ্ঞানীদের কথা আছে, যদি কোনো ফল আপনি প্রতিদিন না খেতে পারেন, অন্তত মৌসুমে বেশি করে 3 দিন অন্তত সেই ফলটা খাবেন। ধরেন জাম খেতে পারছেন না, জাম 3 দিন খান, একদিন খাইলেন হয়তো পাওয়া যাচ্ছে না, আরো একটু কষ্ট করে দুই সপ্তাহ পরে বা এক সপ্তাহ পরে আরো কিছু খেয়ে নিলেন,
1: মানে মোট কথা 3 দিন
4: 3 দিন খাবেন কমপক্ষে। ফলই বল, আমাদের দেশে এখন প্রচুর আম উৎপাদন হচ্ছে এবং লিচুও পাওয়া যাচ্ছে, আম আমাদের দেশ থেকে বিদেশে যাচ্ছে। সবচেয়ে ফলের সমারোহ আমাদের বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে আমাদের গ্রীষ্মকালেই হচ্ছে বাংলাদেশে ফলের প্রাচুর্যটা বেশি থাকে। এখন এত ফল আমরা কি করব? হ্যাঁ, ফলের মৌসুম কিন্তু 3 মাস, 3.5 মাস বা 4 মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে, আর থাকবে না, তো তখন আমরা কি করব? এই জন্যে বিভিন্ন জিনিস, বিভিন্ন ফলগুলো আমরা একটু যদি প্রক্রিয়াজাতকরণ করে রাখতে পারি,
2: তাহলে
4: হ্যাঁ একটু বিভিন্ন কায়দায় প্রক্রিয়াজাতকরণ দুই রকম আছে, একটা হলো প্রাইমারি প্রসেসিং বা প্রাথমিক ভাবে প্রক্রিয়াজাতকরণ করা, আর একটা হলো বড় ধরনের প্রসেসিং দীর্ঘমেয়াদী। প্রাইমারি প্রসেসিং কিরকম হতে পারে? আপনি হয়তো পাকা আম দিয়ে আপনি জুস তৈরি করে খাবেন, এটা হয়ে গেল প্রাইমারি প্রসেসিং, আপনি পাকা আম সাথে সাথে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে। আর যদি আপনি মনে করেন না, আমি একটু ম্যাঙ্গো বার বানিয়ে রাখবো, পাকা আম শুকায়ে সুন্দর করে আম শক্ত করে রাখবো, এটা চলে গেল আবার
2: দীর্ঘমেয়াদী
4: প্রসেসিং। বগুড়ার যে আরডিএ অনেক চেষ্টা করেছে কিন্তু ও জানি কেমন একটা সমস্যা হয়। তবে কাঁচা কাঁঠালে কিন্তু অনেক কিছু হয়, আমরা মনে করি যে কাঁচা কাঁঠাল খাওয়া যায় না, এখানে কাঁচা কাঁঠালে শুধু ইঁচড় না, ও দিয়ে অনেক কিছু করা যায়। এখন চিপস তৈরি হচ্ছে, সুন্দর চিপস তৈরি হচ্ছে কাঁঠালের, কাঁচা কাঁঠাল দিয়ে। এবং আমি লাস্টে বলবো যে আমরা

0: দিয়ে সুন্দর করে মাখে পানি পানি করে এক গ্লাস মেরে দিলেন, দেখা যাচ্ছে যে আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে গেল, আর আপনি যে গরমে দাবদাহ যে কষ্টটা পেয়েছেন এইটা কিন্তু একদম সাথে সাথে আপনার দূর হয়ে যাবে। তারপরে আমাদের পরবর্তী ফল আছে কাঁঠাল, তো বললামই কাঁঠালের পাকা কাঁঠালের আরো একটা মানে আমাদের উপকারী এবং বেশ ভালো উপদেয় খাবার হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আপনার বিভিন্ন ভাবে খেতে পারেন, তরকারিতে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন, আবার ভাজি করে যদি মনে হয় মনে করে পকেটে করে খেয়ে বেড়াবো তাও খেতে পারে বাদামের মতো। হ্যাঁ, তো কাঁঠালের বিচিরও কিন্তু অনেক উপকার আছে, যদি সময় থাকতো আমি ভালো করে ব্যাখ্যা করতাম। তারপরে আরো ইয়ে আছে যেরকম লিচু, লিচুটা এখানে কাঁচাই বেশি খাওয়া হয় কিন্তু লিচু দিয়ে কিন্তু ভালো মুরাব্বা টাইপের জুস করা যায় বা সংরক্ষণ করে রাখা যায়। আবার লিচু সংরক্ষণ করা যায় চিনির দ্রবণে। হ্যাঁ, চিনির মধ্যে এটা হলো ধরেন আপনার এক লিটার বা এক লিটার পানিতে 250 গ্রামের মতো চিনি দ্রবণ করে ওর মধ্যে, যে যদি আমি ওই লিচুর খোলাটা ছাড়ে ওর, হ্যাঁ ওর মধ্যে ডুবিয়ে রাখে একদম মানে নিচে থাকে, কাঁচা আমও ভাবে রাখা যায়। যেরকম কাঁচা আম একটা ইয়ের মধ্যে এক লিটার পানির মধ্যে 100 গ্রাম লবণ আমরা দ্রবণ করে, যদি কাঁচা আম ফালি করে কাটতে হবে এবং পানি লাগানো যাবে না, ওর মধ্যে জাস্ট ভিজাই রাখতে হবে। লবণ এবং চিনি এটা কিন্তু আমাদের সাংঘাতিক মানে রোগ জীবাণু প্রিভেন্টিভ, চিনিতেও যেরকম লাগে না লবণেও কিন্তু লাগে না। লবণ ইলিশ করে রাখে 6 মাস করে খায় কিন্তু ওই লবণের দ্রবণে আমটা ভিজাই রেখে সারা বছর রাখা যায়। আপনার যখন দরকার আপনি ডাল দিয়ে খাবেন, উঠাই নিলেন, উঠাই নিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ডালের মধ্যে ছেড়ে দিলেন, তো ওইটা খোলা সহ খোসা সহ যদি করা হয় তাহলে ভালো হয়, নাহলে ওই যদি খোসা ছেড়ে দেওয়া হয় তাহলে ওটা একটু নরম হয়ে যেতে পারে। খোসা সহ রাখা ভালো, পরে আপনি খোসা সহও দিতে পারেন, খোসা বাদও দিতে পারেন। এছাড়া
1: যেগুলো আম এখনো ই হয়নি, আটি শক্ত হয়,
0: হ্যাঁ
1: ওই আমগুলো
0: রাখতে, ওই আমগুলো রাখতে, এটা মানে কোন রকম ভিতরে আটিটা একটু ইয়ে হয়েছে মানে বটি দিয়ে কাটা যায় সহজে। আপনি ইচ্ছা করলে 3-4 মাসও রাখতে পারেন, আবার ওর মধ্যে যদি একটু সিরকা যুক্ত করেন বা ভিনেগার, হ্যাঁ তারপরে সাইট্রিক অ্যাসিড দ্রবণ আছে, এটা আলাদা ভাবে শিখতে হবে পুরোপুরি, এটা মুখে এখান থেকে শেখানো যাবে না, আমি শুধু বলছি কি কি ওয়েতে করা যেতে পারে আর কি। আচ্ছা, তারপরে যেরকম পেয়ারা, পেয়ারাও একটা গ্রীষ্মকালীন হয়, এ পেয়ারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী খুলনার পার্শ্ববর্তী বা বাগেরহাটের পার্শ্ববর্তী জেলা পিরোজপুরে কিন্তু প্রচুর পেয়ারা উৎপাদন হয়, এবং ওখানে পেয়ারা পল্লীর মতো একটা জায়গা আছে স্বরূপকাঠি, সে পেয়ারা ওখানে প্রচুর পরিমাণ পেয়ারা উৎপাদন হয়।
1: আমরা পেয়ারা ধরে জানি যে বরিশালে পেয়ারা
0: এখন তো বরিশালে কিন্তু আর একটা আছে গ্রীষ্মকালীন, সেটা হলো আমরা, আমরা এবং পেয়ারা দুটোই কিন্তু প্রক্রিয়াজাত করা যায়। আমরা দিয়ে তো চমৎকার আচার হয়, যা আমের আচারের চেয়ে আমরা
1: বেশি
0: আচারটা বেশি মজা লাগে,
1: সুস্বাদু।
0: আচ্ছা, তারপরে পেয়ারা দিয়ে জেলি তৈরি করা হয়, জ্বালায় ওটা বিশেষ প্রক্রিয়ায় করা হয়। আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, আমাদের একটা প্রকল্প আছে কৃষি বিপণন অধিদপ্তর থেকে, যেটা হলো পার্টনার প্রকল্প, এটা বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের 7টা ডিপার্টমেন্ট, তার মধ্যে কৃষি বিপণন অধিদপ্তর একটা। তো আমাদের খুলনাতে কিন্তু একটা প্রশিক্ষণ সেন্টার আছে, এই প্রশিক্ষণ সেন্টার এই ধরনের খাবার যত প্রক্রিয়াকরণ বা প্রক্রিয়াজাতকরণ এইগুলোর উপরে 12 দিনব্যাপী একটা প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণটা ওই যে মহিলাদের আছে 50 বছর সর্বোচ্চ, আর পুরুষ আছে সর্বোচ্চ 35 বছর। এ যারা আছে তারা হচ্ছে জেলায় জেলায়, যদি সে বাগেরহাট জেলা হয় বাগেরহাটে আবেদন করবে, যদি খুলনা জেলা হয় খুলনা জেলা বরাবর আবেদন করবে, তারপরে এই 12 দিনের প্রশিক্ষণে ফ্রি একদম, মানে আরো 1000 টাকা করে সম্মানী পাওয়া যায় এবং থাকা খাওয়া ফ্রি সহ 12 দিনের কোর্স করে দিবে। তো এটা আমরা প্রায় 1.5 বছর ধরে চালিয়ে যাচ্ছি, এবং এর মধ্যে অনেকেই খুলনা, সাতক্ষীরা এবং বাঘেরহাট এই খুলনাঞ্চলের 3 জেলায় কমপক্ষে প্রায় 200-এর বেশি বেশি 300 বেশি নারী উদ্যোক্তা এবং পুরুষ তরুণ উদ্যোক্তা এইসব বিষয়ের উপর কিন্তু প্রশিক্ষণ নিয়ে গেছে এবং তারা এখন কাজ শুরু করে দিয়েছে। এরপরে আমরা আসি যেরকম আনারস, আর একটা আনারস আমাদের এই অঞ্চলে হয় না, তবে আনারস দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। আনারসের জেলি তৈরি করা যায়, তারপর আনারস দিয়ে জুস তৈরি করা যায়, হ্যাঁ আনারসের মুরব্বা তৈরি করা যায়। এখন আমাদের দেশে হচ্ছে জনসংখ্যা দিন দিন বাড়ছে, আর ওই যে একটা ফসল আর একটার মৌসুমে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আমাদের আমরা ওই যে মানে হাই ভলিউ যে ক্রপ বা উচ্চ মূল্যের ফসল বা উচ্চ মূল্যের ফল যেগুলো, এইগুলো কিন্তু আমরা মুনাফা অর্জন করতে পারছি না। তার কারণ হচ্ছে এই আম আসছে সব চলে যাচ্ছে, থাকতেছে না। এখন ওইটা যদি আমরা এইভাবে বিভিন্ন কায়দায় সংরক্ষণ করতে পারি, যে শুধু আম চুরে যদি, যে এখন যদি বৈশাখে যে আমগুলো পড়ে গেল ওইগুলো যদি আমরা কেটে সুন্দর করে হাইজেনিক উপায়ে কাটতে গেলে কিন্তু ওইভাবে কাটতো না। আগে যেরকম গ্রামে মাচাচিরা কাটতেন নোংরা হাতে ময়লা হাতে বিভিন্ন জায়গায় ফেলে কুচায় কুচায় করে দিত, ওরকম ভাবে না, সব হাইজেনিক উপায় করতে হবে। আপনার হাতটা সুন্দর করে ধুতে হবে, হাতে গ্লাভস লাগাইতে হবে, লাগায় আমগুলো সুন্দর করে ছিলতে হবে, পোকা টোকা বাছাই করে ভালো জায়গায় শুকাইতে হবে। শুকায় এইবার আমার ইনট্যাক একটা প্যাকেটে করে করে 250 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম প্যাকেট করে করে রেখে দেন, আপনার ওইটা মানে সারা বছরই ভালো থাকবে এবং আপনি এটা বিক্রি করতে পারবেন। এবং এখন কিন্তু পাওয়া যায় না, এটা দেখেন আপনি খুঁজে দেখেন যে আমচুর আপনি কিনবেন কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু আপনি যদি ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো আছে বড় বড় স্টোর ওখানে যদি আপনি দিয়ে দেন আমচুর এই যে 100 গ্রাম 50 টাকা মানে 500 টাকা কেজি, কিন্তু আম তো যখন ঝড়ে পড়ে যায় তখন তো ওইটার দাম থাকে কত, 10 টাকা 12 টাকা করে কেজি বিক্রি হয়। তো ওই আমটাই আপনি 500 টাকা কেজিতে বিক্রি করতে পারবেন, অবশ্যই 3-4 কেজি 5 কেজি শুকাইলে 1 কেজি হবে, তারপরেও তো লাভ, 50 টাকার আম 500 টাকায় বিক্রি করা সম্ভব। তো এই প্রক্রিয়াজাতকরণের দিকে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। হ্যাঁ তো সংরক্ষণ এবং যে প্রক্রিয়াজাতকরণ এর প্রয়োজনীয়তা এই কারণে যে আমাদের চাষি ভাইয়েরা বা আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের বা শহরেও যারা ফল এবং অন্যান্য কৃষিপণ্য উৎপাদন করে থাকেন, এদের এইগুলো যাতে সঠিকভাবে তারা উৎপাদিত মূল্য পায়। যেরকম আসার কথা সাতক্ষীরা থেকে কিন্তু আম রপ্তানি হয়, এটা কিন্তু আমরা 10 বছর আগে চিন্তাও করতে পারিনি। তো এখন আস্তে আস্তে ওইভাবে মানে অনেকের আছে আম গাছ বাড়িতে আছে, ওই দাদা লাগিয়ে গেছিল সেই আম গাছ আছে, সেটা বাবা খেয়ে গেছে, এখন নাতি খাচ্ছে, কিন্তু আম আকারে ছোট হয়ে গেছে, গাছ অনেক বড়, স্প্রে করা যায় না, আম পাড়া যায় না, ধরা যায় না, ওইসবের মধ্যে যার দরকার নেই ওইগুলো কেটে ফেলেন, কেটে ফেলে নতুন নতুন অনেক ভালো ভালো জাত বেরোচ্ছে, কলম লাগাই দিন, কলম লাগায় সুন্দর করে পরিচর্যা করেন, ওই বড় এক গাছে যা আসতো আপনার এই ছোট 3 গাছে তাই আসবে, আবার আপনার কষ্ট কমে গেল, নার্স যত্ন করতে পারলেন, এইগুলো করতে হবে। তো এই মানে ফল চাষে যদি আপনি লাভ করতে চান অবশ্যই তাকে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের উপরে গুরুত্ব দিতে হবে,
1: বেশি গুরুত্ব দিতে হবে। তবে একটা জিনিস আমি বুঝলাম, সেটা কি যে কোনো ফল এমনি যা দাম, এই যে ভাইয়া যা বললেন
0: প্রক্রিয়াজাত করতে হবে, প্রক্রিয়াজাত না করলে আপনার মূল্য বাড়বে না।
2: ভ্যারাইটি
0: আরো পাকানোর একটা পদ্ধতি আছে, সেটাও একটু বলি। ধরেন অনেকে যে কার্বাইড দিয়ে আম পাকায়, তারপর ইথিলিন দিয়ে আম, আমটা পাকে আসলে ইথিলিন গ্রো করার জন্য, বা ওর মধ্যে যখন ইথিলিন হয় ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে আম যখন হলুদ হলুদ ভাব হয়, লাল লাল ভাব হয় অনেক সময়, এটা মানে ওর মধ্যে একটু ইথিলিন ইয়ে হয় আর কি, গ্রো করে আল্লাহ প্রদত্ত। কিন্তু অনেকে হচ্ছে ইথিলিন কিনতে পাওয়া যায় বাজারে, ওইটাকে পানিতে মিশিয়ে স্প্রে করে দিচ্ছে, দেখা যাচ্ছে আমের মধ্যে কোন রকম একটু আটিটা শক্ত হয়েছে, ভিতরে কাঁচা, উপরে স্প্রে করে দিচ্ছে, আম রং হয়ে যাচ্ছে। তো ওইটা আমার কোনো দরকার না, আমরা ন্যাচারালি, আমরা যদি ভোক্তারা মানে সচেতন থাকি যে বেশি ওই যে রঙিন আম আমি কিনবো না, আমি কিনবো ন্যাচারাল রঙের আম। ন্যাচারাল রঙের আম কিভাবে বানাইতে হয়, ধর একটা গাছে অনেক উপরে দেখবেন যে আগে কয়েকটা আম পেকে যায়, বুকের কাছে একটু হলুদ হয়, কোনোটা একটু বাদুরে খেয়ে যায়। এখন আমার করতে হবে কি, ওই যে আগে যে আমগুলো পেকেছে, যখনই ম্যাচুরিটি বা পরিপক্ক হয়ে আসছে সব গাছে, দেখা লাল হয়নি কিন্তু বোঝা যাচ্ছে আমটা পেকে যাবে, ওই সময় পাড়তে হবে। এবং যে আমগুলো রং ধরে গেছে, ইথিলিন তৈরি হয়ে গেছে ওর মধ্যে, একটা বড় ওই ঝুড়ির মধ্যে বা যেখানে রাখা হবে ক্রেটের মধ্যে, চারিপাশে হচ্ছে খড়কুটা বিছায়, তারপরে কাঁচা আম চারিপাশে সাজায়, মাঝখানে ওই পাকা আমগুলো ওর মধ্যে দিয়ে দিতে, দিয়ে এইবার কাঁচা আম দিয়ে ঢেকে, আবার খড়কুটা দিয়ে ঢেকে দিয়ে, এইবার মুখটা মানে চট দিয়ে ভালো করে বেঁধে এইবার রেখে দিবেন, ওরা নিজেরা নিজেরা পেকে যাবে ওর মধ্যে, ঠিক আছে। আবার আমি দেখবেন যে ও ওইটা হয়ে যাবে, কারণ ইথিলিনটাই হয়ে যাবে। তো ওই জন্য এই আম পাকাটা ন্যাচারালি ওইভাবে করা যায়,
1: ওইভাবে করা যায়।
0: আর আমের ওই যে বুঠা যে পচে যায়, হ্যাঁ, আমের বুঠা যে বুটার নিচে যে পচে যায়, ওটা রোধ করারও একটা উপায়, সেটা হলো যে আপনার 10 লিটার পানিতে 100 গ্রাম ফিটকিরি দিয়ে ভিজায় রেখে কুসুম গরম পানি, তার মধ্যে ওই আম পাড়ার পরে যখন আঠা গলতে থাকে তখন ওর মধ্যে ঢেলে দিতে হবে, ঢেলে দিয়ে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে এবার শুকাইতে, শুকায় এবার প্রসেস করেন, তাহলে ওই যে আঠার জন্য যে মুখ পচে যেত ওই আমের মুখ কিন্তু আর পচবে না।
1: বিশেষ করে এখন যে আমটা ওঠে প্রথম প্রাথমিক পর্যায়ে কি হিমসাগর, এই প্রায়ই আম দেখা যায়।
0: তো ঠিক আছে, এরপরেও যদি আমের এই বিভিন্ন ফলমূল প্রসেসিং এর বিষয়ে যদি কেউ জানতে চায়, আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্প প্রতিটা জেলায় আছে, এবং প্রত্যেক জেলায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা অথবা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আছেন, তাদের সাথে যোগাযোগ করে আবেদন করে প্রশিক্ষণ
1: জানতে পারে। তাহলে আমরা এখন একটা গান শুনি, অনেক আলোচনা শুনলাম,
2: গান গান মন ঠান্ডা করে দেয়।

কারণ সারা কেউ আসে না ভাবে, কোন সে কারণ তোমার ভাবিতে হবে, কারণ সারা কেউ আসে না ভাবে, কোন সে কারণ ভাবিতে হবে। ভালো মন্দ অবশ্য ঘটিবে, ভালো মন্দ অবশ্য ঘটিবে।

সর্বে কি করে এসো সকল, ভালো মন্দের পাবে ফলাফল, কোন জন্মে কি করেছো সকল, ভালো মন্দের পাবে ফলাফল, তাই তো আশা যাওয়া কেবল, তাই তো যাওয়া আশা কেবল, জগৎ বড়ই আশ্চর্য, দুই দিনের বাণিজ্য রে মন, দুই দিনের বাণিজ্য।

0: এখন দেখো আমরা ফোনে চলে যাই, দেখো কি অবস্থা।
1: ভাইয়া আছেন, সালাম ভাইয়া আছেন, আপনারা বিভিন্ন বিষয়ে ফোন করবেন,
0: যেটা শুনলেন আপনারা এই যে ফল ফালি সম্পর্কে আর
1: কিভাবে রাখতে হবে, কিভাবে এইসব ব্যাপারে বিভিন্ন প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। এই যদি একটা ফোন আসে না, এখন তো শুধু ভাইয়া তো এই কটা ফল করলো, আরো কত রকম ফল করে রাখা হয়। একটা ফোন, হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? খুলনাতে। কি নাম? কি জান?
2: পোকাটা আসলে এখন কিছু এখন কিছু করার নেই, এটা পোকার জন্য। আপনার যখন মুকুল আসে ওর আগে আগে বা মুকুল আসার পরপরই কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি কর্মকর্তা ওনাদের সাথে পরামর্শ করে ওই সময় যদি আপনি একটু স্প্রে করতেন তাহলে এটা প্রতিরোধ করা সহজ হতো।
1: কি বলেন, ছোট মুকুল অবস্থায়?
2: তাহলে আপনার জামরুলের এই রোগটা বেশি, রূপসার মধ্যে। আপনি আপনি ওই যে রূপসা উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নেন, কারণ এই যে জামরুল গাছে যে রোগটা বলেছেন এই রোগটা একটু বেশি অনেকেরই দেখা যায়। যে জামরুলের চেহারা ভালো, গাছও ভালো, ফলও ভালো, কিন্তু দুর্ভাগ্য যে যেই পরিপক্ক হয়ে আসে পোকাসহ জামরুল পড়ে যায়, ঝরে যায়। হ্যাঁ, তো এটার একটা অবশ্যই একটা প্রতিকার আছে এবং সেটা আপনি উপজেলা কৃষি অফিসার বা উপসহকারী কৃষি কর্মকর্তা তার সাথে আলাপ করলে আপনি সুবিধাটা পাবেন এবং তাকে তাকে দেখিয়ে নেবেন উপজেলা কৃষি অফিসার রূপসার কাছ থেকে। ঠিক আছে,
0: ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে দেখো,
1: ভালো থাকেন।
2: আমি যা দেখছি, কিন্তু আগে যেসব বড় বড় জামরুল গাছগুলো আছে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে, এই পোকার আক্রমণ ওইসব জামরুল গাছে কিন্তু বেশি একটা দেখা যায়।
0: এরকম লাল লাল জামরুল,
2: এটা হলো জাতের, আমার মনে হয় যখন জাত ভেদে এবং ওর যে ট্রিটমেন্টটা ওইটার জন্য।
1: হ্যালো,
0: আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি ভাই উত্তরকাশীরা পাবনা বুলবুলা জেলার থেকে বলছি। আমার একটা সরু ফল গাছ আজ 4 বছর গত হয়ে গেল, কোনো ফল আজ আইতেছে না।
0: আচ্ছা, 4 বছর গাছ, কি গাছ বললেন?
2: শরীফা, শরীফা আতা এবং শরীফা।
1: তাহলে আমি এত কথা জিজ্ঞেস করলাম ওর কাছে, আপনি কি এই গাছের গোড়ায় কখনো সার দেন? জৈব সার দেবেন?
2: হ্যাঁ, আপনি বৃষ্টির শেষে এবং বৃষ্টির প্রথমে দুইবার সার দিবেন এবং এর মাত্রাটা আপনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আপনার অঞ্চলে তার কাছে নিয়ে নেবেন। শরীফাটা অনেক শৌখিন ফল, শরীফাটা অনেক সময় দেখবেন যে মুকুল আসার পরপরই কালো হয়েও মারা যায়, অনেক শুকায় যায়, ঝরে যায়। এই জন্য এটার বেশ কিছু মানে খাবার দিতে হবে গোড়ায়। আমাদের মনা ভাই যা বলেছেন, সুষম সার দিতে হবে, ওখানে বোরন লাগতে পারে, জিঙ্ক লাগতে পারে, ইউরিয়া, টিএসপি লাগতে পারে। এটা আপনারা সুষম মাত্রায় একেবারে গাছের গোড়ায় না দিয়ে একটু দূর থেকে একটু খুঁচে নিয়ে বা একটু মাটিটা আলগা করে নিয়ে তারপরে দিতে হবে। বর্ষার শেষে দিতে পারেন আর এখনও দিতে পারেন, এখন একটু সময় আছে। না সার দিলে সমস্যা নেই, তবে গাছে ফল একবার এসে গেলে তখন আর না দেয়াই ভালো। হ্যাঁ, ফল যেহেতু এখন আছে এখন না দেয়াই ভালো। ফল শেষ হওয়ার পরপরই আপনি দিতে
0: পারবেন। ধন্যবাদ।
2: তবে হবে আপনার ওটা একটু বয়স হলে গাছটা দেখবেন যে শরীফা দাঁড়িয়ে গেছে,
1: গাছ শক্তি হবে।
0: আচ্ছা দেখো, এরপরে
1: ধন্যবাদ,
0: দেখো খোদা হাফেজ। হ্যাঁ, এখন
1: শরীফাটা কিন্তু একটা মজার ফল। হ্যাঁ,
0: শরীফাটা।
1: হ্যাঁ,
0: গায়ে নাকি গুটি গুটি গুটি গুটি গুটি।
2: আমি নিজে একটা গাছ লাগিয়েছিলাম আমার রিডিং রুমের সামনে। ওই গাছটা আমি ক্লাস 6 7 এ থাকতে লাগিয়েছিলাম।
1: হ্যালো।
2: আর আমার যারা চাকরি পাওয়ার পরে
1: হ্যালো
2: মারা গেছে।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: কতবেল কি ঝরে যাচ্ছে?
2: পাইকগাছা থেকে কয়রার শেষ পর্যন্ত এখন ভালো কতবেল হচ্ছে, এবং আমি নিজেও দেখে আসছি, বিশেষ করে কয়রার মহারাজপুর সহ বিভিন্ন আশেপাশে অনেক গ্রামে এই কদবেলটা ভালো ফলন দিচ্ছে। কিন্তু এর পরিচর্যাটা একটু করতে হবে, এবং এর সুষম সার ব্যবস্থাপনা আপনাকে জেনে নিতে হবে। কারণ কদবেল গাছ একবার যদি দাঁড়িয়ে যায়, একটু ভালোভাবে মানে হৃষ্টপুষ্ট হয়ে যায়, তখন এর আর ভবিষ্যতে বেশি পরিচর্যা করা লাগে না, ওই যে দুইবার ইয়ে দিলে হবে। কিন্তু আপনাকে সাথে দিতে হবে,
0: কিন্তু এই যে ঝরে যাচ্ছে,
2: এর জন্য আছে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে একটু আলাপ করতে হবে। আর হ্যাঁ, তবে কদবেল
1: গায়ে শক্তি নাই,
2: কদবেলটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ফল, এবং এটা আপনি যদি লাগাতে পারেন বেশি পরিচর্যা ছাড়াই, ভালো মানে খরচ ছাড়াই ভালো লাভ পাবেন আপনি। তো আপনি একটু উপসহকারী কৃষি কর্মকর্তা, আপনার পাইকগাছা যে এলাকায় আছেন সেই ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, ওনারা হ্যাঁ ওনার সহযোগিতা নেবেন, দেখবেন যে আপনার গাছটা মানে ভালো ফল দিচ্ছে।
0: ধন্যবাদ আপনাকে। এরপরে দেখো আর একটা ফোন,
1: আরেকটা ফোন নিতে পারবো কি? দাঁড়াবো দাঁড়াবো কেন, ধরবো তো, তুমি কেউ দাঁড়াও। হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি রিজাউল, আমার বাড়ি সাতক্ষীরা।
0: সাতক্ষীরা জি, কি জানতে চান বলেন।
4: আপনি ওই যে লিচু, পাকা লিচু সংরক্ষণের কথা আমার একটু বলবেন, আর ওই পাকা আমের গোটা পচে যায় ওইটা একটু আমার একটু বলবেন।
0: হ্যাঁ জি, ধন্যবাদ, শুনেন তাহলে বলছি।
2: লিচু তো এদিকে কম হয়, আমি আমের কথাটা আগে বলি। আমটা যখন পাড়বেন, আম পাড়ার পরে আমের যে বুঠা দিয়ে আঠা বের হয়, আর যে আছে আম নিচে কুড়িয়ে স্তূপ করবে, সেজন্য প্রথম অবস্থায় বুটাটা নিচের দিকে রেখে ঝুড়িতে রাখে, এক নম্বর। দুই নম্বর হল 100 গ্রাম ফিটকিরি 10 লিটার পানিতে গুলাবেন, সেই পানিটা হতে হবে কুসুম গরম, যেটা হাত ঢুকাই দিলে হাতটা যাতে না পড়ে, ঠিক আছে? ওইটার মধ্যে ওই আমগুলো দিয়ে দিবেন, দিয়ে 5 মিনিট রাখবেন, বেশি সময় না, 5 মিনিট রেখে ওই আমটাকে আবার ঝুড়ির মধ্যে ঢেলে দিবেন এবং পানিটা শুকিয়ে নেবেন। এরপরে আপনি যেভাবে সংরক্ষণ করেন সেইভাবে সংরক্ষণ করবেন, তাতে বোটা পচাটা অনেকাংশে আপনার কমে যাবে। একে তো আমের গা থেকে ব্যাকটেরিয়া দূরীভূত হবে, দ্বিতীয় হচ্ছে ওই আঠা যে কষের সংমিশ্রণে এসে এটা পড়তো, ওই সেটাও আপনি করবেন। আর লিচুরটা হচ্ছে আপনি বাণিজ্যিকভাবে না করে প্রাথমিক অবস্থায় দেখতে পারেন, যে ওই যে 200 গ্রাম বাড়াই করে একটু গরম করে নেবেন, নিয়ে ওইটাকে দ্রবণ করে ওর মধ্যে ওই লিচু
1: সিলে
2: পরিপক্ক লিচু, এবং সেটা আগে একটু ওরকম কুসুম গরম পানি দিয়ে একটু বাইরেটা ধুয়ে নেবেন, ধুয়ে এবং হাতে গ্লাভস লাগিয়ে বা ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে ওটার খোসা ছাড়িয়ে ওই যে চিনির দ্রবণ, ওই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখতে পারে, ভেসে যেন না থাকে, তাহলে আপনি রাখতে পারবেন কিছুদিন, তবে পরে যখন খাবেন একটু মিষ্টি বেশি পাবেন আর কি।
0: এবং এই পানিটা যখন দেবে তখন গরম না ঠান্ডা?
2: না, ও ঠান্ডা পানি দিবে, গরম পানি ঠান্ডা করে তারপরে দিতে
1: হবে। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দিয়ার জন্য, ভালো থাকেন।
0: আমরা এখন উঠব। আজ আমরা আলোচনা শুনলাম গ্রীষ্মকালীন ফলমূল প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া, আলোচনা করলেন জনাব আব্দুল সালাম তরফদার, সহকারী পরিচালক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কৃষি বিপণন অধিদপ্তর খুলনা।
1: জি,
0: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চলো উঠা যাক,
1: আল্লাহ হাফেজ। দাদা চলো।

চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান, তত্ত্বাবধানে মোহাম্মদ রোকনুজ্জামান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে

0: কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
0: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে, স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য

0: রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ। যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে, শিল্পী শেখ আবুল বাশার।

করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে

0: মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: শ্রোতা বন্ধু, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে চিনিয়েছেন মহান আল্লাহ তাআলাকে। মহান আল্লাহ তাআলার করুণা ধারায় সিক্ত হতে তিনি সাহায্য করেছেন। দুনিয়াতে সৎ, সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার শক্তি জুগিয়েছেন। শ্রোতা বন্ধু, এখন শোনাব নাতি রাসুল কাজী নজরুল ইসলামের রচনায় শামীম আরা আলীর কণ্ঠে।

নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজি সংবাদ এবং বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Yasim Rafiq. Prime Minister Tariq Rahman has called upon the members of Bangladesh Ansar and Village Defence Party, VDP, to perform their duties with utmost discipline and strictly following the chain of command. He made the call while addressing the 46th National Rally of the Bangladesh Ansar and VDP at the Ansar VDP Academy at Shafipur of Ghazipur this morning. The Prime Minister expressed the hope that through dedication, discipline, professionalism and patriotism, the Ansar VDP would emerge as a technology-driven humanitarian social force in future. Tariq Rahman said, through professionalism, public engagement and contribution to grassroots security and social development, Ansar and VDP have evolved into a multidimensional and people-oriented force. Referring to the role of the forces after August 5, 2024 mass uprising, the Prime Minister said Ansar and VDP members played important roles in guarding police stations, managing traffic and ensuring security at key point installations KPI during the period. He also noted that the force has been actively involved not only in maintaining law and order, but also in creating social awareness, disaster management and technology-based public services. The Prime Minister said the force's structure, including Battalion Ansar, Embodied Ansar, Thana and Upajila Ansar, and VDB-TTP, has been playing a significant role in national security and social economic development at the grassroots. The Tariq Rahman also said the Ansar VDB has earned public trust as a reliable first responder volunteer force during disasters. Their bravery, quick response, and humanitarian commitment during floods, fire incidents, and other disasters are exemplary. Remembering the force's contribution to the country's great war of liberation, he said around 40,000 Ansar members participated in the war with rifles, and 670 members embraced martyrdom. Later, the Prime Minister went round different sections of the academy. Prime Minister Tariq Rahman has laid the foundation stone of the National Disaster Management Research and Training Institute building at Shataish Chaurasta area of Dhaurpara in Ghazipur. After laying the foundation stone, the Prime Minister released fish fry into the pond on the institute premises and planted a sapling. The institute will be established on nearly 8 acres of land. The project includes an administrative building and a residential building for trainees. The institute is expected to emerge as one of the leading disaster research and training institutes in South Asia and the wider world. Finance Minister Amir Khusro Mahmood Chaudhry has stressed the urgent need for transparency, accountability and institutional integrity in Bangladesh financial sector. He made the emphasis while speaking as the chief guest at the Financial Accounting and Reporting Summit 2026 at a hotel in the capital today. The minister said many regulatory and monitoring bodies had become almost dysfunctional, causing significant disruptions in the auditing, reporting and oversight framework. He expressed deep concern over widespread financial indiscipline in the banking and capital markets, noting that a number of companies entered the stock market through false disclosures and misleading financial representations. Despite the challenges, he highlighted growing international interest in Bangladesh economy, revealing that major global fund managers, including JP Morgan Chase and investment funds based in London and Hong Kong, have shown a strong interest in investing in Bangladesh. State Minister of Primary and Mass Education Bobby Hazzaz has said major changes are being introduced in the primary curriculum to prepare the next generation with leadership skills, civic responsibility, morality and social awareness. He made the remarks while speaking as a chief guest at the National Holde Pakhi Neel Komal Award 2026 program organized by Bangladesh Girls Guide Association in the capital today. The State Minister said the government, under the leadership of Prime Minister Tariq Rahman, has undertaken extensive reforms in the education sector to develop skilled, confident and responsible citizens. As part of these initiatives, a midday meal program for students is being successfully implemented at more than 65,000 government primary schools across the country, he added. Cricket, and Bangladesh won the two-match test series by 2-0, beating Pakistan by 78 runs in the second and final test at the Adelaide International Cricket Stadium today. Final scores, Bangladesh 278 and 390, Pakistan 232 and 358. Bangladesh whitewashed Pakistan for the second consecutive test series. Ditor Kumar Dash was elected player of the match and Mushfiq Rahim was player of the series. Following this win, Bangladesh climbed the fifth place in the World Test Championship point table by overtaking India. Meanwhile, Prime Minister Tariq Rahman congratulated the Bangladesh cricket team for winning a test series against Pakistan on home soil for the first time. Finally, weather and Focus Valley Tilburn tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at the speed of 45 to 60 kilometers per hour over the regions of Tangail, Mamensingh, Kumilla and Sylhet. River ports in these areas are to high caution signal number 1. And that is the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shangbad Porchi, Abdul Mannan. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকো সিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে দেওয়া বক্তব্যে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ ঢাকায় একটি হোটেলে অস্ট্রেলিয়া বাংলাদেশ রিসার্চ শোকেস শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কোয়ালিটি ফুড উৎপাদনে অতিবৃষ্টি, অতি খরা, জলবায়ু সহিষ্ণু কৃষি ও প্রাণীর উপযোগ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার কামতা গ্যাস ক্ষেত্রে নতুন একটি মূল্যায়ন ও উন্নয়ন ও কূপ খননের কাজ শুরু হয়েছে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এই কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নতুন এই কূপ খননের মাধ্যমে কামতা গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ ও উৎপাদন সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর প্রচেষ্টায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মে এর যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এক লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের সাথে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া আগামী 25 ও 26 মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 23 মে শনিবার ও 24 মে রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা এবং উপ শাখা স্বাভাবিক কর্মসূচি অনুযায়ী খোলা, স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং 25 মে থেকে 31 মে পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে। সার্কুলারে বলা হয়, সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 381টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 194টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত ছিল 56টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5222 পয়েন্টে। আজ ডিএসইতে 8,841 কোটি 12 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 675 কোটি 73 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। প্রথম গানের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গানের কথা সাজিয়েছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন জামিউর রহমান লেমন, গানটির কথা সুর করেছেন শিল্পী নিজেই।

সুরের মেলা অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারে গানের শিল্পী শবনম মুশতারি, গীতিকার খালেদ বুলবুল, সুরকার ফয়সাল আহমেদ।

সুরের মেলার এবারের শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, গীতিকার নাসিমা বেগম, সুরকার তিমির নন্দী।

0: এতক্ষণ সুরের মেলা অনুষ্ঠানে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা। Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am a presenter Aisha Siddiqa, who would like to make a conversation session with two friends about an important topic of our life. Yes listener, we'll talk about the healthy lifestyle for a happy life. Today I am joined by two wonderful guests who will be sharing their experience on this topic. First we have Zumaina Mahanira Rahman. And alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Together, they will be talking about the importance of healthy lifestyle for a happy life. So stay with us as we dive into a conversation. And don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
2: Hey, Zumaina. You have been looking so energetic lately. Have you been doing something different?
3: Thanks, Mukta. I have actually started working out regularly. It's made a huge difference in how I feel every day.
2: That's amazing. Fitness really is so important. I've been meaning to start exercising too, but I keep putting it off.
3: You should start, Mukta. Even a little bit of physical activity can make a big difference. It's not just about looking fit, it's about feeling healthy and strong.
2: You are right. I've noticed I get tired easily these days. I guess it's because of I spend too much time sitting and working on my laptop.
3: Exactly. Sitting for too long can really affect your health. Exercise helps improve your posture, boosts your energy levels, and even keeps your mind sharp.
2: That's true. Plus, I've heard it's great for reducing stress. These days, I feel so overwhelmed with studies and other responsibilities.
3: It definitely helps with stress. When I go for a jog or hit the gym, I feel so refreshed afterward. Exercise releases endorphins, which are natural mood boosters.
2: That sounds amazing. I think I will start with something simple, like a morning walk or yoga. What kind of workout do you do?
3: I do a mix of things. I go jogging in the park, do something weight lifting, and sometimes even play football with friends. It keeps things fun and interesting.
2: That sounds like a great routine. I think I will try yoga first. It seems relaxing and a good way to ease into fitness.
3: Yoga is a fantastic choice. It's great for flexibility, breathing, and calming the mind. And once you're comfortable, you can add more activities to your routine.
2: Thanks for the encouragement, Zumaina. I really need to make fitness a priority. I don't want to wait until I have health problems to start taking care of myself.
3: That's the spirit, Mukta. Prevention is always better than cure. A healthy lifestyle now will save you a lot of trouble later.
2: Absolutely. I will start tomorrow morning. Maybe I will even drag my brother along to join with me.
3: Great idea. It's always easier to stay consistent when you have a workout buddy. And don't forget to drink plenty of water and eat healthy too.
2: I won't. Thanks for motivating me, Zumaina. I'm excited to start this journey toward a healthier life.
3: You're welcome, Mukta. You have got this. Just take it one step at a time and you will feel the difference in no time.
2: I will. Let's catch up again next week. I will tell you how my first week went.
3: Sounds good. I'm looking forward to hearing all about it. Good luck, Mukta.
1: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation. Dear listener, etokkhon apnara amader dujo shikkharthir mukh theke shunchilen importance of fitness for a healthy life, orthat shustho jiboner jonno fitness er gurutto. Shubhpriyo shikkharthibrindo, amra onushthaner ei porjaye amader ajker alochito bishoytir upor alokpat korbo ebong dujon shikkharthir kothopokothon theke English grammar er kichu rules ebong conversation যেগুলো আমাদের আজকের কনভারসেশন ইউজ করা হয়েছে সেগুলোর মিনিং আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা এই কনভারসেশনে দেখেছি যে এনার্জেটিক এই শব্দটি ইউজ করা হয়েছে এবং এনার্জেটিক এর অর্থ হচ্ছে উৎসাহী বা উদ্যমী, এবং এনার্জেটিক এর স্পেলিংটি এরকম ENERGETIC। এবং এটা আমরা যদি হচ্ছে কমপ্লিট একটা বাংলা মিনিং বলি তাহলে সেক্ষেত্রে বলতে পারি শারীরিক বা মানসিকভাবে উদ্যমপূর্ণ। সো আমাদের কনভারসেশন আমরা মুক্তি কি এনার্জেটিক এই শব্দটি ইউজ করেছিলাম কিভাবে?
2: আমি বলেছিলাম, হেই জুমায়না, ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি।
1: ওকে, এটার অর্থটা কি হতে পারে?
2: তুমি এত উৎসাহী লাগছো, মনে হচ্ছে তুমি নতুন কিছু শুরু করেছো।
1: আচ্ছা, তুমি তোমাকে এত উৎসাহী লাগছে যেন মনে হচ্ছে তুমি নতুন কিছু শুরু করেছো, অর্থাৎ ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি, অর্থাৎ তোমাকে খুবই উৎসাহী বা উদ্যমী বা তোমাকে শারীরিকভাবে খুব উদ্যমপূর্ণ লাগছে, এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে এনার্জেটিক শব্দটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আরেকটি শব্দ ইউজ করেছি পশ্চার, অর্থাৎ পশ্চারের যদি হচ্ছে অর্থ বলি সেটা হচ্ছে অবস্থান বা ভঙ্গি, অর্থাৎ শরীরের ভঙ্গি বা বসার বা দাঁড়ানোর ধরনকে আমরা হচ্ছে প্রকাশ করার জন্য পশ্চার এই শব্দটি ইউজ করতে পারে, এবং পশ্চার স্পেলিংটি হচ্ছে POSTURE। জুমাইনা, আমরা হচ্ছে পশ্চার ইউজ করেছি, এই সেন্টেন্সটি কি ছিল?
3: আমি যে সেন্টেন্সটি ব্যবহার করেছিলাম শব্দটি ব্যবহার করে সেটি হল এক্সারসাইজ হেল্পস ইম্প্রুভ ইউর পশ্চার।
1: ওকে, অর্থাৎ সঠিক ব্যায়াম করলে শরীরের ভঙ্গি উন্নত হয়। এরপরে আমরা আরেকটি শব্দ দেখেছি, সেটা হচ্ছে ওভারহুইল্ড। ওভারহুইল্ড এর স্পেলিংটি কি ছিল জুমাইনা?
3: ওভারহুইল্ড এর স্পেলিংটি হল OVERWHELMED।
1: ওকে, সো ওভারহুইল্ড এর অর্থ হচ্ছে চাপগ্রস্ত বা অস্থির, অর্থাৎ কাজ বা দায়িত্বের কারণে কেউ যদি মানসিকভাবে চাপে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওভারহুইল্ড। এক্ষেত্রে মুক্ত একটা সেন্টেন্স বলেছিল যেটা ছিল হচ্ছে আই ফিল সো ওভারহুইল্ড উইথ স্টাডিজ অ্যান্ড আদার রেসপন্সিবিলিটিস, অর্থাৎ পড়াশোনা এবং দায়িত্বের চাপে আমি খুবই অস্থির হয়ে পড়েছি। এরপর আমরা আরেকটা শব্দ দেখব, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট এর অর্থ কি ছিল মুক্তা?
2: নিয়মিত বা ধারাবাহিকভাবে,
1: অর্থাৎ নিয়মিতভাবে যখন আমরা কোনো কিছু করি বা একই গতিতে চালিয়ে যাই তখন আমরা এই কনসিস্টেন্ট শব্দটা ব্যবহার করে থাকি। এক্সাম্পলটা কি ছিল মুক্তা?
2: এক্সাম্পলটি ছিল, ইটস আ অলওয়েজ ইজিয়ার টু স্টে কনসিস্টেন্ট ওয়েন ইউ হ্যাভ আ ওয়ার্কআউট।
1: ওকে, যখন আমরা হচ্ছে নিয়মিত থাকতে হলে একজনকে সবসময় হচ্ছে ওয়ার্কআউট পার্টনার থাকা ভালো, অর্থাৎ ইটস অলওয়েজ ইজিয়ার টু স্টে কনসিস্টেন্ট ওয়েন ইউ হ্যাভ আ ওয়ার্কআউট পার্টি, অর্থাৎ তোমার যখন একটা ওয়ার্কআউট করার পার্টনার থাকবে তাহলে হচ্ছে তুমি ভালো থাকতে পারবে বা নিয়মিত থাকতে পারবে। সো যে কোনো কিছু নিয়মিত করতে গেলে আমরা হচ্ছে কনসিস্টেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। এরপর আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কিছু স্ট্রাকচার দেখবো। নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করা হয় টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট আর স্টিল রিলিভেন্ট অর অনগোয়িং, অর্থাৎ পূর্বে কোনো কিছু শুরু হয়েছিল কিন্তু সেটা এখনো চলছে বা রিলিভেন্টলি সেটা এখনো চলছে অনগোয়িং, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা কি হতে পারে জুমাইনা?
3: প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা হল হ্যাজ অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট আর স্টিল রিলিভেন্ট অর অনগোয়িং।
1: ওকে, সো আমরা প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে সেটার এক্সাম্পল কি হতে পারে মুক্তা?
2: ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি, অর I have actually started working out regularly.
1: Okay, so এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সো এনার্জেটিক লেটলি, অথবা হচ্ছে আই হ্যাভ অ্যাকচুয়ালি স্টার্টেড ওয়ার্কিং আউট রেগুলারলি। সো এখানে সাবজেক্ট হিসেবে ইউ আছে, ইউ এর সাথে হ্যাভ বসেছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এখানে হচ্ছে বিনটা বসেছে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন বসেছে। সো ডিয়ার লিসেনার, টুডে আই এম টু টিচ ইউ সাম ইংলিশ গ্রামার রুলস, সাম নিউ ওয়ার্ডস এন্ড হাউ টু ইউজ দেম ইন সেন্টেন্স, হোপিং ইট উইল এনহান্স your English grammar skill. So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye. এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
4: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবার রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন ও ফরজানা আফরিন ইভা। গানটির কথা সাজিয়েছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন মোহাম্মদ শহীদুল্লাহর কণ্ঠে। প্রথম গানটির কথা সুর করেছেন কানাইলাল শীল।

0: পরপর দুখানি পল্লিগীতি শুনলেন মোহাম্মদ শহীদুল্লাহর কণ্ঠে।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচের রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। তারেক রহমান আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। তারেক রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার, স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪০,০০০ আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহীদ হন। পরে তারেক রহমান একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন ও সচিব সাইদুর রহমান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় একটি বৃক্ষরোপণও করেন তিনি। পরে তিনি এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। ২৭ চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় ৮ একর জমির ওপর এই ইনস্টিটিউটটি নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবনও থাকবে। এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গ্যান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। আগামীকাল থেকে পবিত্র ঈদুল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩১শে মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত ১৭ই মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও বাংলাদেশ। এ জয়ের ফলে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এল। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তারেক রহমান খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এবং শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি ফারজানা ইয়াসমিন এবং আমি ফাতসানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে SM শাহরুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগীদের রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নিপা অধিকারী। Fire Service and Civil Defense Week 2026 began in Khulna like other places of the country today. The theme of the week this year is Firefighters Solvo Will Keep Life and Property Safe. In Khulna, the Divisional Fire Service and Civil Defense Office has taken a three-day program on the occasion. As part of the program, a discussion meeting was held at the office premises. Divisional Commissioner Mohammad Abdullah Haroon attended it as the chief guest. Presided over by Additional Deputy Commissioner Development and Human Resource Management Nurul Hai Mohammad Anaj, the meeting was attended, among other, by the concerned officials. Deputy Director of Fire Service and Civil Defense Division Mohammad Masood Shordar delivered the welcome speech. Earlier, the chief guest officially inaugurated the week. Later, a colorful rally was brought out from the Divisional Fire Service and Civil Defense Office premises and ended at the same venue after parading different main roads of the city. Other programs included demonstration and use of firefighting and rescue equipment, public awareness and miking, and leaflet distribution, video exhibition, friendly football and volleyball competition, and closing ceremony. Fire Service and Civil Defense Week 2026 is also being observed in other districts of Khulna Division through holding similar programs. World Meteorology Day was observed in Khulna like other places of the country today. The day is celebrated worldwide every year to create awareness about weights and measures. The theme of the day this year is Meteorology for Building Trust in Policy Making. In Khulna, a discussion meeting was held at the Bangladesh Standards and Testing Institutions Conference Room in Kalishpur to mark the day. Divisional Commissioner Mohammad Abdullah Haroon attended it as the chief guest, while Deputy Commissioner Hurez Jannat, Policy Commissioner Mohammad Jahidul Hassan and General Secretary of Khulna CBA M. Najmul Azum David as a special guest. Presided over by the Deputy Commissioner Director of BSTI, the leaders of Khulna City and District Industrial and Commercial Associations, business organizations and different industrial entrepreneurs, including officials of different government and non-government departments, were present at that time. Bangladesh Standards and Testing Institution, BSTI, organized it. World Meteorology Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. A preparatory meeting was held at the Deputy Commissioner's Conference Room in Khulna today on the occasion of celebrating the ensuing Eidul Adha. The meeting took an elaborate program to celebrate the Eidul Adha with great enthusiasm and religious fervor. As part of the program, the main Eid Jamaat will be held at Circuit House Maidan at 7 a.m. Second Eid Jamaat will be held at Town Jamaat Mosque, Jame Mosque, at 8 a.m. And third Eid Jamaat will be held at same ground at 9 a.m. In case of inclement weather, main Eid Jamaat will be held at Town Jame Mosque at 7 a.m. consecutively. The meeting also decided that Eid Jamaats in different Eidgahs of 31 wards of the city will be held according to their own schedules. Our programs of the day include hoisting of national flag atop all government, semi-government and autonomous buildings, serving of improved diets at jails, hospitals and orphanage and children centers, and illumination at different important buildings in the evening. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Additional Deputy Commissioner General and Additional Police Super, including other members of the committee. A meeting of the Kaliganj Upajila Hospital Management Committee was held at the Upajila Health Complex Conference Room in Jhinaidah today. The meeting directed the concerned members for improving the standard of health service, ensuring cleanliness of the hospital and increasing the quality of food. Member of Parliament Maulana Abu Talib attended it as the chief guest. Presided over by the acting officer of the Upajila Health Complex, the meeting was attended by the concerned members of the committee. Bicycles were distributed among the meritorious students, sewing machines for self-employment of women, and Eid items to helpless families at the Koira Upajila Parishad premises in Khulna today. Administrator of Jila Parishad, Munirul Hasan Bappi, distributed this as the chief guest. It may be mentioned, bicycles were distributed among 25 meritorious students, sewing machines among 23 women, and Eid items among 200 helpless families. Football and two matches of the divisional level primary school Gold Cup football tournament were held at Port Secondary School ground in Khulna city today. In boys group, Jhinaidah district team defeated Meherpur district team by 4-1, while in the girls group, Joshur district team beat Meherpur district team by 4-2. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 km an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Babna, Bogra, Kumilla, Moymansingh and Silet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulna. Ekhon shunben chalo ingreji shekhi byaboharik ingreji shikkhar onushthan grunthona upasthapanay professor Mohammad Iqbal Hussain.
3: Chalo ingreji shikhi onushthan theke shupriyo shrotabondhuderke onek onek priti o shubhechha jani ajker onushthan shuru korchi. আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ। ইংরেজি ভাষার শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইংরেজি শিখছেন একেবারে সেই প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এবং ডিগ্রি পর্যায়ে, কিন্তু তারপরেও অনেক ভুল ত্রুটি থেকে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে কীভাবে সঠিকভাবে শুদ্ধভাবে ইংরেজি বলা ও লেখা যায়। আমাদের প্রচেষ্টা হলো শুদ্ধভাবে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সহযোগিতা করা, যাতে ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা তাদের এই ছোটো ছোটো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ওভারকাম করতে পারে এবং শুদ্ধভাবে ইংরেজি বলতে ও লিখতে পারে। তো আমাদের যে প্রক্রিয়া, মানে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো যে একটি ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং পাশাপাশি তার যে গ্রামাটিক্যাল মিস্টেক, সেই মিস্টেকটা নিয়ে আমরা আলোচনা করব। কোথায় সেই দোষটি, কোথায় সেই ফল্টটা, কোথায় এররটা, কোথায়। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল গো টু অ্যাব্রড টুমারো, আগামীকাল সে বিদেশে যাবে। হি উইল গো টু অ্যাব্রড টুমারো, এটা একটি ইনকারেক্ট সেন্টেন্স। হি উইল গো টু অ্যাব্রড হয় না, হি উইল গো অ্যাব্রড। এই অ্যাব্রড শব্দটি কিন্তু এটা অ্যাডভার্ব, সুতরাং সে এ গো ভার্বটি ভার্বের পরে অ্যাব্রডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অ্যাব্রড তো আর নাউন না, সুতরাং কোনো দেশ না যে হি উইল গো টু, আমরা বলতে পারি হি উইল গো টু এ ফরেন কান্ট্রি, হি উইল গো টু জার্মানি, হি উইল গো টু ব্রিটেন, এগুলো বলতে পারি যখন নাউন হয়। কিন্তু সে বিদেশে যাবে, এই যে বিদেশ বোঝাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছি, অ্যাব্রড এটা অ্যাডভার্ব, সুতরাং হি উইল গো অ্যাব্রড, এখানে আর কোনো প্রিপোজিশন অর্থাৎ টুর প্রয়োজন নেই। হি উইল গো অ্যাব্রড টুমারো, হি উইল গো অ্যাব্রড। আমরা ওই যে বললাম যে নাউন হলে আমরা সেক্ষেত্রে টু ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু এটা অ্যাডভার্ব সেক্ষেত্রে আর কোনো টুর প্রয়োজন নেই। পরের সেন্টেন্সটি হলো দ্য পুলিশ হ্যাজ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, দ্য পুলিশ হ্যাজ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট। পুলিশ দুর্ঘটনাটি খতিয়ে দেখেছে, তদন্ত করেছে। প্রব, পুলিশ হ্যাজ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু একটি সাবজেক্টের পরে ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই বিষয়ে আমাদের একটি ভুল এখানে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় না, পুলিশের পরে সবসময় মানে প্লুরাল ভার্ব, ব্যবহৃত আর হয়, ওয়ার হয়, হ্যাজ হবে না, এটি হ্যাভ হবে। দি পুলিশ হ্যাভ প্রুভড দি অ্যাক্সিডেন্ট, পুলিশ দুর্ঘটনা তদন্ত করেছে। কাজেই শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে পুলিশ একটি প্লুরাল সাবজেক্ট, পুলিশ বলতে একজনকে বোঝায় না, পুলিশ বলতে পুলিশ একটি জন একটি গোষ্ঠী গোষ্ঠীকে বোঝায়, একটা বাহিনীকে বোঝায়। সুতরাং দি পুলিশ হ্যাভ প্রুভড দি অ্যাক্সিডেন্ট, পুলিশের পরে আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, এটা মনে রাখতে হবে। এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে না, পুলিশের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। দ্য পুলিশ হ্যাভ প্রুভড দি অ্যাক্সিডেন্ট। পরের সেন্টেন্স ছিল আই বট এ লট অফ ফিশেস, এখানেও আমরা সিঙ্গুলার প্লুরাল জনিত যে ভুলটা সেই ভুলটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আই বট এ লট অফ ফিশেস হয় না, আই বট এ লট অফ ফিশ। শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে একটা জিনিস, ফিশটা কিন্তু সিঙ্গুলার, ফিশটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফিশেস হয় না, কখনোই ফিশেস হয় না। আই বট এ লট অফ ফিশ, লট অফ ফিশ, আই বট এ লট অফ ফিশ, আই কট ফাইভ ফিশ, ফাইভ ফিশেস না, ফাইভ ফিশ, টেন ফিশ, সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, ফিশটা সবসময় সিঙ্গুলার হিসেবে, অর্থাৎ এটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আই বট এ লট অফ ফিশ, দিস ইজ এ গুড নিউজ, দিস ইজ আ গুড নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনকে যেমন প্লুরাল করা যায় না, আবার তার আগে এ অ্যান ব্যবহার করা যায় না, দিস ইজ গুড নিউজ, দিস ইজ গুড নিউজ, এটা একটি ভালো খবর, দিস ইজ গুড নিউজ, এ গুড নিউজ এটা হয় না, যেহেতু নিউজটা আনকাউন্টেবল, সুতরাং এখানে আমরা এ ব্যবহার করতে পারি না, দিস ইজ গুড নিউজ। হি গেভ মি অ্যান ইনফরমেশন, এখানেও একই ধরনের, নিউজের মতো ইনফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখি এটি আনকাউন্টেবল নাউন, এইটি ইনফরমেশনস বলা যাবে না, এটা প্লুরাল করা যাবে না। হি গেভ মি ইনফরমেশন, অ্যান ইনফরমেশন না, সঠিকটা হলো হি গেভ মি ইনফরমেশন, কিংবা এটাও আমরা বলতে পারি না হি গেভ মি মেনি ইনফরমেশনস, না এটাও করা যাবে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, কিংবা তার পূর্বে এ অ্যান ব্যবহার করা যায় না, এটা মনে রাখতে হবে, এটুকু মনে রাখলেই হবে। নিউজটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে এটাকে প্লুরাল করা যাবে না, অথবা এর পূর্বে এ অ্যান ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তো কথা আছে, সেটা হচ্ছে যে সে আমাকে একটি ইনফরমেশন দিল, হি গেভ মি পিস অফ ইনফরমেশন, এখানে আমরা পিস অফ ইনফরমেশন ব্যবহার করতে পারি, পিস অফ ইনফরমেশন, হি গেভ মি এ পিস অফ ইনফরমেশন, হ্যাঁ এটা আমরা ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি হলো আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, তা এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ইয়েস্টারডে যখন আসে গতকাল, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আমরা এই দেখছি যে এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। যখন লাস্ট, ইয়েস্টারডে এই জাতীয় শব্দ থাকবে, লাস্ট নাইট, হ্যাঁ ইয়েস্টারডে, এগুলো থাকলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহারের নিয়ম হলো যে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তা এখানে গো ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং হ্যাজ গন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা আছে, এটি ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে? কারণ ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, অবশ্যই অবশ্যই সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আরিফ ওয়েন টু ঢাকা ইয়েস্টারডে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটি আছে হি ইজ ইউজ টু ওয়ার্ক ইন দ্য সান, সে রোদের মধ্যে কাজ করতে অভ্যস্ত, এই যে অভ্যস্ত, ইউজ টু, ইউজ টু পরে কিন্তু ভার প্লাস আইন যে হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, এটা মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি বিভাগ থাকে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো থাকে, এবং তারপরে যদি ইউজ টু থাকে, অবশ্যই ভার প্লাস আইনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান। হ্যাঁ, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা কখনো কখনো আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করি, ওই ক্ষেত্রে ভার প্লাস আইনজি হবে না। যেমন আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই হাইস্কুল লাইফ, হাইস্কুল লাইফে আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্টের পরে অ্যামিজ আর ওয়াজ আর নেই, আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল, অতীতকালের অভ্যাস বোঝাতে, অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ভার্বের পরে কোনো আইএনজি যোগ হবে না। কিন্তু ইউজ টু যখন অভ্যস্ত বোঝায়, ইউজ টু যখন অভ্যস্ত বোঝায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা বি ভার্ব ব্যবহার করি, হি ইজ ইউজ টু এবং ভার্ব প্লাস আইএনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড, চাইনিজ ফুড খেতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড। তো তাহলে যখন সাবজেক্টের পরে একটি বি ভার্ব থাকে এবং তারপর ইউজ টু থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। কিছু কিছু ভার্ব থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, ভার্বও থাকে, যেটি হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফর্মে যখন থাকে ভার্বটা, তখন ওই ভার্বের টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আই এম কমিটেড, আমি দায়বদ্ধ টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশকে সেবা করতে। এই কমিটেডের পরে টু বাড়বে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, কমিটেডের পরে টু বাড়বে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, আমি আই এম কমিটেড টু সার্ভ মাই কান্ট্রি বললে ভুল হবে, আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, সার্ভিং মাই, ইউজ টু, কমিটেড টু, উইথ এ ভিউ টু, এই ধরনের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। পরের সেন্টেন্সটা আছে, হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের যে স্টেটমেন্ট, পূর্বের যে উক্তি, সে উক্তি অস্বীকার করলো, বললো যে না আমি তো এই কথা বলিনি, অস্বীকার করলো। তা এই যে অস্বীকার করা, হে ই রিফিউজ না, এটা আছে ডিনাই, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। আমরা রিফিউজ ব্যবহার কখন, রিফিউজ আর ডিনাই নিয়ে গণ্ডগোল বাঁধে, কখন রিফিউজ হবে আর কখন ডিনাই হবে। হ্যাঁ, রিফিউজ আছে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা, আই রিফিউজড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব অস্বীকার করলাম। তাহলে কোনো একটা জিনিস গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, আর ঘটনার সত্যতা অস্বীকার করা সে ডিনাই, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই, কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে পূর্বের উক্তি অস্বীকার করলো, এটা রিফিউজ না, এটা সে ডিনাই। তাহলে সঠিকটা হলো হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের স্টেটমেন্ট কথা অস্বীকার করলো, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। তাহলে গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই। পরের সেন্টেন্সটি হলো, হাসান ডিনাইড মাই অফার অফ এ জব, হাসান আমার একটা চাকরির প্রস্তাব ডিনাই করলো, অস্বীকার করলো, এটা একটু ভুল সেন্টেন্স। একটা চাকরি প্রস্তাব করলাম যে তুমি একটা চাকরি তোমাকে দিতে চাই, তুমি নেবে, সে এটা নিতে চায় না, তাহলে সে এটা ডিনাই করলো না, সেটাকে রিফিউজ করলো, হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে যে কোথায় ডিনাই আর কোথায় রিফিউজ, যে ডিনাই ঘটনার সত্যতা অস্বীকার করে, সুতরাং হাসান আমার চাকরির প্রস্তাবে গ্রহণ করতে অস্বীকার করলো, এটা হচ্ছে রিফিউজ, হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। আরেকটি সেন্টেন্স বলি, রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, আমরা ইনভাইটেশন বলবো না, সঠিক উচ্চারণ হলো ইনভিটেশন, ইনভিটেশন নট ইনভাইটেশন, রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, ভদ্রতার সাথে বিনয়ের সাথে অস্বীকার করা, সেটা সে ডিক্লাইন, এটা দাওয়াত দিল, আমরা তো বলি না তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না, এটা বলি না, এরকম বলি না, বলে যে ভাই দাওয়াত নিতে পারছি না সরি। বিনয়ের সাথে যখন অস্বীকার করা ডিক্লাইন, হি রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন। সো তাহলে এই যে বিনয়ের সাথে অস্বীকার করা ডিক্লাইন, DCLINE ডিক্লাইন। পরের সেন্টেন্সটি হলো, মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন, আজকে সন্ধ্যায় বিকেলবেলায়, আজ বিকেলবেলায় আমার বন্ধু আসবে, মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন। তা আমরা এই যে আজকে বিকেলবেলায় বোঝাতে কিন্তু টুডে আফটারনুন বুঝি না, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, আজ সকাল দিস মর্নিং, আজ বিকাল দিস আফটারনুন, আজ সন্ধ্যায় দিস ইভিনিং। সো তাহলে এই সেক্ষেত্রে আমরা টুডে আফটারনুন ব্যবহার করবো না, টুডে মর্নিং ব্যবহার করবো না, টুডে ইভিনিং ব্যবহার করবো না, কি বলবো, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। তাহলে যে আমরা টুডের পরিবর্তে দিস ব্যবহার করব, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। পরের সেন্টেন্সটি, আই উইশ আই ওয়াজ এ মিলিয়নার, আমি যদি একজন কোটিপতি হতে পারতাম, এই যে অপূরণীয় আকাঙ্ক্ষা এইটাকে বলে সাবজাঙ্কটিভ মোড, অর্থাৎ যে আশা পূরণ হবে না, ইচ্ছা করা যদি হতে পারতাম, যদি করতে পারতাম। তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যে পাস্ট সেন্টেন্স হয় তাহলে ওটা ভার্বটা পাস্ট ফর্ম হয়, ভার্বটা পাস্ট ফর্ম, পাস্ট ইনভার্ব টেন্স পাস্ট ফর্ম হয়। আর যদি বি ভার্ব থাকে তাহলে সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়, বি ভার্বটি পাস্ট টেন্সে ওয়ার হয়। আই উইস আই ওয়ার এ মিলিয়নওয়্যার, আই উইস আই ওয়ার এ মিলিয়নওয়্যার, আই আই ওয়ার, ওয়ার হবে যদি আমি কোটিপতি হতে পারতাম। আমি আর একটা উদাহরণ দিই যে আই উইস আই হ্যাভ এ কার, আমার যদি একটি কার থাকতো, তো আমি বললাম যে পাস্ট ফর্ম হবে এটা আই উইস আই হ্যাড এ কার, হ্যাভ না, আই হ্যাড এ কার, আই উইস আই হ্যাড এ কার, আই উইস আই হ্যাড এ কার। যদি আমার একটি কার থাকতো আই উইস, এটা সাবজাঙ্কটিভ মোড বলে, এটাকে সাবজাঙ্কটিভ মোড। একজন লোক বৃষ্টির মধ্যে ভিজছে, ছাতাটা আনেনি, তো বলল যে ছাতাটা থাকলে ভালো হতো, আই উইস আই হ্যাভ এ কার, আই হ্যাভ অ্যান আমব্রেলা, না আই উইস আই হ্যাড অ্যান আমব্রেলা, আই উইস আই হ্যাড অ্যান আমব্রেলা, ছাতা নেই কিন্তু একটা ছাতা হলে ভালো হতো যদি ছাতাটা থাকতো, আই উইস আই হ্যাড অ্যান আমব্রেলা। সো তাহলে যে আশা পূরণ হবার নয় কিন্তু আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় সেক্ষেত্রে এটাকে সাবজাঙ্কটিভ মোড বলে, এবং সেক্ষেত্রে ভার্বটি পাস্ট ফর্ম হয়, এবং যদি বি ভার্ব থাকে অ্যামিজার ওয়াজার থাকে সেক্ষেত্রে ওটা সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়। পরের সেন্টেন্সটা আছে, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, আমরা সময় হয়েছে আমাদের জার্নি, মানে যাত্রাটা শুরু করার সময় হয়েছে আমাদের যাত্রা শুরু করার। এই যে ইট ইজ টাইম, মানে যে এক্সপ্রেশনে যে সেন্টেন্স ইট ইজ টাইম দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরের ভার্বটি অবশ্যই পাস্ট ইনভার্ব টেন্স হবে, পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্ট আওয়ার জার্নি না, সেন্টেন্সটি আছে এখানে ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, পাস্ট ফর্ম করতে হবে। স্টার্টের পর একটা ইড লাগিয়ে দিলে পাস্ট ফর্ম হয়ে গেল, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। পাস্ট টেন্সের মধ্যে মনে আছে, আসলে পাস্ট না, সেন্ট মানে অবয়বগত, আকারগত, স্ট্রাকচারালি মনে হচ্ছে যেন পাস্ট টেন্স, আসলে তা না, মানে এখনই আমাদের জার্নি শুরু করতে হবে, হ্যাঁ দেরি হয়ে গেছে এরকম ভাবটা, হ্যাঁ বিরক্ত প্রকাশ করা হচ্ছে। সো ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। পরের সেন্টেন্সটি, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, আপনি কি দরজাটা বন্ধ করতে কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, তাহলে এখানে একটি ভুল আছে, মাইন্ডের পরে যে টু ক্লোজ দি ডোর বললাম দরজাটি বন্ধ করতে, কিছু কিছু ভার্ব আছে যে সেই ভার্বের পরে একটি ভার্ব থাকলে ওর শেষ আইনজি হয়ে যায়, ভার্ব প্লাস আইনজি যোগ করতে হয়, আইনজি যোগ করতে হয়। আবার কিছু কিছু ভার্ব আছে সে ওই ভার্বের পরে টু প্লাস আরেকটি ভার্ব, টু প্লাস তাহলে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, আবার ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজি, ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজি, আবার ভার্ব প্লাস টু প্লাস ভার্ব। উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, এই মাইন্ডের পরে টু হবে না, এই মাইন্ডের পরে ভার্বের শেষে আইনজি হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, হ্যাঁ দরজাটি বন্ধ করতে মাইন্ড করবেন, আসলে ইংরেজ জাতি এরা খুব সভ্য জাতি, দরজাটি বন্ধ করতে বলছি কৌশলে, দরজাটিকে বন্ধ করতে মাইন্ড করবেন, মানে বল আমি বলি না এই দরজাটা বন্ধ করে দেয়, ক্লোজ দি ডোর, এটা বেয়াদফি, ক্লোজ দি ডোর বেয়াদফি। সুতরাং উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করতে কিছু মাইন্ড করবেন, আমি কৌশলে তাকে বলছি যে দরজাটি বন্ধ করে দেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে পোলাইটলি বলছি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি আন থেকে কি মাইন্ড করবেন, মানে এক গ্লাস পানি আমার খাও, কৌশলে বলছি, কারণ ব্রিটিশরা অত্যন্ত পলিশড নেশন, ভদ্র জাতি, সুতরাং তাদের স্ট্রাক সেন্টেন্স স্ট্রাকচারটা ওই রকম, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। পরের যে সেন্টেন্সটি সেটি হলো, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, সে আমাকে দেখলো এবং লেখা বন্ধ করলো, স্টপ টু রাইট, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, লেখা বন্ধ করলো, এখানে একটু ভুল আছে। সে ভুলটা হলো স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, আমরা বলি না স্টপ টু রাইট, আমরা বলি স্টপ রাইটিং, সুতরাং স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, স্টপের পরে সর্বদা ভার্ব প্লাস আইনজি, কিছু কিছু ভার্ব আছে ভার্ব প্লাস আইনজি হয়, আবার কিছু কিছু আছে ভার্ব পরে টু প্লাস ভার্ব হয়, তো স্টপ ভার্বের পরে ভার্ব প্লাস আইনজি। আই প্রেফার ইটিং ফিশ দ্যান মিট, মাংস অপেক্ষা আমি মাছ খেতে বেশি পছন্দ করি, প্রেফার মানে বেশি পছন্দ করা। আই প্রেফার ইটিং ফিশ দ্যান মিট। প্রেফার প্রেফার এটি একটি ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি। ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি এরকম আরও কিছু আছে, যেমন জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এই জাতীয় শব্দ থাকলে দেন বসে না, এই জাতীয় শব্দের পরে সবসময় টু বসে, টু বসে। আমি কি বলছি, আই প্রেফার অধিকতর পছন্দ করি ইটিং ফিশ, মাছ খাওয়া, দেন মাংস খাওয়ার চাইতে। তো প্রেফার থাকলে, প্রেফারেবল থাকলে আমরা দেন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টু। আই প্রেফার ইটিং ফিশ টু মিট, এই টু মানে হইতে অপেক্ষাকৃত বেশি, মানে দেন বোঝাচ্ছে আর কি। মাংস চাইতে, চাইতে বোঝাতে আমরা দেন ব্যবহার করি, কিন্তু ল্যাটিন কম্পারেটিভ আসে বিধায় আমরা টু ব্যবহার করব, সেটাও কিন্তু চাইতে বোঝাচ্ছে, দেন দেনের অর্থ বোঝাচ্ছে। আই প্রেফার ইটিং ফিশ টু মিট, ইটিং ফিশ টু মিট। সো তাহলে এগুলো মনে রাখতে হবে যে জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়ার, প্রেফার, প্রেফারেবল ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করবো না, টু ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প। তাহলে হেল্পের জন্য, সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প। তো এই যে নো ইউজ, যে এক্সপ্রেশনটা ইজ নো ইউজ, নো ইউজের পরে টু প্লাস ভার পায় না, নো ইউজের পরে ভার প্লাস আইজি। ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট হলো ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, নো ইউজের পরে ভার প্লাস আইজি। তাহলে সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, ভার প্লাস আইজি। পরের সেন্টেন্স ছিল মাই ট্রাউজার ইজ টু শর্ট, আমার ট্রাউজারটি খুব শর্ট, খাটো, টু শর্ট। অতিমাত্রায় বোঝাতে আমরা টু ব্যবহার করি, টু না উচ্চারণ হলো টু, লং সাউন্ড টু, মাই ট্রাউজার ইজ টু শর্ট, টু শর্ট। তো কারেক্ট হচ্ছে মাই ট্রাউজার্স, ট্রাউজার হয় না, ট্রাউজার্স আর টু শর্ট। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটি পার্ট থাকে যেমন ট্রাউজারের, দুটো অংশ থাকে না, চশমা দুটি, ওটা গ্লাসেস বলি, মাই গ্লাসেস, মাই গ্লাস না, গ্লাসেস। হ্যাঁ, তাহলে যে দুটি পার্ট থাকে, বাইনোকুলার্স, বাইনোকুলার হয় না, বাইনোকুলার্স, দুইটি পার্ট থাকে যেখানে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওটাকে প্লুরাল করি। হ্যাঁ, ওটা দুইটা পার্ট থাকলে প্লুরাল, মাই ট্রাউজার্স আর টু শর্ট, মাই ট্রাউজার ইজ টু শর্ট, ভুল, সঠিকটা হলো মাই ট্রাউজার্স আর টু শর্ট। পরের সেন্টেন্সটা আছে থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট, অপেক্ষা করতে, অপেক্ষা করা, তিন বছর অপেক্ষা করা অনেক লম্বা সময়, থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে সময় এবং দৈর্ঘ্য এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা এককভাবে দেখি, সিঙ্গুলার হিসেবে দেখি, এটাকে প্লুরাল করা যায় না। থ্রি ইয়ার্স একটা সিঙ্গেল ইউনিট হিসেবে দেখি, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম, থ্রি ইয়ার্স আর এ লং টাইম না, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম। সাধারণত থ্রি ইয়ার্স যেহেতু প্লুরাল, সুতরাং এখানে আর হওয়ার মতো মনে হয় যে আর হলেই ভালো হতো, থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। কিন্তু সঠিকটা হলো যে এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট। এরকম আরেকটি উদাহরণ দেওয়া যায়, সিক্স মাইলস আর এ লং ওয়ে, লম্বা সময়, লম্বা পথ, ছয় মাইল টু ওয়াক, হাঁটা, সিক্স মাইলস আর এ লং ওয়ে টু ওয়াক, না এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখা হবে। সুতরাং সিক্স মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, তা এই যে সময় বোঝাতে বা দৈর্ঘ্য বোঝাতে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হলেও ওটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখতে হবে এবং ভার্বটি সিঙ্গেল, সিঙ্গুলার হবে। সিক্স মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম। পরের সেন্টেন্সটি হলো ইট ইজ, ইট ওয়াজ এ থ্রি আওয়ার্স জার্নি, এটা ছিল তিন ঘন্টার ভ্রমণ, থ্রি আওয়ার্স জার্নি, এটা সঠিক, সঠিক এটা ভুল, সঠিকটা হলো ইট ওয়াজ এ থ্রি আওয়ার জার্নি। ওই থ্রি এবং আওয়ারের মাঝখানে একটা হাইফেন আছে, থ্রি আওয়ার জার্নি, সুতরাং ওখানে কিন্তু প্লুরাল করা যাবে না, তিন ঘন্টার ভ্রমণ, থ্রি আওয়ার জার্নি। হ্যাঁ, ফাইভ স্টার্স হোটেল, ভুল, ফাইভ স্টার হোটেল, এটা ওখানে প্লুরাল করা যাবে না, ফাইভ স্টার্স হোটেল না, ফাইভ স্টার হোটেল। সুতরাং এই যে মাঝখানে আমরা একটা হাইফেন লাগাই দিই, থ্রি আওয়ার্স জার্নি, ফাইভ স্টার হোটেল, এগুলো কিন্তু প্লুরাল করা যায় না, তো এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। পরের যে সেন্টেন্সটি হলো, এ ফ্রেন্ড অফ মি কেম ইয়েস্টারডে, আমার এক বন্ধু গতকাল এসেছিল। এ ফ্রেন্ড অফ মি, এখানে একটু গ্রামাটিক্যাল ভুল আছে। এ ফ্রেন্ড অফ মাইন, এ ফ্রেন্ড অফ মাইন, এটা পসেসিভ করতে হবে। এ ফ্রেন্ড অফ করিমস, এ ফ্রেন্ড অফ আওয়ার্স, এখানে এটা পসেসিভ করতে হবে, পসেসিভ করতে হবে এটাকে। তাহলে এ ফ্রেন্ড অফ মি না, মির তো অবজেক্টিভ ফর্ম, আর এটা পসেসিভ ফর্ম করতে হবে। এ ফ্রেন্ড অফ মাইন কেম ইয়েস্টারডে, এ ফ্রেন্ড অফ মাইন কেম ইয়েস্টারডে। এরকম কাছে কাছে আরেকটি উদাহরণ আমি দিই, দিস হাউস ইজ আওয়ার, এটা ভুল, দিস হাউস ইজ আওয়ার্স, দিস ইজ করিমস হাউস, দিস হাউস ইজ করিমস, এই ওয়ার্ডটি করিমে, দিস ইজ করিমস হাউস, ঠিক আছে, আবার দিস হাউস ইজ করিমস, শুধু করিম বললে হবে না, করিমস, দিস হাউস ইজ আওয়ার্স, এটি তার ঘর, দিস ইজ হার হাউস, দিস ইজ হার রুম, দিস রুম ইজ হার্স, অর্থাৎ পসেসিভটা যখন পরে বসবে তার সাথে একটা ইস লাগাতে হবে, এটি তার কক্ষ, দিস ইজ হার হাউস, হ্যাঁ হতে পারে, কিন্তু যখন হারটাকে পরে বসাবো তখন একটা এস বসাবো, দিস রুম ইজ হার্স। পরের সেন্টেন্সটা হচ্ছে, আই ফিল বোরিং, আমি বোরিং ফিল করছি, এটা বলি আমরা না, ব্যক্তির ক্ষেত্রে বোরিং হয় না, আই ফিল বোর্ড, বিওআরইডি বোর্ড, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড, ব্যক্তির ক্ষেত্রে ভার্ব প্লাস ইডি আর অন্য ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, দিস বুক ইজ ইন্টারেস্টিং, আই এম ইন্টারেস্টেড, বাট দিস বুক ইজ ইন্টারেস্টিং, দি ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল বোরিং বা আই ফিল ইন্টারেস্টিং, নো, আই ফিল ইন্টারেস্টেড, আই ফিল বোর্ড, অর্থাৎ ব্যক্তি থাকলে ইডি হবে, আর অব্যক্তি অর্থাৎ বস্তু বা অন্য কিছু বোঝালে সেখানে সেক্ষেত্রে আইএনজি হবে, আই ফিল বোর্ড, দি ফিল্ম ইজ বোরিং, দ্য বুক ইজ ইন্টারেস্টেড, না, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড। পরের সেন্টেন্সটা আছে, দেয়ার আর লেস পার্টিসিপেন্টস দ্যান আই এক্সপেক্টেড, যে সংখ্যক লোক আমি আশা করেছিলাম, অংশগ্রহণকারী লোক আশা করে, তাদের চেয়ে কম লোক উপস্থিত হয়েছে, দেয়ার আর লেস পার্টিসিপেন্টস দেন আই এক্সপেক্টেড। সুতরাং আমাদের এখানে মনে রাখতে হবে, লেস আছে যে আনকাউন্টেবলের ক্ষেত্রে লেস হয়, মিটিংয়ে বিশাল পরিমাণ লোক, এটা ভুল, বিশাল সংখ্যক, মিটিংয়ে বিশাল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, বিশাল পরিমাণ না, এটা তো কাউন্টেবল না, এটা গোনা যায় মানুষ, সুতরাং ওখানে পরিমাণ বললে ভুল হবে, সংখ্যক, সো দেয়ার আর লেস পার্টিসিপেন্টস, ফিউয়ার পার্টিসিপেন্টস, এটা গোনা যায়, ফিউয়ার, দেয়ার আর ফিউয়ার পার্টিসিপেন্টস দেন এক্সপেক্টেড, ফিউয়ার, FEWER, ফিউয়ার, সুতরাং যেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় সেক্ষেত্রে আমরা ফিউয়ার ব্যবহার করব, আর যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে লেস ব্যবহার করব। পরের সেন্টেন্সটি, টু মাস পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, অতি বেশি সংখ্যক মানুষ মিটিং উপস্থিত হয়েছিল, টু মাস পিপল, ওই একই জাতীয় আগের যেটা আলোচনা করলাম কাছাকাছি, টু মেনি পিপল, পিপল তো কাউন্টেবল নাউন, মাস কখন হয়, মাস চাল আটা তেল লবণ, টু মাস এটা গোনা যায় না, টু মাস, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে টু মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, তো এটা মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে টু মেনি, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে টু মাস, হি গেভ মি টু মাস সুগার, সে আমাকে অতিমাত্রায় চিনি দিল বা তেল দিল, টু মাস সুগার, টু মাস অয়েল, কিন্তু ওটা গোনা যায় না, টু মাস, মাস যেটা কারণ আনকাউন্টেবল নাউন, কিন্তু গণনা করা যায় টু মাস, টু মেনি। পরের সেন্টেন্সটি হল, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস, কাজে একটি সেন্টেন্সকে ডাবল প্রশ্নবদ্ধ করা যায় না, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এখানে দুইটি ক্লজ, দুটি ক্লজ দুইবারই মানে আমরা ই করেছি, প্রশ্নবদ্ধ করেছি, সুতরাং যেহেতু ডু ইউ দিয়ে শুরু করছি, ডু ইউ নো হোয়ার হি লিভস, হোয়ার ডাজ আর লাগবে না, ডু ইউ নো হোয়ার হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস, আমার কেসটা আরিফের কেস থেকে আলাদা, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ না, ফ্রম আরিফস, তো এই যে আমি বলছি যে মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ না, আরিফের কেস থেকে, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস কেস, আমরা কেস আর বললাম না, ফ্রম আরিফস বললাম। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই যে কমন মিস্টেকস বা সাধারণ ইংরেজি বাক্যে যে ভুল ত্রুটিগুলো এরর্সগুলো থাকে, মিস্টেকসগুলো থাকে, কিভাবে এই মিস্টেকসগুলো দূর করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করেছি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা মনোযোগ দিয়ে এগুলো শুনেছেন এবং এর দ্বারা উপকৃত হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা চলো ইংরেজি শিখি প্রযত্নাঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
4: চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান শুনলেন। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয় না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনার স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ কাজী গোলাম আকবরের রচনায় সোহরাব হোসেনের কণ্ঠে।

0: মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান আগামী 23 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার ময়মনসিংহ জেলা সফর করবেন। এ সময়ে ত্রিশাল উপজেলার বৈলার ইউনিয়নের ধরার খাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও 3 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে

0: মোবাইল অ্যাপে ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে এবং 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও আপনারা আমাদের সকল আয়োজন শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছে এস এম শাহরুজ্জামান, অনুষ্ঠান ঘোষণায় রয়েছেন ইফাত সানিয়া ন্যান্সি এবং ফারজানা ইয়াসমিন, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। শ্রোতা বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।
2: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, কুমিল্লা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও চাঁদপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73%, সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 13 মিনিট এবং অস্ত যাবে 6টা বেজে 37 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar giving you the weather report read by Shamima Nasrin. Dhaka Met Office forecast for the inner rib reports valid till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary west or northwesterly gusty squalls at the velocity of 35 to 60 km per hour over the regions of Tangail, Mayamansingh, Kumilla and Sylhet. Rib reports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now, focus for the entire country valid till 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gust squalls, including lightning flash, may be expected over more places of Mayamansingh and Sylhet divisions, and also over some places of Rangpur, Kumilla and Dhaka divisions, including at a few places of Khulna, Barishal and Chattogram divisions. Besides this, moderate after of heavy to very heavy shower is expected over some places of Mayamansingh and Sylhet divisions. Mild heat wave is sweeping over Rashi, Pabna, Dhaka, Khulna, Bagerhat, Satkhira and Jaipur districts and it may be taking place there. Day and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today the highest temperature of the country was 37 degrees Celsius in Mongla and the lowest was 23.4 degrees Celsius in Sylhet. Today the temperature of Dhaka was recorded maximum 36.2 degrees Celsius and minimum 28.9 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 73% and at 6 p.m. was 63%. The sun rises over Dhaka tomorrow at 5:13 a.m. and the sun sets at 6:37 p.m. And that is enough for weather report for this time.

এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শিল্পী ফরিদা পারভিন ও আবু জাফর, গানটির রচয়িতা আবু জাফর।

0: আবু জাফরের রচনায় ফরিদা ইয়াসমিন ও আবু জাফরের কণ্ঠে গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা প্রায়শই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অগ্নিসংযোগ হচ্ছে, যেটা আমাদের একটু অসচেতনতার জন্যই হচ্ছে। আমরা একটু যদি সচেতন হই তাহলে এই সমস্যা থেকে নিজেদেরকে খুব সহজেই দূরে রাখতে পারি। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা একটু পরীক্ষা করতে পারি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখতে পারি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যাই। এরকম বিভিন্ন একটু একটু সচেতনতার মধ্যে দিয়েই আমরা ছোট্ট ছোট্ট দুর্ঘটনাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বাংলাদেশ বেতার খুলনা
1: ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে। তিনি আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত 17 বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু করা হয়নি, শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারও এ খাতে নজর দেয়নি। এই অর্থবছরে বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাশ হলে আগামী অর্থবছরে দেশের হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে। তিনি আরও জানান, আগামী 5 বছরের মধ্যে খুলনা সহ দেশের 5 বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশু স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত তৈরি হবে। এরপর তিনি রেভিড ভ্যাকসিন কর্নার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালে নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় আজ থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026। এবছর সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। খুলনায় উপলক্ষে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল হারুন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার এতে স্বাগত বক্তৃতা রাখেন। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন। পরে এই উপলক্ষে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 পালিত হয়। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব পরিমাপ দিবস পালিত হয়। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। খুলনায় দিবসটি পালন উপলক্ষে খালিশপুর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। BSTI এর উপপরিচালকের সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলার শিল্প ও বণিক সমিতির ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিল্প উদ্যোক্তা সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর আয়োজন করে। এদিকে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের পরিচালক এতে প্রধান অতিথি এবং প্রেস ক্লাবের সভাপতি বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিমাপ দিবস পালিত হয়। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে খুলনা নগরী জোড়াগেট বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাট আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এ পশুর হাটের উদ্বোধন করবেন। বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কের চুলকাটির ভট্ট বালিঘাটা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় 3 জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মংলা থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতপুর মাঠে 8 দলীয় SPL T20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলায় নওয়াবাকি সাবা ওয়ারিয়ার্স ক্রিকেট একাডেমি 6 উইকেটে নলতা SM ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। নলতা SM ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে 13 ওভার 4 বলে সবকটি উইকেটে 54 রান সংগ্রহ করে। জবাবে নওয়াবাকি সাবা ওয়ারিয়ার্স ক্রিকেট একাডেমি

0: পাঁচ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে 55 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রিয় শ্রোতা, বৈশাখ জ্যৈষ্ঠ এ দু মাস গ্রীষ্মকাল, আর এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ। প্রচণ্ড রোদ, খরতাপ আর পাকা ফলের মিষ্টি ঘ্রাণে জ্যৈষ্ঠ মাসের প্রকৃতি ভরে ওঠে। এই সময় আম, কাঁঠাল, লিচু, জাম সহ নানা রকম রসালো ফল বাজারে আসে, তাই জ্যৈষ্ঠকে মধুমাস বলা হয়। দুপুরের তীব্র রোদে প্রকৃতি কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও সন্ধ্যার কালবৈশাখী ঝড় মানুষকে স্বস্তি দেয়। মাঠ ঘাট, গাছপালা আর গ্রামের পথঘাটে গ্রীষ্মের আবহ স্পষ্টভাবে ফুটে ওঠে। কৃষকেরা নতুন ফসলের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন। এই সময় জ্যৈষ্ঠ মাস আমাদের প্রকৃতির বৈচিত্র্য ও ঋতুর সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ প্রিয় শ্রোতা, এমনই গ্রীষ্মের চমৎকার সময়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পরিবেশনায়। সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন গাছ। বাংলাদেশে দিন দিন সজিনা চাষের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এর পাতা, ফুল ও ডাটা সবই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক প্রযুক্তিতে 12 মাসই সজিনা চাষের মাধ্যমে আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা লাভবান হতে পারেন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন 12 মাসই সজিনার আধুনিক চাষ পদ্ধতি এ বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইসা কালী।
3: সুপ্রিয় শ্রোতা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যয়ী নারী অনুষ্ঠানের আজকের আয়োজন থেকে। আজ আমরা কথা বলতে চাই 12 মাসই সজিনার আধুনিক চাষ প্রযুক্তি নিয়ে। এই প্রযুক্তি বিষয়ক কথাবার্তায় আজকে আমাদের সাথে রয়েছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপপরিচালক প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আপনার কাছে আয়োজনের শুরুতে একটু জানতে চাইব যে 12 মাসে সজিনার যে চাষের কথা আমরা বলছি, এই চাষ কেন পরিবার জন্য উপকারী?
4: সজিনা একটি খুবই পুষ্টিকর সবজি, এটা আমরা সবাই জানি। এতে ভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। 12 মাসে সজিনার সুবিধা হল বছরের অনেক সময়ই এতে ডাটা পাওয়া যায়, তাই বাড়ির আঙিনায় কয়েকটি গাছ থাকলে প্রায় সারা বছরই সজিনা খাওয়া যায়। বাজারের উপর নির্ভরশীলতা অনেক কমে যায়। মা বোনেরা যখন ইচ্ছা তখন গাছ থেকে টাটকা ডাটা তুলে রান্না করতে পারেন। এতে পরিবারের খাবারও নিরাপদ থাকে। সজিনা গাছের যত্ন নেওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। ঘরের কাজের ফাঁকে অল্প সময় দিলেই সহজেই গাছের অবস্থা দেখা ও পরিচর্যা করতে পারেন।
3: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাইব 12 মাসই সজিনা চাষের জন্য জায়গা নির্বাচন এবং মাটি প্রস্তুত কিভাবে করতে হবে।
4: সজিনা গাছ রোদ পছন্দ করে, তাই এমন জায়গা নির্বাচন করা ভালো যেখানে পর্যাপ্ত রোদ পড়ে। বাড়ির আঙ্গিনা, পুকুর পাড় বা ঘরের পাশে ফাঁকা জায়গায় সজিনা চাষের জন্য ভালো হতে পারে। মা বোনদের প্রথমে নির্দিষ্ট জায়গার মাটি পরিষ্কার করতে হবে। আগাছা, পলিথিন বা অন্য ময়লা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। এরপর একটি গর্ত করে তাতে পচা গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে নিতে হবে। এতে গাছ দ্রুত বড় হয়। গর্ত তৈরির পর কয়েকদিন রেখে দিলে মাটি ভালোভাবে বসে যায়। এরপর চারা বা ডাল রোপণ করলে গাছ সহজেই বেড়ে উঠে।
3: আমরা এবার আপনার কাছে জানতে চাইব 12 মাসে সজিনা লাগানোর পদ্ধতিগুলো সম্পর্কে। কি কি পদ্ধতিতে এই 12 মাসে সজিনা লাগানো যায়?
4: আমি মনে করি আমাদের মা বোনদের জন্য এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। 12 মাসই সজিনা সাধারণত চারা বা ডাল লাগিয়ে চাষ করা হয়। ভালো জাতের চারা নির্বাচন করলে ভালো ফলন হয়।

0: ডাল লাগানোর ক্ষেত্রে প্রায় দেড় থেকে দুই মিটার লম্বা পরিপক্ক ডাল কেটে গর্তে লাগানো যায়। চারা লাগানোর সময় গাছের মাঝে কিছুটা দূরত্ব রাখা দরকার, যাতে গাছ বড় হতে পারে এবং আলো বাতাস ঠিকমতো পায়। নিয়মিত গাছ ছাঁটাই করা দরকার, এতে নতুন ডাল বের হয় এবং বেশি ডাটা পাওয়া যায়। সময় মতো ডাল ছেঁটে দিলে গাছ নিচু থাকে এবং পরিচর্যা সহজ হয়।
1: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে আমরা জানতে চাইব, সজনা গাছের যে যত্ন এবং সার ও পানির ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি, এটা কিভাবে করতে হবে?
0: সজনা গাছ সাধারণত খুব বেশি যত্ন ছাড়াও বেঁচে থাকে, কিন্তু নিয়মিত যত্ন নিলে গাছ দ্রুত বেড়ে বেশি ডাটা দেয়। মাটি শুকিয়ে গেলে গুঁড়ায় পানি দিতে হবে, তবে বেশি পানি দেওয়া ঠিক নয়। সার হিসেবে জৈব সার ব্যবহার করলেই ভালো ফল দেয়। মা বোনেরা রান্নাঘরের খোসা, পচা পাতা বা গোবর ব্যবহার করে সহজেই জৈব সার তৈরি করতে পারেন। মাঝে মাঝে শুকনো বা রোগাক্রান্ত ডাল ছেঁটে ফেলা উচিত, আর নিয়মিত আগাছা পরিষ্কার করলে গাছের খাবার ও পানি ভাগ হয় না। সঠিক যত্নে গাছ দীর্ঘদিন ভালো থাকে এবং পরিবারের জন্য নিয়মিত সজনা পাওয়া যায়।
1: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, সজনা গাছের পোকামাকড় বা রোগ দেখা দিলে কিভাবে সেটা প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করবেন?
0: সজনা গাছে মাঝে মাঝে পোকা ও পাতায় দাগ দেখা দিতে পারে। এ সময় প্রথমেই আক্রান্ত পাতা ডাল কেটে ফেললে অনেক ক্ষেত্রে সমস্যা কমে যায়। নিম পাতা ভিজিয়ে সে পানি ছেঁকে স্প্রে করলে অনেক পোকা কমে যায়। এছাড়া ছাই ছিটিয়েও কিছু পোকা দমন করা যায়। যদি আক্রমণ বেশি হয় তবে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সবসময় নির্ধারিত নিয়ম মেনে ব্যবহার করতে হবে। এভাবে নিয়মিত যত্ন নিলে সজনা গাছ দীর্ঘদিন ফল দেয় এবং পরিবারের জন্য পুষ্টিকর খাবারের একটি সহজ উৎস হয়ে ওঠে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: গরু পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষের পুষ্টি, কর্মসংস্থান এবং আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। গরুর খামার পরিচালনার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানও হয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় এটি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। সঠিক উপায়ে গরু পালনের মাধ্যমে খামারিরা সফল হতে পারেন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন গরু পালনে সফল খামারি সাক্ষাৎকার বিষয়ক প্রামাণ্য। সাক্ষাৎকার গ্রহণে শফিকুল ইসলাম বাহার।
3: আমাদের গ্রাম এখন নানাভাবে আমাদের আয় উপার্জনের রাস্তা করে দিয়েছে এবং তারই প্রমাণ কিন্তু সচক্ষে এখন দেখা যায়। যদি আমরা গ্রামে আসি, দেখি আমাদের কৃষক ভাইরা ফসল চাষে ব্যস্ত, কেউ কেউ উদ্যোক্তা হয়ে খামারি হয়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে চলেছেন। আমি এসে দাঁড়িয়েছি সাভারের ভাকুর্তা গ্রামে এবং সেখানে এক কৃষক ভাইয়ের খামারের ভিতর দাঁড়িয়ে, যেখানে দেখছি অনেকগুলো গরু ঘাস খাচ্ছে। বোধ করি ঘাস খাওয়ার শব্দও আপনাদের শোনাতে পারব, একটু শুনেই দেখুন না শ্রোতা বন্ধুরা। গরু ঘাস খাচ্ছে, আর এই মুহূর্তে এই গরুর মালিক যিনি, সেই খামারি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি নাম আপনার?
4: মনির হোসেন।
3: কতগুলো গরু দেখছি?
4: দশটা।
3: এই গরুগুলো কত বছর ধরে পালন করছেন?
4: ধরেন আগে ধরেন ট্রাক চালাইতাম, ট্রাক চালায় সংসার চলে না, এর জন্য আমি এটা পদ্ধতি নিয়েছি। এখন মোটামুটি সংসার চলে।
3: এই গরুর মাধ্যমে কিভাবে আপনার সংসার চলছে?
4: এই দুধ বেশি, ধরেন 50,000 টাকা দেয় মাসে, 40,000 খাওয়াইলে আরো বিকালে দুধ বেশি 80,000 গেলে আমার সংসারটা চলে। 40,000 গরুর পিছনে থাকা, 30,000 আমার সংসার চলে, কিছু থাকে।
3: সংসারে কতজন লোক?
4: চারজন।
3: আর এখানে গরুর খাবার দেওয়ার কিভাবে ব্যবস্থা করেন?
4: সাবার তো আনতে হয় কিনা, কিনাই নাই, যে হাউজ আছে পানি দিয়ে এটার লোকে মিশাই দেই, গরু খাই বলো। আর গাছ আছে অনেক।
3: ব্যয়ের চেয়ে আয় কি পরিমাণ বেশি হয়?
4: খাবারের দাম বেশি তো, আর লেগে আয়টা কম।
3: তাও তো আপনি শান্তিতে আছেন?
4: আছি মোটামুটি, কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, কষ্ট না করলে কাম হবে না।
3: এই গরুর অসুস্থতা কিংবা এই গরুর রোগ শোক হলে কি করেন?
4: এই ডাক্তার আছে, ডাক্তার এই যে ফোন দিছি, এখন আসবো, ওই যে পাওয়ারটা ফুলে গেছে, এই যে ডাক্তার আইব, চিকিৎসা করব।
3: এই গরুর যত্ন আত্মি কিভাবে করেন?
4: যত্ন আছে, যত্ন না করলে কাম হবে না, যত্ন না করলে মাল আইব না,
3: যত্নের রত্ন মেলে।
4: হ্যাঁ, যত্ন মেলে।
3: গরু যত্নের জন্য কিভাবে কি দায়িত্ব পালন করতে হয় আপনার?
4: এই যে ময়লা, এখন ময়লা ধুয়ে দিব, আবার এই গোসল করাই দিব, এরপরে আবার বসে দিব, এরপরে আবার এই যে কোয়েল লাগাই দিব, মাছি যাতে মশায় কামন না দিতে পারে, খুব যত্ন করতে হয়। সাফ সাফা লাগতে হবে, সাফ সাফা না লাগলে মালি রোগ জীবাণু বেশি হয়।
3: আপনারা কয়জন মিলে খামার সামলান?
4: আমার পোলা আছে, লেবার করে, ওই মাঝে মাঝে যাই না, ওই যে গাছ আনতে গেলে আমি আমার স্ত্রী আছে, মাঝে মাঝে ঢুকে দই দেয়।
3: কতদিন ধরে এই গরুর খামারি করছেন আপনি?
4: 10-12 বছর।
3: তো এই খামার বাড়াবেন না?
4: চিন্তা ভাবনা আছে বাড়ানে, দেখি আয় রোজগার দেখা বুঝা। মানে সরকার কইতো নাও 10 লাখ টাকা নাও, এই যে জায়গা আছে ঘর তুলে আবার বাড়াইতাম, গরু কিনতাম আবার 20 টাকা।
3: আর পশু ডাক্তারের সেবা কিভাবে কি করেন?
4: সেবা এই যে ধরেন যদি 1,000 টাকা 1,000 টাকা দিয়ে দিতে নগদ, মানে ধরেন 1,000 টাকা বিলাইছি সরকারি ডাক্তার হইতো, এই যে আমার 500 টাকা দাও, তাহলে আমার 500 টাকা আয় থাকতো, তাই না? এইটা আর কি।
3: সবার জীবনে তো স্বপ্ন থাকে, এই খামার নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন?
4: স্বপ্ন তো অনেক বড় হই, মানে আল্লাহ যেতটুক নিতে পারে।
3: এই গরু তো দুধ দেয়, গোবর তো দেয়।
4: গোবরে ফালাই এই যে জায়গা বই আছে, গর্ত আছিল, গর্ত ফালাইলাম, গর্ত সমান হয়ে গেছে।
3: আমিও দাঁড়িয়ে আছি গোবরের ভিতরে। এই গোবর কিন্তু আশীর্বাদ, তাই না?
4: হ্যাঁ, এটা দাম আছে, যদি বিক্রি করা যায় দাম আছে অনেক।
3: এটা তো লাকড়ি হয়,
4: লাকড়ি হয়, আবার এই যে নার্সারি আছে, নার্সারিতে যে গাছে সার হয় অনেক কাজ আছে।
3: এখান থেকে টাকা পাওয়া যায়?
4: পাওয়া যায় না, আমরা এই যে এই যে লাকড়ি মুখে বানাই, পাক শাক করি, গ্যাস কম লাগে, এই আর কি লাভ।
3: শ্রোতা বন্ধুরা, এভাবেই এক একজন এক এক চিন্তা নিয়ে এক এক পেশা নিয়ে এগিয়ে চলেছেন, এবং সত্যি লেগে থাকার নামই তো জয়। এই যে ভাইটি এভাবে গরুর খামার করে চলেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন, সুখেই আছেন। অতএব আমরাও চাই পথে নামুন, রাস্তা নামলে রাস্তা বেরিয়ে যায়, এবং সেই রাস্তা ধরে হাঁটলেই অনেক ক্ষেত্রে কেউ কেউ সহযোগিতার হাত ধরে আপনাকেও এগিয়ে নেবে। এখানে ধরেন আপনি করছেন, এই ক্ষেত্রে কোন বুদ্ধি পরামর্শ কারোর কাছে লাগে?
4: বুদ্ধি পরামর্শ আমার তা আগে লাগতো, এখন আমি মোটামুটি দেখতে দেখতে আমি শিখে ফেলছি।
3: কি বুদ্ধি কার কাছে পেলেন?
4: ধরেন একটা রোগ হইলো, কি রোগটা হইলো, কোন ডাক্তার আনতে হবে, কোন ওষুধ দিতে হবে, এটা আমি বুঝি না। আমি লেয়া করা না পড়লে কি আমার পোলা ইন্টারভাস করে কি আমি এই ফার্ম দিয়ে।
3: গরু কি কখনো মারা যায়?
4: হ্যাঁ মারা যায়, অসুখ হলে মারা যায়, আমার একটা মারা গেছিল কয়েকদিন আগে।
3: এই গরুর দাম যদি জিজ্ঞেস করি, একটা গরুর দাম কেমন?
4: ধরেন এটা মোটামুটি 4 লাখ টাকা হইব। এই গরুটা
3: কয় কেজি দুধ দেয়?
4: এটা ধরেন সকাল বিকাল 25-26।
3: আর যেগুলো আছে?
4: আর হেডিউল কম আর কি, হেডি 3 লাখ-2.5 লাখ। আর এই দুইটা নতুন দিয়ে দিব, বাচ্চা দিব, এই যে দুইটা।
3: এই গরুর বাছুর যে ওটা আপনার লাভ?
4: হ্যাঁ লাভ, এই যে এটাও 70,000 টাকা বিক্রি ওই বাচ্চাটা, আর ও হেডে 60-70,000, এটিও 50,000 টাকা বিক্রি, অনেক ব্যস্ত, অনেক বিক্রি করবো না।
3: শ্রোতা বন্ধুরা, এক খামারি ভাইয়ের অভিজ্ঞতার কথা শোনালাম। আপনারাও বোধ করি যদি সাহসের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাহলে পথ বেরিয়ে যাবে। আসলে কাজের ভিতরে ব্যস্ত থাকলেই কোনো না কোনো ক্ষেত্রে পথ বেরিয়ে যায়, আয় উপার্জন বেড়ে যায়, সচ্ছলতা আসে। আমরাও চাই এই ভাইয়ের অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন তাদের কাজে লাগুক, এবং নিজে শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে শান্তিতে রাখুন।
2: প্রিয় শ্রোতা, কথা তো অনেক হল, এবারে একটি গান হলে কেমন হয়? মন্দ নয় তো। চলুন আপনাদের কিছুক্ষণের জন্য সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে আসি, শুনব দর্পচূর্ণ ছায়াছবি থেকে মাহমুদুন নবীর কণ্ঠে তুমি যে আমার কবিতা এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, বেল একটি সুস্বাদু ফল। শুধু সুস্বাদু ফলই নয়, এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত এবং পরিমিত পরিমাণে বেল খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা, এই বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ রিজিয়া পারভীন। আপা, আপনাকে স্বাগত, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনার কাছে শুরুতেই জানতে চাই, বেলের প্রধান পুষ্টি উপাদানগুলো কি কি?
2: বেল আমাদের দেশের একটি সুপরিচিত ও উপকারী ফল। বিশেষ করে গরমকালে বেলের শরবত খুবই জনপ্রিয়। কাঁচা বেল ও পাকা বেল দুই অবস্থাতেই খাওয়া যায় এবং ভেষজ গুণে ভরপুর বেল। বেলে অনেক ধরনের পুষ্টি উপাদানও রয়েছে। এর মধ্যে প্রধান পুষ্টি উপাদানগুলোর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে বেলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমের জন্য খুবই উপকারী।
1: আপনি হজমের কথা বললেন, হজমের জন্য বেল কতটা উপকারী?
2: বেল হজম শক্তি বাড়ায় এবং পেটের বিভিন্ন সমস্যায় কার্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া বা আমাশয়ে উপকারী, গ্যাস ও বদহজমে সাহায্য করে। বেলের আঁশ পেট পরিষ্কার রাখে এবং প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখে।
1: গরমে আমরা অনেকেই বেলের শরবত খাই। গরমে বেলের শরবত খাওয়া ভালো কেন?
2: গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও খনিজ বের হয়ে যায়। বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, পানি শূন্যতা কমায়, ক্লান্তি দূর করে এবং গরমে কিন্তু হিটস্ট্রোক হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। বেলের শরবত এই হিটস্ট্রোকের ঝুঁকিও কমায়। এছাড়া এটি প্রাকৃতিক শক্তি বর্ধক পানীয় হিসাবে কাজ করে।
1: ডায়াবেটিস রোগীরা কি বেল খেতে পারবেন?
2: হ্যাঁ, ডায়াবেটিক রোগীরা অবশ্যই বেল পরিমিত পরিমাণে খেতে পারবেন, কারণ বেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার। তবে শরবত বানানোর সময় অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই তাদের জন্য ভালো হবে।
1: হৃদরোগীদের জন্য বেল কি উপকারী?
2: হ্যাঁ, বেলের থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম হার্টের জন্য খুবই উপকারী। রক্তচাপ করে, কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং বডিতে রক্ত সঞ্চালন করতে বেশ সাহায্য করে। তবে অতিরিক্ত বেল না খাওয়াটাই ভালো।
1: কাঁচা বেল বা পাকা বেলের উপকারিতা কোন পার্থক্য রয়েছে?
2: হ্যাঁ, কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। কাঁচা বেল ডায়রিয়া, আমাশয় ও পেটের সংক্রমণে বেশি কার্যকর, আর পাকা বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও শক্তি বৃদ্ধিতে বেশি উপকারী। উভয় ক্ষেত্রেই কিন্তু ভেষজ গুণাগুণ একই থাকে।
1: সবশেষে আমরা জানব, কারা বেল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন?
2: যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে, এছাড়াও যারা কিডনি রোগী, তাদের পটাশিয়ামের কারণে বেল খাওয়ার ক্ষেত্রে সীমিত পরিমাণে খেতে হবে। ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিনি ছাড়া খাবেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে বেল গ্রহণ করবেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনার জন্য অনেক শুভকামনা।
0: শ্রোতা বন্ধুরা, একটি পরিবারে থাকে ছোটখাটো নানা রকম জানা এবং অজানা সমস্যা, আর থাকে তার সমাধানও। যদি আপনার একটু বুদ্ধি জানা থাকে, তাহলেই কিন্তু গৃহস্থালির এই সাধারণ টুকিটাকি সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
3: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালির টুকিটাকি। চলুন শুরু করি মশলা গুছিয়ে রাখার কিছু সহজ উপায় দিয়ে। মশলাগুলো সবসময় শুকনো ও বাতাসরোধী পাত্রে রাখুন। কাঁচের বা ভালো মানের প্লাস্টিকের জার ব্যবহার করলে মশলার গুণাগুণ অনেকদিন অটুট থাকে। প্রতিটি জারে নাম লিখে রাখলে খুঁজে পেতে সুবিধা হয়। এছাড়া সরাসরি রোদ বা চুলার তাপ থেকে মশলা দূরে রাখুন, এতে মশলার স্বাদ এবং ঘ্রাণ বজায় রাখবে। এবার আসি পোকামাকড় থেকে ঘর বাঁচানোর দ্রুত কিছু টিপসে। রান্নাঘর এবং স্টোররুম সবসময় পরিষ্কার রাখুন। মেঝেতে বা কোনায় খাবারের কণা পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলুন। চাল, ডাল ও আটা সংরক্ষণ করার সময় তার মধ্যে একটি শুকনো লবঙ্গ বা তেজপাতা দিয়ে রাখলে পোকা কম হয়। এছাড়া নিয়মিত ডাস্টবিন খালি করা এবং ঢাকনা দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রোজেন খাবার সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। রান্না করা খাবার ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখবেন। এয়ারটাইট কন্টেইনার এবং ফ্রিজার ব্যাগ ব্যবহার করুন যাতে বাতাস ঢুকতে না পারে। খাবারের গায়ে তারিখ লিখে রাখুন যাতে বুঝতে পারেন কতদিন ধরে রাখা হয়েছে। মাছ, মাংস বা সবজি ছোট ছোট ভাগে ভাগ করে রাখলে প্রয়োজনে সহজে ব্যবহার করা যায় এবং বারবার গলানো, জমাট বাঁধার ঝামেলা এড়ানো যায়। ঘরে দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা বা বেকিং সোডা ব্যবহার করুন। ফ্রিজ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একদিন হালকা গরম পানিতে মুছে নিন। আলমারি বা ড্রয়ারে সুগন্ধ রাখতে ছোট সাবান বা সুগন্ধি পাউচ রাখতে পারেন। জানালা খুলে প্রতিদিন কিছু সময় বাতাস চলাচল নিশ্চিত করুন, এতে ঘর থাকবে সতেজ। আর সবচেয়ে বড় কথা, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে নিয়মিত গুছিয়ে রাখুন। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়, সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, দেখবেন কালচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারেই মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, সরে যাবে গন্ধ। পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে যদি রান্নাঘরটা মুছে ফেলেন তাহলে মশা, মাছি এবং পিঁপড়ের উৎপাত কমে যাবে। খানিকটা কপ্পু ছিটিয়ে রাখতে পারেন, দেখবেন ছাড় পোকার উপদ্রব আর থাকবে না। আজকের গৃহস্থালী টুকিটাকি এখানেই শেষ করছি।
0: শুনলেন গৃহস্থালী টুকিটাকি, আর এরই সাথে আমরা আয়োজনের একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি। কৃষি ও জীবন অবিচ্ছেদ্য, এ কথা আমরা সকলেই কিন্তু জানি, আর কৃষি উৎপাদিত পণ্য আমাদের জীবন ধারণে সহায়তা করে। কৃষিকে বেঁচে থাকার মূল উপাদান বলতে পারি আমরা সবাই। আসলে কৃষি মানে মাটির সঙ্গে সম্পর্ক, কৃষি মানে প্রকৃতির সঙ্গে গভীর বন্ধন। কৃষক ভালো থাকলে তবেই ভালো থাকবে দেশ, ভালো থাকব আমরা সবাই। আর তাই কৃষিকে সম্মান করা ও টেকসইভাবে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, বিদায় নেব এবারে, যাবার আগে বলব শেষের কথাগুলো। এতক্ষণ শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যুই নারীর গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ বেলা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি ইমতিয়াজ মাশরাফি, শাহনাজ পারভীন ঋষি, শাহনাজ পারভীন ও বর্ষা আহমেদ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, রাহাত তরফদার, শামীম আহমেদ, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে বিনম্র শ্রদ্ধা ও সালাম। আপনারা আছেন তাই আমরাও আছি এবং আপনারা থাকেন বলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকি। আপনাদের জন্য আমাদের এরকম যে ভালো থাকা, এটা কিন্তু আপনাদের জন্য মানে যেমন বড় পাওয়া, কৃতিত্ব যেমন, সম্মানে যেমন, তেমনি কিন্তু আমাদের জন্য অনেক স্বস্তি যে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে আছি এবং এই দেশকে আমরা খুব ভালোবাসি। আপনাদের যখন দেখি যে দেশের জন্য, দেশের তরে আপনারা এমন কঠোর পরিশ্রম করেন, অনুশীলন করেন এবং দেশকে ভালো রাখার জন্য ঘাম ঝরান, পরিশ্রম করেন, তখন আমরা খুব নিশ্চিন্ত হয়ে যাই যে হ্যাঁ আমাদের জন্য এমন কেউ আছে যারা অতন্দ্র প্রহরী হয়ে আমাদেরকে পাহারা দিয়ে রাখছে, আমাদের দেশকে সুরক্ষার জন্য তারা নিবেদিত হয়ে আছে। এবং তার জন্য কিন্তু আমাদের এই যে সুখনিদ্রায় যাওয়া, এই যে ভালো থাকা, আমরা গভীর শ্বাস নেই, দেশের জন্য বুক ভরে কথা বলতে পারি, প্রাণ ভরে আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে এবং এমন করে যে বেঁচে থাকে, সবাই মিলেমিশে থাকার ব্যাপারটা থাকে, তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ এরকম লোক পেয়েছি বলেই কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকা আমাদের সবাইকে নিয়ে।
1: আসলেও তাই, সেই ক্ষেত্রে অবশ্যই সেই সকল জওয়ান যারা সাহসী, যারা বিনম্র এবং অবশ্যই যারা দেশের জন্য কাজ করে, তারা প্রত্যেকেই একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকবে। আর সেনাদের যে মনের ভেতরের শক্তি, সেই শক্তি আরও বেশি বৃদ্ধি পাক, সাহসিকতায়, সহমর্মিতায় প্রত্যেকটি জায়গা তারা জয় করুক। বন্ধুরা, আমরা চাওয়া পাওয়ায় প্রথমে শোনাতে চাই একটি দেশের গান। শুনবেন রাকিবা ইসলাম ঐশীর কণ্ঠে, গীতিকার গোলাম সরওয়ার সলত এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

চাওয়াপাড়ার আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী শফি মণ্ডল, গানের কথা ও সুর আবু বক্কর সিদ্দিক।

দূরবারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন পোড়ামন্টু বাণীচিত্র থেকে গান, শিল্পী ইমরান ও কণা।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোক বার্তা। ঢাকা কেন্দ্রের সাবেক পাণ্ডুলিপি লেখক ও বর্তমান অধিবেশন কর্মকর্তা এবং সাংবাদিক মিয়া সালাউদ্দিন বার্ধক্যজনিত কারণে আজ সন্ধ্যে 6:30 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বেতার পরিবার তার এই মৃত্যুতে শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক বার্তাটি শুনলেন। সৈনিক ভাইয়েরা, আপনি শুনছেন দুর্বারে রকমের গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবার রয়েছে একটি লালন গীতি, শিল্পী মীনা বড়ুয়া।

0: এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। আজ টেস্টের পঞ্চম শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে 358 রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: This is Abdul from Khulna. He wants to start selling online. He just needs a domain name. Abdulsemporium.com. Perfect. Abdul from Chittagong wants it too. And Abdul from Skillhead. A lot of Abduls.
2: তখন ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল, কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাহাতি স্পিনার, আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইন আপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল সেই দলটি সাজিদ ফেরার পর আর কোন রানই তুলতে পারল না, ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 78 রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 2000 সালে 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে 9 নম্বরে হয় উত্তরণ, সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। 2018 সালে প্রথমবার 8 নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-20 থেকে বিদায় নেওয়ার পর এখন পুরো মনোযোগ তার টেস্ট ক্রিকেটে, আর ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেই পেলেন নতুন এক অর্জনের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ দল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি আমাদের ক্রিকেট ইতিহাসে 3-2 গোলে মোহামেডানকে হারিয়ে শিরোপা ঘরে তুলল। নতুন কুড়ি স্পোর্টস 2026 ফরিদপুর অঞ্চলের খেলায় বালিকা বিভাগে ব্যাডমিন্টন এককে অপরাজিত চ্যাম্পিয়ন হন মাদারীপুর জেলার হুমায়রা হাসান। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ও একক আধিপত্য বিস্তার করে খেলে জেলা পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন হুমায়রা। ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনালে হুমায়রা হাসান 21-15 পয়েন্টে নীলা রানী মণ্ডলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পরিষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ, আসনের নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23টি পরিচালক পদে ভোট গ্রহণ হবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং 3 সমান সংখ্যক টি-20 সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।

0: গ্রুপ এ তে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মাফ করবেন শ্রীলঙ্কা ও ভুটান। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়া ইকারাব্বি শাকিয়া, আমার রব তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সুরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: Allah

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. شانتي স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয়, স্ট্রোকের পূর্ব লক্ষণগুলো কি কি? বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরো সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা, এবং সাথে রয়েছি আমি নাসিমা রাসাত জুথি। চলে যাচ্ছি আমাদের আয়োজনের মূল আয়োজনে এবং আপনার কাছে প্রথমেই জানতে চাই যে স্ট্রোক বলতে আমরা আসলে কি বুঝি।
2: ব্রেন স্ট্রোক আসলে শব্দটি আসলে ব্রেনের সঙ্গে জড়িত, যদিও আমাদের সাধারণ মানুষ অনেকে হার্ট অ্যাটাককেও স্ট্রোক হিসেবে মনে করেন, কিন্তু ব্রেন স্ট্রোক বলতে আমরা ব্রেনের রোগকেই বুঝি। এবং এটার যেহেতু রক্ত চলাচলের সঙ্গে সংযুক্ত, এই জন্য এটাকে আমরা সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলে থাকি ইংরেজিতে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক কত ধরনের হতে পারে।
2: স্ট্রোক আসলে দুই ধরনের হয়ে থাকে। একটি হল ব্রেনের রক্ত চলাচল কমে যে অথবা বাধাপ্রাপ্ত হয়ে যেটা হয়, এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। এবং আরেকটি স্ট্রোক আছে যেটা ব্রেনের রক্তনালী ছিঁড়ে যে রক্তক্ষরণ হয়ে হতে পারে, এটাকে হিমোরেজিক স্ট্রোক বলা হয়। এছাড়াও আরেকটি স্ট্রোক আছে, এটাকে বলা হয় টিআইএ অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এখানে রোগী অল্প সময়ের জন্য মাথা ঘোরানি, নামনেস, হাত পায়ে দুর্বলতা এগুলো হয় এবং 3-5 মিনিটের মধ্যেই আবার ভালো হয়ে যায়। এই স্ট্রোকটাকে বলা হয় বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই স্ট্রোক হওয়ার মূল কারণগুলো কি বা কি কারণে স্ট্রোক হতে পারে।
2: অ্যাকচুয়ালি স্ট্রোকের ডেফিনিট কোনো কারণ নাই, তবে কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে ব্রেনে স্ট্রোক হতে পারে। এর মধ্যে 1 নম্বর ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলেই স্ট্রোক হবে তা না, যদি অনিয়ন্ত্রিত থাকে অর্থাৎ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে স্ট্রোক হতে পারে। এছাড়া হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এটির ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে স্ট্রোক হবে না, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোক হতে পারে। ওবেসিটি বা আমাদের যারা অনেক বেশি মোটা বা স্থূল তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্মোকিং অর্থাৎ ধূমপান যারা করেন তাদের স্ট্রোক হতে পারে। অ্যালকোহলিজম স্ট্রোকের সঙ্গে সংযুক্ত। এছাড়াও যারা অতিরিক্ত মানসিক টেনশন বা দুশ্চিন্তা করেন, অনেক অ্যাংজাইটি এবং স্ট্রেসফুল লাইফ লিড করেন, তাদের ক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। অর্থাৎ এই ফ্যাক্টরগুলোর সাথে স্ট্রোক জড়িত। জেনেটিক বা কনজেনিটাল ফ্যাক্টরও রয়েছে যে জেনেটিকভাবে অনেকের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে।
1: এরপর আমাদের যে আজকে যে টপিকটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে স্ট্রোক হওয়ার আগে আমরা কি লক্ষণ দেখে বুঝতে পারব কিংবা আমরা কিভাবে বুঝব যে স্ট্রোক হতে পারে এই ব্যক্তিটির।
2: ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কিভাবে বুঝতে পারি বা আদৌ আগে থেকে বুঝতে পারি কিনা যে স্ট্রোক হতে পারে। এটা আসলে আমেরিকান নিউরোলজি অ্যাসোসিয়েশনের একটা স্টাডি থেকে দেখা গেছে। তারা এই স্ট্রোকটাকে সংক্ষেপে ফাস্ট বলেন, FAST। এফ মানে হল ফেসিয়াল উইকনেস অর নামনেস, অর্থাৎ আমাদের মুখমণ্ডল একটু ঝিঝি অবশ অথবা একটু বাঁকা হয়ে যেতে পারে, এটা হল এফ। এতে হল আর্ম উইকনেস। আর্ম উইকনেস মানে আমাদের যে কোনো এক হাত বা পা দুর্বল অথবা ঝিঝি করতে পারে। এসতে হল স্পিচ ডিফিকাল্টিস, অর্থাৎ কথা বলতে গিয়ে কথা জড়ায় যেতে পারে। আর টি হল টাইম, মানে টাইমটা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে স্ট্রোকের এই সিমটমগুলো থাকলে সে যত তাড়াতাড়ি হসপিটাল বা ডাক্তারের কাছে যাবেন তার কমপ্লিকেশন তত কম হবে। এই ফাস্ট অর্থাৎ ফেসিয়াল উইকনেস, লিম্ব উইকনেস এবং স্পিচ ডিফিকাল্টিস হলে আমরা স্ট্রোকের পূর্ব লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। এবং এখানে একটা স্টাডিতে দেখা গেছে যে যেদিন স্ট্রোক হয় 9% রোগীর এ ধরনের সিমটম স্ট্রোকের আগে হতে পারে এবং একদিন আগে হতে পারে 17% রোগী এবং তারও আগে প্রায় 43-43% রোগীর এ ধরনের সিমটম হতে পারে। এটাকে এখন আরও মডিফাই করে বি ফাস্ট করা হয়েছে, অর্থাৎ ফাস্টের আগে বিই লাগানো হয়েছে। বিই হল, বিতে হল ব্যালান্স, অর্থাৎ একটা রোগী হাঁটতে গেলে ইম্যালান্স হয়ে যাবে, পড়ে যাবে, এজন্য এই ব্যালান্সটাকে যোগ করা হয়েছে। আর ই হল আই সিমটম, অর্থাৎ চোখে সে ব্লারিং বা ঝাপসা দেখতে পারে অথবা যে কোনো এক চোখে নাও দেখতে পারে। কাজেই স্ট্রোকের পূর্ব সিমটম বলতে আমরা সাধারণ মানুষ যদি এটা মনে রাখি বি ফাস্ট, বিই এফ এ এস টি, তাহলে আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রেই স্ট্রোক হচ্ছে কিনা এটা আগে থেকেই বুঝতে পারব।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক হওয়ার সাথে কি আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস রয়েছে কিংবা আমাদের দৈনন্দিন যে জীবন চলাচল রয়েছে এটা কি জড়িত কিনা, আর কিভাবে আমরা এই স্ট্রোককে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি?
2: অবশ্যই আমাদের যে খাদ্যাভ্যাস এবং ডেইলি লাইফস্টাইল এর সঙ্গে স্ট্রোক জড়িত। প্রথমে খাদ্যাভ্যাসে আসি, যেহেতু ব্রেন স্ট্রোক একটা কারণ হল রক্তনালী চিকন হয়ে অথবা রক্তনালীতে কোনো ক্লট জমে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, কাজেই এটা আমরা সবাই জানি আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ কম রাখতে হবে। এবং এই কোলেস্টেরল পরিমাণ কম রাখতে গেলে কোলেস্টেরল বা ফ্যাটি খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এজন্য অবশ্যই আমাদের রেড মিট, তৈলাক্ত খাবার, মাংস, খাবারে অতিরিক্ত তেল, এগুলো অ্যাভয়েড করতে হবে। যেহেতু স্ট্রোকের আরেকটা কারণ হাইপারটেনশন, এজন্য আমাদের লবণ কম খেতে হবে, কারণ বেশি লবণ খেলে প্রেশার বেড়ে যায় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এবং স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে অতিরিক্ত সুগার বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ডায়াবেটিসের সঙ্গে জড়িত। এছাড়া লাইফস্টাইল যদি আমরা বলি, আমি কারণ বলার সময় বললাম যে আমরা যদি অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করি, অনেক মানসিক টেনশনে থাকি, অ্যাডিকুয়েট রেস্ট যদি না নেই, পর্যাপ্ত ঘুম যদি না হয়, তাহলে স্ট্রোক হতে পারে। কাজেই স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য।
2: ধন্যবাদ আপনাকেও।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিয়েছি যে স্ট্রোক হওয়ার পূর্বে কি লক্ষণ হয়। যেমন আমরা আজকে আলোচনা থেকে জানতে পারলাম বি ফার্স্ট, অর্থাৎ এই কথাটি যদি আপনি মনে রাখেন তাহলে স্ট্রোক থেকে আপনি অনেকটাই মুক্ত থাকতে পারবেন, বা সেই সময়ে আপনি যদি ডাক্তারের পরামর্শ নেন, আপনার যে লক্ষণগুলো দেখা দেবে সেই লক্ষণের এগেনস্টে, তাহলে কিন্তু আপনি স্ট্রোক প্রিভেন্ট করতে পারবেন। প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে, আর যে কোনো প্রয়োজনে যে কোনো লক্ষণে সাথে সাথে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন নাইমুর রহমান সারওয়ার, তিনি বলেছেন স্ট্রোকের ফলে স্থায়ীভাবে হাত পা অকার্যকর হয়ে গেলে সেটিকে ঔষধের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কিনা, আমাদের এই বন্ধু আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে জানতে চেয়েছেন।
2: স্ট্রোকের পরে স্থায়ীভাবে এক হাত বা পা অবশ হয়ে যাওয়া একটা কমন ফিচার, সাধারণত ব্রেনের যেদিকে এফেক্ট করে তার বিপরীত দিকের হাত বা পা দুর্বল হয়ে যায়। উনি জানতে চেয়েছেন যে ওষুধের মাধ্যমে এটা নির্মূল করা সম্ভব কিনা। আসলে শুধু ওষুধ সেবনের মাধ্যমে এই হাত বা পা কার্যকর হবে না, তবে ফিজিওথেরাপি বা আমরা যেটাকে ব্যায়াম বলি, ফিজিওথেরাপি করলে এই হাত বা পা নিয়মিত ফিজিওথেরাপিতে 80% পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। এজন্য শুধু ওষুধের উপর ডিপেন্ড না করে নিয়মিত এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো ফিজিওথেরাপি বা ব্যায়াম করলে এটা ভালো করা সম্ভব।
1: এরপর আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন এমডি আকাশ মিয়া মানিকগঞ্জ, দৌলতপুর মানিকগঞ্জ থেকে, এবং প্রশান্ত অধিকারী, তিনি আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন মনিরামপুর যশোর থেকে, জানতে চেয়েছেন এখন প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল, প্রচণ্ড এই গরমে হিট স্ট্রোক হতে পারে, তো হিট স্ট্রোক আর স্ট্রোক এর মধ্যে আসলে কোন মিল রয়েছে কিনা বা দুটো জিনিস একই কিনা জানতে চেয়েছেন।
2: এই দুটো জিনিস এক নয়, হিট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা। ব্রেন স্ট্রোক হল ব্রেনের রক্ত চলাচল জনিত কারণে এক ধরনের স্ট্রোক, আর হিট স্ট্রোক হল যখন আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেটিং মেকানিজমটা ফেল করে, অর্থাৎ অতিরিক্ত গরমে যখন আমাদের শরীর সেই গরমেরটাকে শরীরের গরমের সঙ্গে রেগুলেট করতে না পারে, তখন যে কন্ডিশনটা হয় সেটা হল হিট স্ট্রোক। কাজে হিট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা, ট্রিটমেন্টও আলাদা।
1: মোহাইমিনুর রহমান আমাদেরকে ঝিনাইদহ থেকে লিখেছেন ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আর পূর্ণ স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কি, আর স্ট্রোক যদি হয় তাহলে কোন সময়ের মধ্যে চিকিৎসা শুরু করা সবচেয়ে বেশি জরুরি?
2: উনি জানতে চেয়েছেন টিআইএ অথবা ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক সম্পর্কে। এটাকে অনেকে মিনি স্ট্রোক বলে থাকে এবং এখানে স্ট্রোকের মতো সিমটম হয়, অর্থাৎ মুখে উইকনেস, হাত পা উইকনেস মাথা ঘোরানো, ভার্টাইগো এগুলো হতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা রিকভার করে যায়, এজন্য এটাকে টিআই বলে। আর পূর্ণ স্ট্রোক, এবং এখানে ব্রেনে কোনো পার্মানেন্ট ড্যামেজ হয় না। আর পূর্ণ স্ট্রোক বলতে সেখানে রোগীর এই সিমটমগুলো পারসিস্ট করবে, যেমন তার এক হাত বা পা অবশ থেকে যেতে পারে, মুখ বাঁকা থাকতে পারে, খিচুনি হতে পারে এবং আরো কিছু পার্মানেন্ট চেঞ্জ থাকতে পারে। এটাই হলো ডিফারেন্স। অর্থাৎ টিআইএ হলো রিভার্সিবল, আবার আগের অবস্থায় ফিরে যাবে, কিন্তু পূর্ণ স্ট্রোক হলে তার কিছু রেসিডুয়াল ইফেক্ট থেকে যাবে। আর উনি একটা ইম্পর্টেন্ট কথা জানতে চেয়েছেন যে স্ট্রোক হলে আসলে ট্রিটমেন্ট কখন শুরু করতে হবে। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে এবং নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের পরামর্শ নিতে হবে, কারণ ইসকেমিক স্ট্রোক যেমন চার ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে পারলে এই ক্লটটাকে সরিয়ে দেওয়া যায় এবং রক্ত চলাচল স্বাভাবিক করে দিলে এই রোগীর কোন ধরনের ডেফিসিট থাকে না। অর্থাৎ তার হাত পা যদি উইকও হয়ে যায় এটা ভালো হয়ে যাবে, কিন্তু যখনই এটা চার ঘন্টার পরে হাসপাতালে বসবেন তখন এটা সম্ভব হয় না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্রোক হওয়া মাত্রই দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: এরপর সাকিব হাসান বিদ্যুৎ আমাদেরকে ত্রিশাল ময়মনসিংহ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চেয়েছেন যে স্ট্রোক যদি কোনো ব্যক্তির হয়ে যায় তাহলে তার কোনো খাবারে বিধিনিষেধ রয়েছে কিনা বা কোনো স্পেসিফিক কোনো খাবার কি তাকে খাওয়াতে হবে কিনা।
2: অবশ্যই স্ট্রোক হয়ে গেলে আমরা ডিসকাশনেও বললাম যে তৈলাক্ত খাবার, অতিরিক্ত লবণ, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি তাকে যেগুলো কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে, যেগুলো উনি খেতে পারেন শাকসবজি, সবুজ ফলমূল এবং ভাতের পরিবর্তে রুটি, এ ধরনের খাবার খেতে পারেন। তাহলে অনেকাংশেই স্ট্রোক হয়ে গেলেও রিকারেন্ট স্ট্রোকের সম্ভাবনা কম থাকে এবং এই স্ট্রোক থেকে রিকভারি আরো ভালো হবে।
1: এরপর নাসিম রেজা আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্ট্রোকের কোন 13টি লক্ষণ কখনো অগ্রাহ্য করা উচিত নয়, এরকম স্পেসিফিক কি কোন 13টি লক্ষণ রয়েছে?
2: আসলে স্পেসিফিক 13টি লক্ষণ নাই, অনেক লক্ষণই আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা ডিসকাশনে বললাম, বি ফাস্ট অর্থাৎ ব্যালান্সের যদি কোনো সমস্যা হয়, আই প্রবলেম অর্থাৎ ঝাপসা দেখা বা না দেখা, আর্ম উইকনেস অর্থাৎ হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, স্পিচ ডিফিকাল্টিস, এগুলোকেই মনে রাখলেই হবে, এইগুলোকে আসলে অগ্রাহ্য করা যাবে না।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং স্ট্রোকের পূর্ব লক্ষণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ, আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল। বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত, চীন ও রাশিয়ার মধ্যে বৃষ্টি চুক্তি স্বাক্ষর। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়।
2: যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি রয়েছে, চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোন একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোন বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
0: তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়িত্ববদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ও বিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এর আগে শফিপুরে আনসার বিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরের ধরপাড়া এলাকায় 27 চৌর রাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর দক্ষিণাঞ্চলের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়।
3: কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনা মৌসুমই বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে, পানি নোনতা পানির পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজী
0: বিএনপির খাল খননের নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের পর তারা ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন, এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত কাজ করা হয়েছে সেগুলোকে প্রথমে ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেটাকে হাতে নিয়ে একটা পরামর্শ কমিটি গঠন করা হবে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মের যাত্রা টিকিট ছাড়া হবে। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দেশের ভূমি সেবার চিত্র। হয়রানি আর দীর্ঘসূত্রিতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে চলছে ভূমি সেবা মেলা 2026। মেলায় এসে তাৎক্ষণিক ই নামজারি, খতিয়ান ও পর্চাসহ নানা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন সেবাগ্রহীতেরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: চিরচেনা সেই জটলা নেই, নেই দালালের দৌরত্ব। উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ নিচ্ছেন ডিজিটাল ভূমি সেবা। দেশজুড়ে আয়োজিত ভূমি সেবা 2026 মেলার চিত্র এটি। একসময় যে খতিয়ান বা পর্চা তুলতে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরতে হতো, ডিজিটাল সেবার কল্যাণে তা এখন মিলছে মাত্র কয়েক মিনিটে। মেলায় এসে অনলাইনে ফি পরিশোধ করে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন গ্রাহকরা।
5: জিনিসটা একটা সরকারের একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সেবা জানিয়ে আগামী দিনে অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমি রাখছি।
4: শুধু সেবা দেয়াই নয়, সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় রাখা হয়েছে বিশেষ লার্নিং জোন। কিভাবে ঘরে বসেই ই নামজারি বা হোল্ডিং ট্যাক্স দেয়া যায় তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কর্মকর্তারা।
6: আজকে আমাদের আয়োজনে রয়েছে ভুল এবং সঠিক নামজারি আবেদন কর্নার, 5 মিনিটে দলিল বুঝি, জাল দলিল চিরুন কর্নার, আপনার ভূমির সমস্যা বলুন কর্নার। নারীদের জন্য আমরা রেখেছি নারীর জমির অধিকার জানি।
7: জনগণ সরাসরি আসবে এখানে, সে জানবে যে ভূমিটা আসলে কি, ভূমি বিষয়ক আমাদের যোগ্যতা আছে, সেটা আসলে দূর করতে পারলেই আমার মনে হয় যে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
4: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলায় সাধারণ মানুষের মাঝে নতুন এক বিশ্বাসের জন্ম নিয়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে ভূমির মালিকানা এখন অনেকটাই সুরক্ষিত ও সহজলভ্য। ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের ভীতি ও অসন্তোষ ছিল, এই মেলা তা অনেকটাই দূর করবে বলে মনে করা হচ্ছে। তবে মেলায় এই সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া যেন বছর জুড়ে প্রতিটি ভূমি অফিসে বজায় থাকে এমনটাই প্রত্যাশা সেবা গ্রহীতাদের।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিইউপি সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। তিনি আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোন রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বাংলাদেশ থেকে 182টি হজ ফ্লাইটে 70,756 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট 7,634 জন হজযাত্রী পর্যায়ক্রমে তাদের নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করবেন। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী মোট হজযাত্রীর মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। আগামীকাল সর্বশেষ হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামী 30 মে জেদ্দা থেকে ফিরতে ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন। আগামী 30 জুন পর্যন্ত শেষ হবে হাজিদের ফিরতে ফ্লাইট। ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন। এ সময় তিনি বলেন, শ্রোতাদের নিকট বেতারের চাহিদা এখনও আছে। বেতারকে কিভাবে আরও যুগোপযোগী করা যায়, বেতারে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরই তা ঠিক করতে হবে। সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন, বেতারকে বর্তমানে সম্পূর্ণরূপে নিউ মিডিয়া যাওয়া উচিত। নিউ মিডিয়ায় সম্প্রচার হলে বাংলাদেশ বেতারের খরচ আরও কমবে এবং যুগোপযোগী সংবাদ ও অনুষ্ঠান শ্রোতাদের নিকট উপস্থাপন করা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। প্রবন্ধে তিনি বাংলাদেশ বেতারের রূপান্তরের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল্লাহ আহমেদ, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মনির আহমেদ এবং বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান শাহনাজ বেগম। খুলনার চুকনগর গণহত্যা দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে খুলনগর চুকনগর নগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা যে নির্মম অত্যাচার নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তারই এক নীরব সাক্ষী হয়ে আছে চুকনগর। সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভ বহন করছে বর্বরতার স্মৃতিচিহ্ন। 1971 সালের 20 মে মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার ডুমরিয়ার ছোট গ্রাম চুকনগরে পাকিস্তানি সেনারা নির্মম এ হত্যাকাণ্ড চালায়। সেদিন 10 থেকে 12 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। এ উপলক্ষে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজন পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। চীন ও রাশিয়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে 20টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। আজ বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন যেখানে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আলোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যি একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এক বিবৃতিতে একথা জানায়। আইআরজিসি জানায়, মার্কিন জানবাদী শত্রুকে অবশ্যই বুঝতে হবে যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালানো সত্ত্বেও আইআরজিসি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। আগামী দিনগুলোতে দীর্ঘস্থায়ী চুক্তিতে উপনীত না হলে ওয়াশিংটন ইরানে আবার হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এই হুঁশিয়ারি দেওয়া হল। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 358 রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: 437 রানের অসম্ভব লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান যখন লড়াই জমিয়ে তুলেছে, তখন ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাহাতি স্পিনার, আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইন আপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল, সেই দলটি সাজিদ ফেরার পর আর কোন রানই তুলতে পারল না। ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 78 রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিং এ পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 2000 সালে দশম টেস্ট খেলুড়ের দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে 9 নম্বরে হয় উত্তরণ, সেখানে কেটেছে বেশিরভাগ সময়। 2018 সালে প্রথমবার 8 নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে

0: ইসরায়েল বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বাংলাদেশ দল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশ বেতার ঢাকার সাবেক নিজস্ব শিল্পী ও ডিউটি অফিসার মিয়া সালাউদ্দিন আজ সন্ধ্যায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 71 বছর। মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামে আগামীকাল সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সবশেষ আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল। বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত, চীন ও রাশিয়ার মধ্যে 20টি চুক্তি স্বাক্ষর। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুরজাবিন শারমিন। বাংলাদেশের মতো জনবহুল ও কৃষি প্রধান দেশে ভূমি সবসময় অপ্রতুল, কেননা এখানে ভূমির চাহিদা বেশি। ভূমি হচ্ছে সেই সম্পদ যা মানুষের মৌলিক চাহিদাসমূহ যেমন খাদ্য, শিল্পপণ্যের কাঁচামাল ও আরও নানাবিধ জরুরি পণ্যের যোগান দেয়। গবেষণা মতে দেশের 16 কোটি মানুষের জন্য ভূমি 15 মিলিয়ন হেক্টরেরও কম, অর্থাৎ জনপ্রতি জমির পরিমাণ মাত্র 25 ডেসিমাল। এই সামান্য জমির 15 ডেসিমালে কৃষিকাজ করা হয় বিধায় দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে মাথাপিছু জমির পরিমাণ। পরিসংখ্যান বলছে প্রতি বছর 1% করে কৃষিজমি কমে যাচ্ছে দেশে। পল্লী এলাকায় যেমন কৃষিজমি কমছে, তেমন নগর অঞ্চলেও কমছে জমি। সেখানে শিল্পায়নের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। দেশের জনসংখ্যা বৃদ্ধি ও জমির এই নানাবিধ ব্যবহারের কারণে মাথাপিছু জমির পরিমাণও কমে আসায় জমির অর্থনৈতিক মূল্য বাড়ছে। বাড়ছে জমি নিয়ে বিরোধ, মামলা মোকদ্দমা এবং জটিলতাও। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমি পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীতে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা 2026। মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, সেবা দিয়ে জনগণকে করুণা করা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই বিএনপি সরকারের দায়িত্ব। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। জমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিকায়ন করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিএনপি এই মেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। ডিজিটাল হওয়ার কারণে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়েছে। এর ফলে জমি জমা সংক্রান্ত দুর্ভোগ ও হয়রানিও অনেকটাই লাঘব হচ্ছে। ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর ও আধুনিক হলে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: শ্রোতা, এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

0: শোনার?
1: গাজী মাজহারুল আনোয়ারের কথাই ফেরদৌসি রহমানের কণ্ঠের এই গানটির মধ্য দিয়ে শেষ করব মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। এখন থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপসে। শেষ করছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি FM 88.8 মেগা।

0: শোনার?
1: গাজী মাজহারুল আনোয়ারের কথাই ফেরদৌসী রহমানের কণ্ঠের এই গানটির মধ্য দিয়ে শেষ করব মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। এখন থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপসে। শেষ করছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি FM 88.8 মেগাহার্জ।

অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এ মেলা শুরু হবে 22 মে 2026 তারিখে এবং চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত, প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। সকলকে মেলায় যাবার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী শামিয়া আক্তার ও মোহাম্মদ রফিকুল আলম, গানটির রচয়িতা মোহাম্মদ রফিকুজ্জামান।

কথামালায় শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। আপনারা শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনতে পাবেন বেলা 1:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15। এছাড়াও বেলা 12:15 স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনবেন সকাল 8:30। এছাড়াও ঝুমু রানী গাইনের কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 2:40। জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী শুনবেন সকাল 9:05। এছাড়াও শুনতে পাবেন বেলা 3:05 ও বিকেল 4:05। রবীন্দ্রনাথ মল্লিকের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 12:20। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদীপ্ত কুমার মহলির কণ্ঠে বেলা 2:30। মোহাম্মদ মুজিব হায়দারের কণ্ঠে পল্লীগীতি শুনবেন বেলা 2:50। এছাড়াও পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনবেন সন্ধে 6:10। সুব্রত দত্তের কণ্ঠে লোকগীতি শুনবেন দুপুর 12:40। পাঁচমেশালি গান শুনবেন বেলা 3:30। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম ইফফাত সানিয়া ন্যান্সি ও ফরজানা ইয়াসমিন, অধিবেশন তত্ত্বাবধানে এস এম শাহরুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতেই আজকের অনুষ্ঠান মেলার প্রান্তিকে চলে এসেছে। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।